আকাশবাণী আগরতলা, আজ শনিবার, 20শে আষাঢ়, 1948 শকাব্দ, 26শে আষাঢ়, 1432 বঙ্গাব্দ, 11ই জুলাই 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটার, অর্থাৎ 1270 কিলোহার্টজে, আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী আগরতলা ও নিউজ অন এয়ারে শোনা যাবে আমাদের সরাসরি অনুষ্ঠান। এছাড়াও ফেসবুক, ইউটিউবে আকাশবাণী আগরতলার পেজেও শুনতে পারেন আমাদের অনুষ্ঠান। আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় সকাল 5টা বেজে 55 মিনিট হয়ে 59 সেকেন্ড।

0: एक ऐतिहासिक पड़ाव है जो हमारे संबंधों की नई ऊर्जा, हमारी मित्रता के नए संकल्प को दोहराने वाला है। आप जब भारत आए थे और एफटीए के शुरुआत हुई और इतने कम समय में पूरा न्यूजीलैंड एक साथ होकर के एफटीए को जमीन पे उतारना, इतने कम शायद ये दुनिया में पहली बार इतने कम समय में ये सफलता हुई होगी, और इसके लिए मैं आपके नेतृत्व को, आपकी सरकार को, आपकी टीम को हृदय से बहुत बहुत आभार व्यक्त करता हूं।
1: Speaking on the occasion, the New Zealand Prime Minister described Prime Minister Modi's visit as a historic milestone, marking the first visit by an Indian Prime Minister to New Zealand in 40 years. Later in the day, Prime Minister Modi will also interact with prominent business and sports personalities. In a reflection of the strong people-to-people ties that exist between the two countries, Mr. Modi will address a large gathering of the Indian diaspora today. The Indian Navy is all set to commission its sixth Project 17A indigenous stealth frigate Mahendragiri F-38 into its eastern fleet at Visakhapatnam in Andhra Pradesh today. The ceremony will be presided over by the Defence Minister Rajnath Singh. Union Home Minister Amit Shah has said the government is firmly committed to making the country's coastal security unbreachable. Mr. Shah made the remarks while reviewing the progress made in the establishment of the Bureau of Port Security, BOPS, along with the Union Minister for Port, Shipping and Waterways, Sarbananda Sonowal. External Affairs Minister Dr. S. Jaishankar met his Omani counterpart Badr bin Hamad Al Busaidi in Muscat yesterday and held discussions on various facets of the cooperation between the two countries. In a social media post, Dr. Jaishankar said the talks focused on trade, investments, connectivity, maritime technology, defence and cyber and AI domains. Indian Railways has approved 206 crore rupees of coverage deployment on 680 route kilometers of Northern Railway to enhance safety and operational efficiency. In the FIFA World Cup, Spain has booked its place in the semi-finals, defeating Belgium 2-1 in the second quarter-finals at Los Angeles Stadium in Inglewood, United States, last night. In Wimbledon tennis, Czech Chia's Karolina Muchova will face compatriot Linda Noskova in the women's singles final in London today. And that is the end of this news bulletin.
2: Akashvani Agartala. Shubhashito Anushthani ekhon shunbin Bhudev Mukhopadhyayer rachana theke paath.
3: Manushe Poshudharmo ebong Jorodharmo দুই আছে। পশুধর্ম হইতে স্বেচ্ছাচার জন্মে, যখন যাহা করিতে ইচ্ছা হইল তখনই তাহা করিতে প্রবৃত্ত হওয়া, তাহার ফলাফল বিচার না করা পশুর ধর্ম। ওই পশুভাবের ন্যূনতা সাধন আমাদিগের শাস্ত্রের একটি মুখ্য উদ্দেশ্য। শাস্ত্রের অভিপ্রায় মানুষ আপন উদ্দেশ্যের স্থিরতা, মনোযোগের ঐকান্তিকতা, চিত্তের প্রশস্ততা এবং শরীরের পটুতা সম্বর্ধন সহকারে সকল কাজ করেন। খাবার সামগ্রী দেখিলেই খাইলাম, শয়নের ইচ্ছা হইলেই শুইলাম, ক্রোধাদির প্রবৃত্তি হইলেই তদনুযায়ী কার্য করিলাম, এইরূপ যথেচ্ছ ব্যবহার আর্যশাস্ত্রের বিগর্হিত। এগুলির নিবারণ শাস্ত্রাচারের সুপালন ভিন্ন আর কোনো প্রকারেই সুন্দররূপে সিদ্ধ হয় না। শাস্ত্রাচারের পালনেই সত্ত্বগুণের সম্বর্ধন হইয়া ওই সকল রজগুণ সম্ভূত দোষের পরিহার হইতে পারে। মনুষ্যে যে জড়ধর্ম আছে তাহার অতি সুস্পষ্ট লক্ষণ তাহার আলস্য। শাস্ত্রাচার আলস্য নাশ করে। শাস্ত্রকর্তৃক সমস্ত জীবিতকালের উপযোগী বিশেষ বিশেষ কার্যের নির্দেশ হওয়াতে জড়তা প্রাপ্তির অবসর থাকে না। আবার শাস্ত্র বিনির্দিষ্ট কাজগুলি এইরূপ যে তাহাদের যথোচিত সাধনে সাধারণত শরীরের বলবত্তা এবং তেজস্বিতার বৃদ্ধি হয়। শাস্ত্র একবারও আমাদিগকে একান্ত আলগা হইয়া পড়িতে দেন না, যথোচিত কালে এবং যথাযোগ্য অবস্থায় আমাদিগকে আহার বিহার নিদ্রাদি সেবন করিতে বিধি প্রদান করেন। কিন্তু লোভ, সুখেচ্ছা অথবা আলস্যের বশীভূত হইয়া কিছুই করিতে দেন না। শাস্ত্রাচারের এই জড়তানাশক গুণটির প্রতি তাদৃশ লক্ষ্য না করিয়া ইহার স্বেচ্ছাচার নিবারণের প্রতি সমধিক দৃষ্টি করা হয়। সেই জন্য দুইটি আপত্তির উত্থাপন হইয়া

থাকে। কেহ বলেন, শাস্ত্রাচার সমস্ত প্রবৃত্তির পথ একেবারেই রুদ্ধ করিয়া দেন, মনুষ্যের জীবনে কিছুমাত্র তেজস্বিতা থাকিতে দেন না, মনুষ্যকে নির্জীববধ করিয়া ফেলেন। শাস্ত্রাচারের সম্বন্ধে এইরূপ একটি ভ্রম কখনো কখনো হইয়া থাকে। তাহার একটি কারণ, শাস্ত্রাচারের জড়তা নাশক এবং তেজস্বিতা সাধক গুণের প্রতি লক্ষ্য না করা। অপর কারণ, শাস্ত্রাচারের মধ্যে গৃহস্থ কর্তব্যে এবং বানপ্রস্থাদির কর্তব্যে যে পার্থক্য আছে তাহার অনুধাবন না করা। গৃহস্থাশ্রমীর পক্ষে শরীরের পীড়ন বা ক্ষয় করা শাস্ত্রে নিষিদ্ধ। পূর্বকার লোকেরা অধিক পরিমাণে শাস্ত্রাচার পালন করিতেন, তাহাদের আহার অধিক, বল অধিক এবং আয়ুষ্মত্তা অধিক ছিল। তাহাদের ইন্দ্রিয়গণ এখনকার শাস্ত্রাচারবিহীন অলস দিগের ইন্দ্রিয়গণের ন্যায় বলহীন এবং অকর্মণ্য হইত না। অপর কেহ কেহ বলেন যে শাস্ত্রীয় বিধি সকল আমাদিগকে অশেষ বন্ধনে সম্বদ্ধ করিয়া ফেলিয়াছে, উহা একেবারেই আমাদিগের স্বাধীনতা বিলুপ্ত করিয়া।

0: অধিক, বল অধিক এবং আয়ুষ্মত্তা অধিক ছিল। তাহাদের ইন্দ্রিয়গণ এখনকার শাস্ত্রাচারবিহীন অলস দিগের ইন্দ্রিয়গণের ন্যায় বলহীন এবং অকর্মণ্য হইত না। অপর কেহ কেহ বলেন যে শাস্ত্রীয় বিধি সকল আমাদিগকে অশেষ বন্ধনে সম্বদ্ধ করিয়া ফেলিয়াছে, উহা একেবারেই আমাদিগের স্বাধীনতা বিলুপ্ত করিয়াছে। কিন্তু শাস্ত্রাচার স্বাধীনতা নষ্ট করে না, উহার দ্বারা জড়তার হ্রাস হওয়াতে প্রকৃত স্বাধীনতার বৃদ্ধি হয়। একটি সামান্য দৃষ্টান্ত দেওয়া যাইতেছে। শীতকালে যখন প্রাতে নিদ্রাভঙ্গ হয় অনেকেই শয্যা ত্যাগ করিয়া উঠিতে পারেন না, রৌদ্র প্রখর হইলে তবে উঠেন, হয়তো বিছানায় বসিয়াই তামাক এবং চা খান। সমস্ত দিন তাহাদের শরীরে এক প্রকার জড়তা থাকিয়া যায়। কিন্তু যাহারা শাস্ত্রের বিধি পালনপূর্বক নিদ্রাভঙ্গ হইলেই ঈশ্বর স্মরণ করিয়া শয্যা ত্যাগ করেন এবং প্রাতকৃত্য সম্পন্ন করত স্নান করিয়া আইসেন, তাহাদের শীত ভীতি থাকে না, জড়তা থাকে না, সজীবতা এবং কার্যক্ষমতা উদ্রিক্ত হয় এবং সমস্ত দিন স্বচ্ছন্দে যায়। ওই দুই প্রকার লোকের মধ্যে কাহারা স্বাধীন, শীতভীতিরা না প্রাতস্নায়ীরা? বিশেষ ভাবিয়া দেখিলে পৃথিবীর কোথাও সম্পূর্ণ স্বাধীনতা দেখিতে পাওয়া যায় না। মনুষ্য হয় সামান্য প্রবৃত্তির না হয় বিধি ব্যবস্থার বশ হইয়া থাকে। এ দুয়ের মধ্যে অবিচারিত প্রবৃত্তির বশ হওয়া অপেক্ষা বিচারিত বিধির বশ হওয়াই শ্রেয়।
1: সুভাষিত অনুষ্ঠানে এতক্ষণ শুনলেন ভূদেব মুখোপাধ্যায়ের রচনা থেকে পাঠ, আকাশবাণী আগরতলা। এখন শুরু হচ্ছে ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি। অনুষ্ঠানে প্রথম গানটির শিল্পী উজ্জ্বল হালদার।

আকাশবাণী আগরতলা ফুঙ্কচাং জরানি যতন খাকা হামিয়া ফারি চেঙ্গো তিনি ফুংনি হায়ংনি খরং পান্দা অ পান্দা আওয়াইং দঙ সাসাই নেইরা দকচিচুকু কিলো হর্ষ নেইরা থামচি দক ফুটা বড়ি মিটার ও সারাসা ফুটা দক মেগা হর্ষ বাকসাখায় আওয়াইং দঙ তিনি সালমারি ইংখা তিনি ফাশাল জুলাই তাল নে সাতচিসা নৈশাই নৈচি দক ইংরেজি বিশ্বী তালং তালনি সাল নৈচি চিব্রৈরা থামচি বা ত্রিপুরা বিশ্বী হায়ংনি খরং পান্দ হাবনা সকাং পুলিয়া নফাদি খনালায়ন কক হামো তিনি খনালায়নাই স্বামীজি সালাংমানি কগ্র স্বামী বিবেকানন্দ সালাংখা চিনেহানি বিগ্রা রগনি বাকি কেব ওয়ান সুইয়া যে চিনি দফানি বথমা যে কলমতে খিবি উই সামু খালাইমানি বাকি সাই মাচাও যে মুচি মেথ সালচা সামুঙ্গ থাঙ্গিয়া হংকেন আউলিও কেবং মফায়ু বরকনি হামিয়া চায়া বিরিমানফুরু খরকসা ফানো বরকনো খাকচাংমার নাইকরি ইংরেজ রগনি কুসুংচিনি কগ্ন সাইমান ফানো চিনি থাকু বাগতনি কক রগ্নলে চেরি ফানো নাইয়া ভারতানো কুচুগতি সেনা হংকাই অহানি বরক রগনি বাকি সামু খালাইনানি নাংনাই সরহাই কারাকতাই ফেরাংহাই ফান উংনানি নাংনাই খরকসাতে খরকসানো নাসলামানি ওয়ালাইমানি খিবিনানি নাংনাই যতনো থানজা খালাইমানি আবনো সইতে যতনো সকাকনাই আবং খাপাব গবাংমা বরক রগনি হামারিনি বাকি বাইথাংনি টংথংমুং খিবিনানি নাংনাই বিজাপুরি ও সিমি

0: among kalaike engalak khoroksha borok kaham khani phantei wanchung mung phohar jak engnani nangnai bai thangni yakongo bachai mannai te amuti hai lekha sorongnani nangnai thuito thangnai no abono shalbrum no wanchui ei shalbrum no thiyate kaham wanchung mung tuino thima kaham kathang tongsak no খরকচা ফানো সামং তাই তৈয়া হাইনি বগে যে সামং বুনি হামারি ইং অবন খাই থাই যত সামং নথার অহায়ং মংসা সামং ফানো চিকন হই গরি থা হাঙ্গা ওয়াইসন থাই সালব্রম থাতে চংছি কাহাম খাই থাই রকন পইয়াতে আচাইকা হংকে কাইসমারি কলংথাই অক কাহাম রক সালাইকা স্বামীজি এবার স্বামী বিবেকানন্দ সালংমানি কক্রংন ফাইহাইকে পানানি টেবু বিশৃঙ্গ হাবলায়ানো হাবনা সকাং লাইথাই সাল রগ তিনটি হাই সালো লাইথাই বিশি রগ তামো তামো পাতিকা তাই তিন সালন তামনি বগে মৈতর খাই তো আবার রগ্ন তিনি কিচা খালাই নালে
1: আও অজর থানায় চিনি তিনি সালন রকসাই কিসিসা কগলাম তিনি সাল ওয়ার্ল্ড পপুলেশন দে এবার থেবা চিনি হায়ুং গনগে বরক রকনি সাল বরক বাংমানি সাল হিনি সাজাগি দো অম সাগালাই জাকা 1989 এমবিসি ও অবহাই খাই সাজাগে সাগালাই জাগে দো তে অবন কারিব চিনি তিনি হাই সাল ও সাল তো চিনি যে জেন্ডার তো মানে চিনি কাইথাম জেন্ডার দো আপনি বিশৃঙ্গ তে চিনি বড় রকনি যে মানথাই অবন তৈ চিনি হজাক্তনি না বাকে তিনি অ সাল পালাই জাগে দো হিনে সাজাগে দো অবন কারিব তিনি হাই সাল উকল উফিলি না কেঙ্গে থানায় বিশিরক ববাহে পাতিম পাতিকা অব নাই না থাকা হিঙ্গে সুকজাগ তিনি হাই সাল মুম্বাই 2006 বিসি ও তিনি হাই সাল লোকাল ট্রেন বোম পেখক মাবাই খরক সা নই হাইবরনি লংমা জমানি নুকজাকা তে তিনি হাই সালন পুইলা ভারতনি ফুটবল বেদেক ফাইনালো থানী জেঙ্গো এবার খেবা অ ফুটবল থাকি বাকে বরক জগ্রীহিনে সাজাগে দঙ্গ ওয়ার্ল্ড কাপ বেতিনি হাই সাল তেগাইসা ও দিল্লি দিল্লি ও দিল্লি অডিটোরিয়াম পুইলা গলিব ইন নিউ দিল্লি হিনে কাইসা থুমনুক ফুনুক জাকা তো তে অবনি যে মাংপলি চুকমানী অম বেলাখেন সাজাকায় এবার পিসার জাকায় হিনে সাজাকা তে তিনি হাই সালন আমেরিকানি পুইলা যে স্পেস স্টেশন তোমানে স্কাই ল্যাব 1979 বিসি তিনি হাই সাল ভারত মহাসাগর বাই গলায় হিনে সাজাগে দো তে তিনি হাই সাল 1982 বিসি ফুটবল যে ওয়ার্ল্ড ফিফা কাপ ফুটবল যে বাতাইলাই মঙ্গ হায়ুং গনগে যে বাতাইলাই মঙ্গ জার্মানি ন মেচে নেই ইতালি রক হাই নাই রেড রেম থাম কপলাই উংখা বা ওয়াই থাম কপলাই উংখা তে তিনি হাই সালন বাংলাদেশ ব্রাহ্মণবাড়িয়াও 1990 গ্যাস খনি মানে আবন ফিওগে রিজাকা আর গ্যাস দিখলাইনে বাকে হিনে সাকলাই জাকা তে তিনি হাই সালন 1991 বিসিও

0: আমচেয় লোক আদালত সংসার জাগানহানি সাজাকা অবংখা অগাস্তানে সালনচি সানি সিমি সালনচি থাম খুয়ায় টংনাই লুকুরকনি বাকি বরক অনলাইন হ্যাক এবং অফলাইনে বিশংতই বরক অ লোক আদালত থাঙ্গি বরক বাই মানজুই মানু হানি সাজাকা বরংনি বাকি হেল্পলাইন রাজাকা 15100 তেই বরকন পোর্টাল রাজাকা https://খুয়াই trp.decodes.gov.in ও ওয়েবসাইট থাঙ্গিনাই বরক বরকনি লোক আদালত বরকনি মাজরা তিসা জাকাঙ্কা বা আরো থাঙ্গিনাই মানজুই মানু হানি সাজাকা তাবক নাই নালেন সেবক বরক তলাং মানে কিসা কক্র আনি ইয়াফা তঙ্গ পিএম শ্রী স্কুল জহ নবোদয় বিদ্যালয় নর্থ ত্রিপুরা ও কিসাবুক চাচুক থাইরক সুপুং যাক নাই আব ওয়াকিং ইন্টারভিউ নি বিশংতই তালাং যাক নাই আবংখা ও জুলাই তালনি সাল চিদক নি বিশঙ্গ জুলাই তালনি সাল চিদক সাল ফুংনি দামচি সাও বরক বরংনি নাংমানি সার্টিফিকেট রক যতন তালাঙ্গি নাই আর স্কুল থাঙিনি বরক বরংনি ইন্টারভিউ আচকই মানু হানি সাজাকা তালাং যাক নাই আচক থাই রকমকা যোগা টিচার তাই তঙ্গ ইলেকট্রিশিয়ান কাম প্লাম্বার তাই তঙ্গ এ আই টিচার বরক ন ও আচক থানি বাকি বরক আরো থাঙ্গি মালাই মানু যারা খানা লাইকা সেবক বরক তালাং মানিক তাই ফাইদেহে কেতাবুক সঙ্গ বসকাঙ থানা সকাং নগতিবাণী করব কিছু নাই নাই
1: নগতিবাণী বখাক তৈতিনি সাজাকা নখা বেলাখিনে মগজাক তে ওয়াতে ওয়াওই মানুহিনে হজাক খালাই যাকা তে চিনি দিনী তুমারি দঙ্গ মিয়া জরা চং নুকজাকা 30.9 degrees সেলসিয়াস সাকা বখাক তে খামাব দঙ্গ 26.5 degrees সেলসিয়াস তে তিনি চিনি তুমারি দঙ্গই মানো 30 degrees সেলসিয়াস তে খামাব দঙ্গই মানো 26 degrees সেলসিয়াস তে চিনি নকবার তুই হুকুনে মারে দঙ্গ 99% সাকা বখাক তে খামাব দঙ্গ 88% তে ওয়ার্নিং খালাই যাকা তে সাজা খালাই যাকা ওয়েস্ট এবাকাই সিপাহী জলাতেই সাউথ ডিস্ট্রিক্ট বেলাই খেলাই গবান খেলাই ওয়াতে ওয়াই মানো তে হজাক বাকি সাজাকা তে উনকুটি নর্থ খুয়াই ধলাই ঘুমতি রকব ওয়াতে ওয়াই মানো ফিয়াবা আসক ওয়ানা জানাইয়া ফিয়াবা সাউথ তে সিপাহী জলা ওয়েস্ট ওয়াতে গবান খেলাই ওয়াই মানো হেনে সাকালাই যাকা অমঙ্কা চিন্তিনি নগর দিবারনি বাকাতে সাকালাই যামনি কগ্র
0: চিনিয়া ফব জরা খজরি ফাইরক ফাইরক হাইপানো বাচানা নিশকাং রচা মুংতাং সাকখানা নালেন তিনি খনালাইনাই কন্থতি জমাতিয়ানি খরঙ্গ তিনি নি পান্দাও তং মানে আং মনিকা
1: তে আং মামত
0: ফাইদে হেকে তাবক রচা মুংতাং সাকখানা লাইনাই কন্থতি জমাতিয়ানি খরঙ্গ

আশ্চর্যরা কন্থতি জমাতিয়ানি খরঙ্গ রোচা মুখনার জাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন তিনি ফুংনি হায়ুংনি খরং পান্দা অরণ পাইকা যতন হাম্বায়।

চাষের কথা, আজকের প্রসঙ্গ জলপাই চাষ। আমাদের দেশে জীবিকা নির্বাহের এক প্রধান উপায় হচ্ছে কৃষিকাজ। আধুনিকতার যুগে এখনও কৃষকেরা কৃষির উপরই নির্ভরশীল হয়ে আছে। বছরের বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের ফসলের চাষ হয়। এই যেমন শীতকাল, আর শীতকাল জুড়ে যে ফল বেশি দেখতে পাওয়া যায় এবং কাঁচা পাকা দুই অবস্থাতেই খাওয়া যায় সেটা হচ্ছে জলপাই। জলপাইয়ের বহুমুখী ব্যবহার দেখা গেলেও আচার, চাটনি, জ্যাম, জেলি ইত্যাদি বেশি দেখা যায়। পাকা ফলে 40% পর্যন্ত তেল থাকে। এছাড়াও এতে প্রচুর পরিমাণে ভিটামিন এ, ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং এটি একটি চিরসবুজ মাঝারি গাছ যা 15 থেকে 20 মিটার পর্যন্ত উঁচু হতে পারে। পাতা মূলত সরল, লম্বাটে, উপবৃত্তাকার, উপরিভাগ মসৃণ ও উজ্জ্বল, পত্রফলক অগ্রভাগে সূচালো এবং গোড়ার দিকে গোলাকার। সাদা রঙের ছোট ছোট ফুল দেখতে পাওয়া যায়। ফল সবুজ ডিম্বাকার এবং লম্বায় 3 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত হতে পারে। পাকা ফল তৈলাক্ত শ্বাসযুক্ত হয়ে থাকে। যদিও জলপাই ভূমধ্যসাগরীয় আবহাওয়ার ফল, কিন্তু উষ্ণ আবহাওয়াতেও ভালো ফলন দেয়। জলপাই মূলত দুই প্রকার, আরবীয় জলপাই যা জয়তুনু নামে পরিচিত এবং এই জাত মরুভূমির দেশে বেশি দেখা যায় এবং তেল তৈরিতে ব্যবহৃত হয়, আর ভারতীয় জাত বা ইন্ডিয়ান অলিভ যা আমাদের উপমহাদেশীয় দেশগুলিতে বেশি দেখা যায় এবং আচার, চাটনি বা ফল হিসেবে বেশি খাওয়া হয়। জলপাই জমা জল একদম সহ্য করতে পারে না, তাই বন্যার জল যাতে না জমে এমন উঁচু বা মাঝারি জমি নির্বাচন করতে হবে। এছাড়াও জল নিকাশি ব্যবস্থার দিকে বিশেষ নজর দিতে হবে। চারা লাগানোর আগে আগাছা ভালোভাবে পরিষ্কার করে হালকা চাষ দিয়ে দিতে হবে। আর জলপাইয়ের চারা লাগানোর সবথেকে ভালো সময় হচ্ছে মে থেকে অক্টোবর মাস। তবে জমিতে জলসেচের সুবিধা থাকলে বছরের যে কোনো সময় চারা রোপণ করা যায়। জলপাই খুব সহজেই বীজের দ্বারা চারা তৈরি করা যায়। তবে বীজের আবরণ অনেক শক্ত, তাই বপনের আগে বীজের সুপ্তাবস্থা ভাঙানো দরকার। আর বীজ লাগানোর আগে 24 থেকে 30 ঘন্টা পর্যন্ত জলে ভিজিয়ে রাখা উচিত। এছাড়াও বিভিন্ন প্রকার কলম পদ্ধতিতে চারা তৈরি করা যায়। চোখ কলম, গুটি কলম ও শাখা কলম বিশেষভাবে উল্লেখযোগ্য। চারার

রোপণের আগে গর্ত তৈরি করে নিতে হবে। মোটামুটি 8 থেকে 10 সেন্টিমিটার দূরে দূরে গর্ত খুঁড়তে হবে। গর্ত করার সময় উপরের অর্ধেক মাটি একদিকে ও নিজের অর্ধেক মাটি বিপরীত দিকে রাখতে হবে। এরপর গর্ত খোলা অবস্থায় রেখে 10 থেকে 15 দিন ভালোভাবে রোদ খাইয়ে নিতে হবে, যাতে কোনো প্রকার জীবাণু না থাকে। গর্ত ভরাট করার 7 দিন আগে গর্ত প্রতি 10 থেকে 15 কেজি গোবর সার, 250 থেকে 300 গ্রাম পটাশ, 300 থেকে 400 গ্রাম ASP, 200 গ্রাম জিপসাম এবং 50 গ্রাম দস্তা সার মাটির সাথে ভালো করে মেশাতে হবে। এরপর উপরের ভাগের মাটি প্রথমে এবং নিচের ভাগের মাটি শেষে গর্ত ভরাট করতে হবে। মাটির রস কম থাকলে সেচের ব্যবস্থাও করা উচিত এবং লক্ষ্য রাখতে হবে যাতে চারার গোড়া কোনোভাবে আঘাতপ্রাপ্ত না হয় এবং গাছ সোজা থাকে। চারা রোপণের পর কয়েকদিন পরপর জল দিতে হবে এবং তারপর 1-2 দিন পরপর জল দেওয়ার ব্যবস্থা রাখলেই চলবে। চাষের কথা শুনলেন, আজকের প্রসঙ্গ ছিল জলপাই চাষ।

আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ, পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে 5টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তাঁর নিউজিল্যান্ড সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টিলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ আজ ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। স্পেন বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে। উইম্বলডন টেনিসে আজ মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুসোভা এবং তাঁরই স্বদেশী লিন্ডা নক্সোভা। এদিকে সাতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়ে ইতালির জ্যানিক সিনার উইম্বলডন টেনিসের পুরুষদের সিঙ্গলসের ফাইনালে পৌঁছেছেন। আর সে বিস্তারিত খবরে, ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ ও পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে 5টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। প্রতিরক্ষা ক্ষেত্রে দুদেশের মধ্যে সামরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নিরাপত্তা বাড়াতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুগ্ধ ও পশুপালন সংক্রান্ত এই চুক্তি সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা, উদ্ভাবন এবং সর্বোত্তম পশুপালন পদ্ধতি বিনিময়ে সহায়ক হবে। পর্যটন সংক্রান্ত চুক্তি দুদেশের মধ্যে পর্যটন ক্ষেত্রে সহযোগিতা বাড়িয়ে তুলবে। ক্রীড়া উন্নয়ন ও খেলোয়াড়দের সহায়তায় দুপক্ষ একটি যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বিপর্যয় মোকাবিলা, জরুরি তৎপরতা এবং প্রস্তুতি বাড়াতে স্বাক্ষরিত হয়েছে আরও একটি চুক্তি। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অকল্যান্ডে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে আজ দ্বিপাক্ষিক বৈঠকে বসেন। উভয় নেতা ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে গত 2 বছরে শিল্প, বাণিজ্য এবং প্রতিরক্ষা সহ ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সম্পর্কের নানান দিক খতিয়ে দেখেন। বৈঠকের আগে তাঁর ভাষণে প্রধানমন্ত্রী মোদী বলেন, তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে। দুদেশের সম্পর্ককে নতুন গতিও প্রদান করবে এই সফর। সফরকালে উষ্ণ অভ্যর্থনা ও সমাদরের জন্য শ্রী মোদী নিউজিল্যান্ডের নেতৃত্ব ও সে দেশের অধিবাসী ধন্যবাদ জানান। অতি অল্প সময়ে মুক্ত বাণিজ্য চুক্তির কাজ শেষ করার জন্য তিনি নিউজিল্যান্ডের প্রচেষ্টাকে কুর্নিশ জানিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী লুকসেন ও তাঁর সরকারের প্রশংসা করেন তিনি। শ্রী মোদী বলেন, ভবিষ্যৎ সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য দুই দেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দুদেশের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও সামুদ্রিক সম্পর্কের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে উভয় দেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাঁর এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও বিকাশের ক্ষেত্রে সহযোগিতামূলক পদক্ষেপ ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন

0: প্রধানমন্ত্রী মোদী।
1: 40 সাল কে বাদ ভারত কে প্রধানমন্ত্রী কা নিউজিল্যান্ড আনা হুয়া হ্যাঁ এই প্রকার সে আপনি আর্থিক রাজধানী মে কার্যক্রম বনা করকে ভারত ও নিউজিল্যান্ড কে সম্বন্ধ কো এক নই তাকত দেনে কা এক অবসর পেদা কিয়া হ্যাঁ মে আপনি বহুত বহুত আভারী হুম। ইয়ে আমারে সম্বন্ধ মে এক ঐতিহাসিক পড়াও হ্যাঁ যো আমারে সম্বন্ধ কি নই ঊর্জা আমারি মিত্রতা কে নয় সংকল্প কো দোহরানে বালা হ্যাঁ।
0: অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, শ্রী মোদীকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। এই সফরের মধ্যে দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মত ব্যক্ত করেন তিনি। লুকসেন বলেন, প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি ছাড়াও দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ভারত ও নিউজিল্যান্ড তাদের কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা আরও বিস্তৃত করবে বলে তিনি জানিয়েছেন। জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সেদেশের সংসদীয় প্রধান জর্জ রড্রিগেজ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানান, গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্পে উপকূলীয় শহর লা গুয়াইরা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 4,118, জখম হয়েছেন 16,700 বেশি মানুষ। এখনও কয়েক হাজার মানুষ নিখোঁজ। উদ্ধারকারী দল তল্লাশি অভিযান শেষ করলেও বহু মানুষ তাদের পরিজনদের খোঁজে সন্ধান চালিয়ে যাচ্ছেন। রাষ্ট্রসংঘ গত বুধবার ভেনেজুয়েলার জন্য 300 মিলিয়ন মার্কিন ডলার ত্রাণ সহায়তার জরুরি আবেদন করেছে। এদিকে ভূমিকম্প বিধ্বস্ত ভেনেজুয়েলায় অপারেশন আমিস্তাদ শেষ করে ভারতীয় দল নতুন দিল্লি ফিরেছে। ভারতীয় বংশোদ্ভূত নাসার মহাকাশচারী অনিল মেনন আগামী 14 তারিখ কাজাখস্তানের বাইকোনুর কসমোড্রোম থেকে 8 মাসের জন্য আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রের উদ্দেশ্যে অভিযান শুরু করবেন। অন্য দুই মহাকাশচারী পিয়ত্র দুব্রোভ এবং আন্না কিকিনার সঙ্গে রসকসমোস সয়ুজ MS-29 মহাকাশযানে রওনা হবেন তিনি। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে মেনন রক্ত চলাচলের ওপর মাইক্রোগ্র্যাভিটির প্রভাব, ধমনির গঠন এবং রক্তের উপাদানসহ দীর্ঘ সময় ধরে মহাকাশযানে থাকার ফলে শারীরিক প্রতিক্রিয়া নিয়ে গবেষণা করবেন। চীনের রাজধানী পেইজিং এবং প্রতিবেশী হেবেই প্রদেশে প্রবল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু এবং টাইফুন বাভির কারণে হওয়া বৃষ্টির মোকাবিলায় প্রশাসনকে প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। চীনের জাতীয় অবজারভেটরি টাইফুন বাভির জন্য নতুন করে কমলা সতর্কতা জারি করা হয়েছে। একাধিক বিমানবন্দর তাদের উড়ান পরিষেবা বন্ধ রেখেছে। নাইজেরিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওয়োতে একটি স্কুল থেকে প্রায় 2 মাস আগে অপহৃত শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্ধার করেছে সেদেশের নিরাপত্তা বাহিনী। প্রেসিডেন্টের মুখপাত্র বায়ো ওনানুগো জানিয়েছেন, যৌথ নিরাপত্তা অভিযানে তাদের উদ্ধার করা হয়। তিনি বলেন, অভিযানে 8 জন সন্দেহভাজন অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তারা বর্তমানে সেদেশের গোয়েন্দা সংস্থা ডিপার্টমেন্ট অব স্টেট সার্ভিসেসের হেফাজতে রয়েছে। এছাড়া অভিযানে আরও কয়েকজন সন্দেহভাজন নিহত হয়েছে। তবে অপহৃতদের মুক্তি করতে কোনো রকম মুক্তিপণ বা বন্দি বিনিময় করা হয়নি। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। ভারতীয় নৌবাহিনী সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টেলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ তাদের পূর্বাঞ্চলীয় বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য সব রকমের প্রস্তুতি সম্পন্ন করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আজ এই উপলক্ষে এক অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশীয় প্রযুক্তিতে নির্মিত ষষ্ঠ এই জলযানটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা এবং দেশীয় পদ্ধতিতে যুদ্ধজাহাজ নির্মাণের ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ যাত্রায় এক মাইলফলক স্থাপিত হবে বলে মনে করা হচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। বন্দর নিরাপত্তা ব্যুরো BOPS গঠনের অগ্রগতি নিয়ে শ্রী শাহ গতকাল বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। শ্রী শাহ বলেন, বন্দরগুলির সুরক্ষার জন্য শুধুমাত্র লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি সংস্থাগুলিকে ছাড় দেওয়া হবে। ওইসব বেসরকারি সংস্থার নিরাপত্তা কর্মী যারা CISF থেকেই একমাত্র প্রশিক্ষণ নিয়েছেন তারাই বন্দরের নিরাপত্তা কাজে মোতায়েন থাকবেন। বন্দর নিরাপত্তা প্রশিক্ষণ প্রতিষ্ঠানে থাকা পরিকাঠামো নিয়েই নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু করতে হবে। সংসদের বাদল অধিবেশন শুরু হবে এ মাসের 20 তারিখ, চলবে আগস্ট মাসের 13 তারিখ পর্যন্ত। অধিবেশন শুরুর প্রাক্কালে সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং ড. L. মুরুগান গতকাল সংসদ ভবন চত্বরে এর প্রস্তুতি পর্যালোচনা করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ বিহারের গয়া সফরে যাবেন। তিনি বিহার ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে বিহার বিধানসভার সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। পরিবার পরিকল্পনা, লিঙ্গ সমতা, মাতৃস্বাস্থ্য, দারিদ্র ও মানবাধিকারের মতো জনসংখ্যা সংক্রান্ত নানা বিষয়ে জনসাধারণের মধ্যে সচেতনতার প্রসার ঘটানোর লক্ষ্যে দিনটি পালিত হয়ে থাকে।

উপলক্ষে বিশ্বজুড়ে বিভিন্ন সংগঠন ও সংস্থা নানা অনুষ্ঠান ও কর্মসূচির আয়োজন করেছে। এখন বিশ্বকাপ ফুটবলের খবর। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচে গতরাতে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ান রুইস, 41 মিনিটে সেই গোল শোধ করেন চার্লস দে কেটালিয়ার, 88 মিনিটে স্পেনের মিকেল মেরিনো গোল করে দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামতে চলেছে মায়ামি স্টেডিয়ামে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। উইম্বলডন টেনিসে আর মহিলাদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা এবং তারই স্বদেশী লিন্ডা নস্কোভা। দুজনেরই লক্ষ্য কেরিয়ারের প্রথম উইম্বলডন জয়, ফলে অল চেক এই ফাইনালে নতুন চ্যাম্পিয়ন পেতে চলেছে উইম্বলডন। এছাড়া পুরুষদের ডাবলসের ফাইনালে ব্রিটেনের হ্যারি প্যাটার্ন ও ফিনল্যান্ডের হ্যারি হেলিওভারা জুটি ক্রোয়েশিয়ার মাতে পাভিচ এল সালভাদোরোর মার্সেলো আরেভালোর জুটির বিরুদ্ধে খেলবেন। অন্যদিকে আগামীকাল পুরুষদের সিঙ্গলসের খেতাব নির্ধারণী ম্যাচে ইয়ানিক সিনারের মুখোমুখি হবেন আলেকজান্ডার জেভরেভ। লর্ডসে মহিলাদের একমাত্র ক্রিকেট টেস্টের প্রথম দিনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত গতকাল প্রথম ইনিংসে 285 রান করেছে। টসে জিতে ইংল্যান্ড ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠায়। দিনের শেষে ইংল্যান্ড এক উইকেটে করেছে 21 রান। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। ভারত ও নিউজিল্যান্ড 5টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌস্বাক্ষর করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন তার নিউজিল্যান্ড সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হবে। খবর শেষ হলো, এরপরই শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি শর্মিষ্ঠা গোস্বামী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার তিন দেশ সফরের শেষ পর্যায়ে গতকাল অকল্যান্ডে এসে পৌঁছেছেন। প্রায় ৪০ বছর পর একজন ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফর উভয় দেশের কাছে গর্ব ও আবেগের বিষয়। প্রধানমন্ত্রী মোদী সফরের প্রথম সন্ধ্যায় প্রবাসীদের এক বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে পাঞ্জাব ও তামিলনাড়ুর লোকনৃত্য, শাস্ত্রীয় সঙ্গীতের ফিউশন এবং বন্দে মাতরমের পরিবেশনা দেখে তিনি অভিভূত হন। বিশেষ করে নাদ ভোকাল অনসাম্বলের প্রশংসা করে তিনি বলেন, এই সুর দুই দেশের গভীর বন্ধুত্বের প্রতীক। পাশাপাশি ভারতের সংস্কৃতিকে বিশ্ব দরবারে জিয়ে রাখার জন্য তিনি প্রবাসীদের ধন্যবাদ জানান। এই দুই দিনের সফরে দুই দেশের প্রধানমন্ত্রী বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরও জোরদার করতে এক শীর্ষ বৈঠকে বসবেন, যা দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পশ্চিম জেলার বাগমারায় গতকাল টাইম হাসপাতালের উদ্বোধন করে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন এই হাসপাতাল রাজ্যের মানুষের কাছে উন্নত ও সময়োপযোগী স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেবে। হাপানিয়ায় ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026 শেষ দিনে গতকাল ত্রিপুরা বিদ্যুৎ নিগমের সঙ্গে NHPC লিমিটেডের দীর্ঘমেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিদ্যুৎ নিগম জানিয়েছে, এই চুক্তির আওতায় অরুণাচল প্রদেশে নির্মীয়মান NHPC-র 1,720 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কমলা জলবিদ্যুৎ প্রকল্প থেকে ত্রিপুরা বিদ্যুৎ পাবে। ভিভিজি রামজির মাধ্যমে গ্রামীণ বিকাশে 318 রকমের কাজ করার সংস্থান রয়েছে, তাই ব্যক্তিগত স্বার্থ ও দল মতের ঊর্ধ্বে উঠে গ্রামীণ জনপ্রতিনিধিরা গ্রামীণ অংশের মানুষের সার্বিক উন্নয়নের জন্য কাজ করতে আহ্বান জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। সিপাহীজলা জেলার নলছড়ে বিকশিত ভারত জি রামজি আইন নিয়ে এক কর্মশালায় পঞ্চায়েতের জনপ্রতিনিধিদের উদ্দেশ্যে তিনি এই আহ্বান জানান। আগামী 14 জুলাই ও 15 জুলাই আগরতলা সরকারি মেডিকেল কলেজ ও GBP হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে দুজন রোগীর কিডনি প্রতিস্থাপন করা হবে। স্বাস্থ্য দপ্তর এক বিবৃতিতে গতকাল জানিয়েছে, GBP হাসপাতাল এবং মণিপুরের সিজা হাসপাতালের কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে পরপর 7টি সফল কিডনি প্রতিস্থাপন সম্ভব হয়েছে। GBP হাসপাতাল ও মণিপুরের সিজা হাসপাতালের রিসার্চ ইনস্টিটিউটের কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞরাই বর্তমান প্রক্রিয়াতেও অংশগ্রহণ করবেন। আগরতলায় আসাম রাইফেলসের রাধানগর ব্যাটেলিয়নে 1996 সালের 10 জুলাই

জম্মু ও কাশ্মীরে দেশের সেবায় আত্মবলিদানকারী 28 আসাম রাইফেলসের রাইফেলম্যান গোবিন্দ সিংয়ের স্মৃতিতে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ব্যাটালিয়নের বিভিন্ন পদাধিকারীরা শহীদ জওয়ানের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে নিরবতা পালনের মধ্য দিয়ে শ্রদ্ধা জানান। আসাম রাইফেলস জানিয়েছে, এই অনুষ্ঠান দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনাদের ত্যাগ ও বীরত্বের প্রতি বাহিনীর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। দক্ষিণ জেলার বিলোনিয়া ও শান্তিরবাজারে গতকাল 26তম জাতীয় মৎস্য চাষী দিবস উদযাপিত হয়। শান্তিরবাজার মুকুট অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বিধায়ক প্রমোদ রিয়াং। এদিকে বিলোনিয়া অগ্নিবীণা হলের অনুষ্ঠানের উদ্বোধন করেছেন বিধায়ক স্বপ্না মজুমদার। উভয় অনুষ্ঠানে তিনজন করে আদর্শ মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল। স্পেনের হয়ে গোল দুটি করেন ফেবিয়ান রুইজ এবং মিকেল মেরিনো, বেলজিয়ামের গোলটি করেন কেচেলায়রে। সেমিফাইনালে স্পেন খেলবে ফ্রান্সের বিরুদ্ধে। আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, সিপাহীজলা ও দক্ষিণ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও বাকি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.8 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত বৃষ্টি হয়েছে 57.8 মিলিমিটার। এখনকার মতো স্থানীয় সংবাদ এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যা 7:55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতুমা পড়িব বিপূর্ণাদেব বর্মা মন্ত্রীবক রক নরেন্দ্র মোদী বিয়া বিনি কাইথাম হাকতর বেড়াইমানি পাই থাকব খাগ নিউজিল্যান্ড নি অকল্যান্ড থাংসগৈকা আর বন লামসকা নিউজিল্যান্ড নি মন্ত্রীবক রক ক্রিস্টোফার লাকসন মন্ত্রীবক রক নি বেড়াইমানি পুইলা সানজাব আর সংসার জাক হুকুমু পান্ডা মানজাখা মন্ত্রীবক রক আর পাঞ্জাব তাই তামিলনাড়ুডি মোসাকরং রক নি মোসামং শাস্ত্রীয় রচাপুং নি ফিউশনস তাই বন্দে মাতরম রচাপুং নুগৈ খা তংথকজাখা বনাট বোকাল অনসম্বল ন বলাইখা ভারত নি মন্ত্রীবক রক নিউজিল্যান্ড বেড়াইনা থাংমাবাই কনৈ হাকত নি হালক ক্রাক গানহনই খাকা জাগু বেড়াইমা জরা খরকনি অজানে বিশিঙ্গ বানিয়া রং রাংবক সিনমং থংতাই হুকুমন খবই জুদা জুদা দেখিল চুবামং ক্রাক খাইনানতইব ককলাম অঙ্গান রিনিউবল এনার্জি মন্ত্রী প্রহ্লাদ যোশী সাকা তং খরগদালজাক চং ফেরাং আচাইডিমা সেবাই হাকতর তৈবাইসা চং ফেরাংনি নাংকুকমা রাও বাচিনি গবাং সুপুংজাখা মিয়া বাই থাংনি হদালামো মন্ত্রী প্রহ্লাদ যোশী সাকা অ তালনি শালদক শালমারি রিনিউয়েবল আচাইডিমুং থাইনি চং ফেরাং রাও বাচি দশমিক নই সকপাইকা মোসাং যোশী অ চাসামুংন হাকতরনি তং খরগদালজাক ফান আচাইডিমুংনি সেব কাহাম ফুনুকমারি হিনি খুরজাখা বসাকা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদীনি তৈ দুলমুং বাই ভারত দশাওই হামক্রাইনি লামো বসকাঙ্গই তঙ্গু আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশননি মিশন স্টিয়ারিং গ্রুপনি উলথাম পান্ডা মিয়া দিল্লি কেতালো সংসারজাখা আবনত ঈদুল খা কেন্দ্রনি শাখা মন্ত্রী জে পি নাড্ডা ভার্চুয়ালতেই পান্ডা মানজাখা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ব শাখা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন কেন্দ্র হাপাংনি কাইসা নাংকুকমা ডিজিটাল শাখাম চেতন আবনি সেববাই হাকতনি বেবাগ লুকুরগ্ন ডিজিটাল শাখাম সিনিমুং ইয়াফারমানি লগি লগি শাখাম সেব নাইম থাংরক জাকতাই স্রাই স্রাই খ্লাই মানখা মন্ত্রী অকরাতেই ব শাখা হাস্তিনি রাও চার্চি লুকুরকনি আবা একাউন্ট খলাইজাখা আবনকারি হেলথ ফেসিলিটি রেজিস্ট্রি তাই হেলথ প্রফেশনাল রেজিস্ট্রি নি সামংরাওরা সাসার জাখা আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনে বিশিং মডেল শাখাম নগঙ্গই আইজিএম শাখাম নগ শাখামিয়ারকন শাখামনি সেব ডিজিটাল রায়দাত ইয়াফার জাগৈ তঙ্গু হাস্তেনি সালথাং হাঙ্কর্ন আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশনে বিশিং মডেল হাঙ্কর চঙ্গৈ জুদা জুদা সামংবুতাং চাসারনাও ন সাইজাখা দিল্লি কেতালো সংসার জাগ পান্ডাও কেন্দ্রনি মন্ত্রী ইয়াকচু প্রতাপ রাও যাদব অনুপ্রিয়া পাটেল তৈ জিতিন প্রসাদ বো মানজাখা কেন্দ্রনি শাকখামনি সেব হামক্রায় হাপাংনি শাকথারমুংনি লগে লগে হাপাংয়া কাকজাক মথারকব নাংমানি বার জায়াসাগৈ তঙ্গু হুনে সাকা মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সালথাং হাংকনি বাগমারাও মিয়া টাইম শাখাম নকন জেঙ্গি অকন শাখা ব ব শাখা কতাল সেবগনাং অ শাখাম হাস্তেনি লুকুরকনি বাগৈ কাহাম শাখামনি সেবরনাও নাংমানি বার জায়াসাগান আগরতলা হাপানিয়া হায়ুং বেরেমনি বাণী খলাও সালনৈ রমৈস

0: संसाजाक डेस्टिनेशन त्रिपुरा बिजनेस कनक्लेव नई साय नैजिदक मिया पाइखा हाकतर हाकतर फातानी खड़क सा साय नई रानी गोबां रांबक सिन्नायरक तेलुगु आदंरकनी मानजाक मुंबई बेबागै काय थामरा ब्रैचिनै क खालायमाबो मुंसय रलायखा हास्तेनी रों चों फेरां बेरायखिरि रियल एसेट हुकबार बाग मालमाता हामक्राय नायखुं स्नामखर साखाम सेपन खबै जुदा जुदा दिखिल क खालायमाबो मुंसय रलायमानो तुयै ग्रोंजाक नायखुंनि तांग्रा रक कक तुमा थुमनाय रकनि थुमो सुक्रुबै सायखना रखा Business Conclave NHPC Limited te Tripura Chungpherang Naikhungni Bisingo Chungpherang Paimungno Tuyi Mungsoi Rulaikha Oko Khalaimungni Bisingo Arunachal Pradesh Snamjagui Tongma NHPC Sini Shashai Snira Noichi Megawatt Phanganang Tuyini Chungpherang Tangbutang Nishimi Tripura Chungpherang Nishep Manana O Tangbutang Chengzakmani Ulnishimi Bishik Brisi Oko Khalaima Shamungop Nangzak Tongana আগরতলা বিজনেস কনক্লেভ হাস্তেনি হুকবার নাইখুংবাই কাইনৈচি চুকু মথা খকসা সাই সারা চি স্নি রেজাক রং বক সিন্নানতই মুংসই রলাইখা হানি সাকা হুকবার হামক্রাই মন্ত্রী রতনলাল নাথ আয়ঙ্গমিয়া আগরতলা অরুন্ধতী নগরনি হুকবার নাইখুংনি সেরেই নাইমানি কেন্দ্রব সংসাজাক পান্ডা হুকবার মন্ত্রী আমির শাহী দুবাইনি মুংগনাং হায়ুং বেরেমনি বানিয়া মথানি থানি সের সারা চারচি নই খাসা মাইরুম থাই সা সাই নৈরা জামি তে থাই থামরা ভ্যারাইটিনি অমতি রহনানি সামুংন চেঙ্গি রেখা তাবুক হায়ুংকা ফুটবলনি ককতুমা হায়ুংকা ফুটবলনি কোয়ার্টার ফাইনেলনি উলনৈ ম্যাচ স্পেন বেলজিয়াম ন নই সাগুলনি ফেরবাই ম্যাচনই সেমিফাইনেল কাসাকা স্পেননি অঙ্গৈ গোল কনৈ রেখা ফেবিয়ান রুইস তে মিকেল মেরিনো বেলজিয়ামনি গোল রেখা কেতলায়েরে সেমিফাইনেল স্পেন বাই থঙ্গানো ফ্রান্স তাবুক নবাতিবানী ককতুমা বসকাং দাম নৈচি ব্রৈ সালথাং সিপাহী জলাতে সালগ্রা হাঙ্কর ফেরাং কগৈ গবাং ওয়াতৈ ওয়াউইমা নহনৈ হজাক মংরেখা নবাতিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি থামচি ডিগ্রি তে খামানি নৈচি দক ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তংগানো তিনি আইচুক খামানি তুংমারি তংখা নৈচি বা দশমিক চার ডিগ্রি সেলসিয়াস ফুংনি দাম বাতামৈ সতি থামচি জরা ওয়াতৈ ওয়াখা বা চিস্নি দশমিক চার মিলিমিটার ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আবাই ইঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রীচি বাও
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন

0: শুভ সকাল শ্রোতা বন্ধু, আশা করি ভালো আছেন। আর এই সুন্দর সকালে অভিজ্ঞাপনে আপনাকে স্বাগত জানাই। আমি চিন্ময়, আর আমার সাথে রয়েছে
1: আমি সাথী।

শ্রোতা বন্ধু, আজ 11ই জুলাই, এই দিনটিকে আন্তর্জাতিক জনসংখ্যা দিবস বা বিশ্ব জনসংখ্যা দিবস নামেও ডাকা হয়। 11ই জুলাই 5 বিলিয়নের প্রথম দিনটি অর্থাৎ 1987-এর উদযাপনের জন্য প্রস্তাব রাখা হয়। আর বিশ্বের জনসংখ্যাকে আনুষ্ঠানিকভাবে প্রায় 5 বিলিয়ন বলে ঘোষণা করা হয় 2026 সালের। আজকের এই দিনটির মূল প্রতিপাদ্য হল আজ এবং ভবিষ্যতের জন্য তরুণদের আশা ও আকাঙ্ক্ষা উপলব্ধি করা। এই থিমটি জনসংখ্যা বৃদ্ধি প্রযোজন

0: স্বাস্থ্য এবং টেকসই উন্নয়নের মতো চ্যালেঞ্জ ও সম্ভাবনাগুলিকে তুলে ধরে। প্রিয় শ্রোতা বন্ধুরা, প্রতি বছর এই দিনটি বিশ্বব্যাপী জনসংখ্যা, স্বাস্থ্য, শিক্ষা, নারী ক্ষমতায়ন ইত্যাদির সচেতনতা বাড়ানোর উদ্দেশ্যে পালন করা। জনসংখ্যা শুধু সংখ্যা নয়, এটি একটি দেশের সম্ভাবনাও। তবে সেই সম্ভাবনাকে শক্তিতে রূপ দিতে প্রয়োজন পরিকল্পিত পরিবার, মানসম্মত শিক্ষা, উন্নত স্বাস্থ্যসেবা এবং সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা। আসুন আমরা সচেতন হই, দায়িত্বশীল সিদ্ধান্ত গ্রহণ করি এবং একটি সুস্থ, শিক্ষিত, সমৃদ্ধ সমাজ গঠনে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখি। আজ আন্তর্জাতিক জনসংখ্যা দিবসে এটাই হোক আমাদের অঙ্গীকার, পরিকল্পিত পরিবার, সুন্দর ভবিষ্যৎ, সচেতনতাই টেকসই উন্নয়নের প্রথম পদক্ষেপ।
1: ইতিহাস যা আমাদের পথ দেখায় নতুন নতুন দিগন্তের, অতীতে তাকালে দেখা যায় পৃথিবীকে আলোকিত করেছেন অনেক জ্ঞানী গুণী, বিশ্বজুড়ে ঘটেছে গুরুত্বপূর্ণ অনেক ঘটনা। আজ 11 জুলাই, নানা উল্লেখযোগ্য ঘটনার দিক থেকে ইতিহাসে এই দিনটিও গুরুত্বপূর্ণ স্মরণীয়। আসুন এক নজরে জেনে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম, মৃত্যুদিন সহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়। ভারতের তৈরি প্রথম জাহাজ ডায়না কলকাতা বন্দর থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 1823 সালের আজকের দিনে। সতীদাহ প্রথা বিলোপের বিরুদ্ধে ভারতের গোড়া হিন্দুদের আবেদন ব্রিটিশ পার্লামেন্টে নাকচ হয়ে যায় 1832 সালের আজকের দিনে। আর অবিভক্ত ভারতের কলকাতায় প্রথম প্রতিযোগিতামূলক ফুটবল টুর্নামেন্ট শুরু হয় 1889 সালের আজকের দিনে। 1921 সালের আজকের দিনে, মানে 11 জুলাই, মঙ্গোলিয়া স্বাধীনতা ঘোষণা করে। 1930 সালে অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডন ব্রেডম্যান একদিনে 309 রান করার রেকর্ড করেন। পরে টেস্ট ম্যাচে তা 334 রানের সর্বোচ্চ রেকর্ড হয়েছিল। আমেরিকার প্রথম স্পেস স্টেশন স্কাইল্যাব ভারত মহাসাগরে ভেঙে পড়ে, সেটি ছিল 1979 সাল আজকের দিন। বিশ্বকাপ ফুটবলে পশ্চিম জার্মানিকে পরাজিত করে ইতালির তৃতীয়বার চ্যাম্পিয়নশিপ লাভ করে 1982 সালের আজকের দিনে। আর বিশ্বকাপ ফুটবলে ফ্রান্স চ্যাম্পিয়ন হয়েছিল 1998 সালের আজকের দিনে। আর 2006 সালে তাকালে আমরা দেখতে পাই ভারতের মুম্বাইয়ে সিরিজ বোমা হামলায় 209 জন নিহত হয়েছিলেন আজকের দিনে। 2021 সালে ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকায় দীর্ঘ 28 বছর পর পুনরায় শিরোপা লাভ করে আর্জেন্টিনা।
0: শ্রোতাবন্ধু, 1985 সালে আজকের দিনেই কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায়কে হারাই আমরা। রিপন স্কুল ও কলেজ থেকে তিনি শিক্ষা লাভ করেন। তার রচিত রানুর জন্য বইটি তাঁকে পরিচিতি এনে দেয়। তার অন্যান্য উল্লেখযোগ্য কবিতা হল জাতক, উলুখড়ির কবিতা, এই জন্ম জন্মভূমি, আমার কবিতা ইত্যাদি। তার কবিতার মধ্যে প্রতিফলিত হয়েছে প্রতারিত, দুস্থ, বিপন্ন মানুষের বেদনার কথা। তার প্রথম কাব্যগ্রন্থ গ্রহচ্যুত প্রকাশিত হয় 1942 সালে। পেয়েছেন তিনি রবীন্দ্র পুরস্কারও। আজকের দিনে 1967 সালে পুলিৎজার বিজয়ী লেখিকা ঝুম্পা লাহিড়ি জন্মগ্রহণ করেন। আজকের দিনে 1976 সালে শিশু স্বাস্থ্য নিকেতনের প্রতিষ্ঠাতা উমেশচন্দ্র চক্রবর্তী প্রয়াত হন। এ তো রইল আজকের দিনের কিছু বিশেষ বিশেষ ঘটনাবলী ইতিহাসের পাতা থেকে।
1: শ্রোতাবন্ধু, এবারে তাহলে চলে যাচ্ছি লিখছি তোমায় পর্বে। তবে এই পর্বে চিঠি পড়ার আগে আপনাদের জানিয়ে দিচ্ছি, জুলাই মাসের

0: দ্বিতীয় পক্ষের বিষয়টি। জীবনের নানা মোড়ে নানা পরিস্থিতিতে একটি প্রশ্ন বারবার আমাদের সামনে এসে দাঁড়ায়। একটি কঠিন লড়াইয়ে জয়ী হওয়ার পরও প্রশ্ন জাগে, এর পর কি? আবার ব্যর্থতা বা পরাজয়ের মুখোমুখি হয়েও মনে হয় এর পর কি? পড়াশোনা শেষ করে কর্মজীবনে নতুন পদক্ষেপ নেওয়ার সময়, অবসর জীবনে কিংবা সমাজ ও দেশের পরিবর্তনের প্রেক্ষাপটেও এই প্রশ্ন আমাদের ভাবায়। থেমে যাওয়া নয়, বরং নতুন পথের সন্ধান, নতুন লক্ষ্য নির্ধারণ এবং নতুন স্বপ্ন দেখার প্রেরণাই যেন লুকিয়ে থাকে এই দুটি শব্দে, অতকিম। এই প্রশ্নবন্ধকে কাটাছেঁড়া করতে অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুলাই মাসের দ্বিতীয় পক্ষের বিষয় অতকিম আমাদের মেল আইডি radioagartala@gmail.com, হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। অতকিম এ বিষয়ে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা, জীবন দর্শন, স্মৃতিচারণ, ভাবনা কিংবা সৃজনশীল লেখা আমাদের পাঠিয়ে দিন।
1: শ্রোতা বন্ধু, এবার আজকের দিনের প্রথম চিঠি, প্রসঙ্গ যুব দক্ষতা। লিখেছেন শামসুজ জামান, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। প্রিয় দূরদর্শী অভিজ্ঞাপন, জাতিসংঘ 2014 সালে আমাদের সমাজের মূল চালিকা শক্তি যারা, সেই যুবক যুবতীদের উৎসাহিত করতে, তাদের কর্মপ্রেরণাকে উজ্জীবিত করতে 15 জুলাই বিশ্ব যুব দক্ষতা দিবস হিসেবে পালন করার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। মনোবিদ্যার নিয়ম বলে, যুবক যুবতীদের ভয় কিংবা দাপট অথবা অধ্যত দেখিয়ে কোনো কাজ করানো ততটা সফল নয় যতটা সম্ভব ভালোবেসে সহানুভূতিশীল কথাবার্তা বলে অনুরোধ করলে সম্ভব হয়। এরা সাধারণত একটু আবেগপ্রবণ হয়, তাই একটু আদর আপ্যায়ন জানালে যুব সমাজ নিজেদের অধ্যত্ব অহংকার ত্যাগ করে নিজেদের মন প্রাণ ঢেলে দেয় সে কাজে। চিরকাল দেশের যুব শক্তির প্রতি অটুট বিশ্বাস, মনোবল এবং প্রত্যয় রাখা একজন উজ্জ্বল ব্যক্তিত্ব হলেন ভারতবর্ষের প্রাক্তন রাষ্ট্রপতি ডক্টর APJ আব্দুল কালাম সাহেব। তিনি যুব দক্ষতাকে ঠিক নিজের মতো করে পড়তে পেরেছিলেন। যুব সমাজের অদম্য সাহস, স্বপ্ন দেখার ক্ষমতা, কঠোর পরিশ্রমকে সঠিকভাবে কাজে লাগিয়ে সেই যুব সমাজকে গন্তব্যের পথে এগিয়ে দিয়ে 2020 সালের মধ্যেই ভারতবর্ষকে বিশ্বের শীর্ষে তোলার বাসনা তাঁর ছিল। আর সেই অগ্রগতির জন্য যুব সমাজকে স্বপ্ন দেখতে বলেছিলেন, তবে এটাও মনে করিয়ে দিয়েছেন, সেটা স্বপ্ন নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো, স্বপ্ন সেটা যেটা তোমাকে ঘুমাতে দেয় না। সকল রূপায়ণের মধ্যে স্বপ্নের সার্থকতা। ডক্টর আব্দুল কালাম সাহেব রাষ্ট্রপতি হওয়ার পরও এই যুব সমাজের মধ্যে মিশে থাকার ব্রত নিয়ে সময়ে অসময়ে তাদের বিদ্যমান অবস্থার সঙ্গে মিশেছেন, তাদের বিদ্যাদান করতে চেষ্টা করেছেন। তার কাছে খুব লোভনীয় ব্যাপার ছিল এটা, কিন্তু তিনি 2015 সালে সেই যুব সমাজের মাঝে থাকতে থাকতেই পরলোকে পাড়ি জমিয়েছিলেন। আমাদের ভেবে দেখার সময় এসেছে যে যুব সমাজকে আমরা কতটা কাজে লাগাতে পারি। গতস্ব সূচনা নাস্তি, সুতরাং অকারণে পশ্চাৎ পদবর্তী হয়ে আফসোস করে কোনো লাভ নেই। মৌখিক বাগাড়ম্বর নয়, 15 জুলাই দিনটির গুরুত্ব যেন আমরা মর্মে মর্মে উপলব্ধি করি, আর সেই উপলব্ধিকে কাজে লাগিয়ে সমাজের চালিকা শক্তির জন্য যদি গঠনমূলক ও সদর্থক ভাবনা ভাবি, তাহলেই সমাজের প্রকৃত মঙ্গল ও যুব দক্ষতার জয় জয়কার হয়। সকলকে শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শামসুজ জামান, সেতারা, গ্রাম টোলা, বৈদ্যপুর, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ।
0: শ্রোতা বন্ধু, এবারে যে চিঠিটি পড়বো

লেখাটি লিখেছেন শিশির দাস, ক্রান্তিহাট জলপাইগুড়ি থেকে। সুপ্রিয় বিজ্ঞাপন, তরুণ আলোর দীপ্ত শিখায় আর অদম্য প্রাণের ডানায় ভর করে যে জয়যাত্রা, তারই মূল চালিকা শক্তি হল যুব দক্ষতা, যা প্রতিটি তরুণকে জীবন সংগ্রামের প্রতিটি বাঁকে বিজয়ী হতে শেখায়। এটি হলো প্রচলিত পুঁথিগত বিদ্যার সংকীর্ণতা পেরিয়ে বাস্তব জীবনের কঠিন ও তীব্র প্রতিযোগিতা মোকাবেলা করার অনন্য হাতিয়ার। বর্তমান কৃত্রিম বুদ্ধিমত্তা ও তীব্র তথ্য প্রযুক্তির যুগে নতুন প্রজন্মের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন প্রযুক্তিগত অভিযোজন ক্ষমতা। আধুনিক উন্নত তথ্য বিশ্লেষণ কিংবা তথ্য প্রযুক্তির মৌলিক জ্ঞানের পাশাপাশি সমান গুরুত্বপূর্ণ হল সৃজনশীলতা, জটিল সমস্যা সমাধানের মনস্তাত্ত্বিক রূপরেখা, কার্যকর যোগাযোগ এবং দূরদর্শী নেতৃত্ব। বর্তমান যুগে নতুন কিছু সৃষ্টির লক্ষ্যে উদ্যোক্তা হওয়ার বলিষ্ঠ মানসিকতা ধারণ করা কিন্তু অত্যন্ত জরুরি। একটি তরুণের মানসিক ও কর্মমুখী দক্ষতা রূপায়ণে পরিবার হল নৈতিকতা, সহনশীলতা ও আত্মবিশ্বাসের প্রথম পাঠশালা, যেখানে স্বপ্নের সুপ্ত বীজ বোনা হয়। শিক্ষা প্রতিষ্ঠান কেবল পুঁথিগত সনদ প্রদানের কেন্দ্র না হয়ে হওয়া উচিত বাস্তবমুখী কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার মুক্ত প্রাঙ্গণ। আর সমাজকে হতে হবে এমন এক উর্বর ঐতিবাচক ক্ষেত্র, যেখানে যুব সমাজের নতুন সৃষ্টিশীল উদ্যোগকে স্বীকৃতি দেবে এবং ব্যর্থতাকে উপহাস না করে এগিয়ে যাওয়ার অফুরন্ত সাহস যোগাবে। প্রদীপ্ত যুবশক্তিই একটি প্রগতিশীল জাতির মূল চালিকা শক্তি। কাজেই যুব সমাজকে আধুনিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ যোগ্য মানব সম্পদে রূপান্তর করতে হবে, তবেই দেশ ও জাতি সামগ্রিক আত্মনির্ভরশীলতার চূড়ান্ত শিখরে পৌঁছবে। যুব সমাজের সুপ্ত প্রতিভাকে জাগ্রত করে ডানা মেলার সুযোগ করে দেওয়া আমাদের সকলের পরম দায়িত্ব। আমাদের এই মানবিক কাজগুলি করতেই হবে, তাহলে 15 জুলাই বিশ্ব যুব দিবসের সার্থকতা বজায় থাকবে। শুভচ্ছান্তে শিশির দাস, দেবী ছড়া হাই স্কুল, ক্রান্তিহাট, জলপাইগুড়ি।

0: শ্রোতা বন্ধু, এবারে চিঠিটা লিখেছেন দিকপার বাঁকুড়া থেকে ডলি বন্দ্যোপাধ্যায়। প্রিয় অভিজ্ঞাপন, জীবনের প্রথম সূর্য শৈশব, তারপর সকালে কৈশোর, আর বেলা বাড়লে যখন সূর্য মাথার উপর পার হয় তখন তাপ দেয় যৌবন, যুবদক্ষতা। এই যুবশক্তি জীবনের সেরা শক্তি। এই সময় বাড়ে কর্মদক্ষতা, সারা জীবন গড়ার ভিত। স্বামী বিবেকানন্দ এই যুবশক্তির আহ্বান করেছেন দেশকে গড়ার লক্ষ্যে। কঠোর পরিশ্রম বা অনুশীলনের মাধ্যমে যুবক যুবতীকে সচল থাকতে বলেছেন। যুবশক্তি আমাদের দেশের সম্পদ, একে সঠিকভাবে কাজে লাগাতে হবে উন্নয়নের স্বার্থে। স্বামী বিবেকানন্দ যুবক বয়সেই আমেরিকার শিকাগো শহরে বিশ্ব ধর্ম সভায় ভারতীয় ধর্মের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। এই যুবশক্তিকে সঙ্গবদ্ধ করে উন্নয়নের কাজে লাগানো দায়িত্ব আমাদের। ইতি ডলি বন্দ্যোপাধ্যায়, দিকপার বাঁকুড়া।
1: পশ্চিম মেদিনীপুর থেকে কৃষ্ণা কর্মকার লিখেছেন, প্রিয় অভিজ্ঞাপন। মনুষ্য জীবনে সর্বোৎকৃষ্ট সময় হল যৌবন। শৈশব কৈশোর পার হয়ে প্রতিটি নরনারী প্রবেশ করে যৌবনে। এই সময় তার শারীরিক ও মানসিক ক্ষমতা পরিপূর্ণতা।

0: এ সময়ে তার বুদ্ধি, তার কর্মক্ষমতা সর্বোচ্চ শিখরে বিরাজ করে। তাই তার সব বিষয়ে দক্ষতাও থাকে পূর্ণ মাত্রায়। তারপর বয়স বাড়ার সাথে সাথে তার কর্মদক্ষতাও কমতে থাকে একটু একটু করে। মধ্য বয়স ও পরে প্রৌঢ়ত্বে পৌঁছে সে তার কর্মদক্ষতাও হারিয়ে ফেলে অনেকখানি। যুবদক্ষতার প্রকৃষ্ট উদাহরণ হল আমাদের ভারত মায়ের শ্রেষ্ঠ সন্তান ভারত পথিক স্বামী বিবেকানন্দ। তিনি চিরন্তন যৌবনের প্রতীক। ভারতের যুব সমাজকে উজ্জীবিত করে নির্ধারিত দক্ষতায় পৌঁছে দিতে তিনি নিরন্তর তাদের জেগে ওঠার আহ্বান জানিয়েছেন। উত্তিষ্ঠত জাগ্রত প্রাপ্যবরান্নিবোধত, ওঠো জাগো আর ঘুমিও না, সকল অভাব সকল দুঃখ ঘোচাবার শক্তি তোমাদের নিজের ভেতরে রয়েছে। অবস্থা বিশ্বাস করো, তাহলেই ওই শক্তি জেগে উঠবে। স্বামীজি বুঝেছিলেন তৎকালীন দেশ সমাজ ও জাতিকে অন্ধকারময় পঙ্কিল আবর্ত থেকে টেনে তুলতে প্রয়োজন ছিল অপরিমেয় যুব দক্ষতা। তাই তিনি বারবার দেশের যুব সমাজকে দৃঢ় আহ্বান জানিয়েছেন, তাদের মধ্যেকার অনন্ত শক্তিকে জাগিয়ে তুলতে নির্দেশ দিয়েছেন। দেশের যুব দক্ষতা জেগে উঠলে তার দেশবাসী আবার স্বমহিমায় প্রতিষ্ঠিত হবে। সকলকে শীতল বাড়িধারার শুভেচ্ছা ও ভালোবাসা জানালাম। সকলের জীবন শীতল হোক। কৃষ্ণা কর্মকার, খড়ার, পশ্চিম মেদিনীপুর।
1: শ্রোতাবন্ধু, এবার একটা বিজ্ঞাপনের বিরতি।

0: भारत अभियान।
1: निक्षय मित्र तो हम सबका साथ निभाते, टीबी रोगी व परिजन को पोषण, जांच, इलाज और आजीविका संबंधी सहायता पहुंचाते। जब मिल जाएगा सबको अपना निक्षय मित्र तैयार, तब पक्की हो जाएगी हमारी जीत और टीबी की हार।
2: निक्षय मित्र, इस अभियान ने एक बड़े चैलेंज से निपटने में टीबी के मरीजों की बहुत मदद की है। आपको जानकर हैरानी होगी, हमारे देश में 10-12 साल के बच्चे भी निक्षय मित्र बनकर टीबी के खिलाफ लड़ाई को आगे बढ़ा रहे हैं।
0: जन जन का रखे ध्यान, टीबी मुक्त भारत अभियान।
1: अधिक जानकारी के लिए नजदीकी आयुष्मान आरोग्य मंदिर जाएं। स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
3: শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য। বন্যা ভূমিধসের মতো প্রাকৃতিক বিপর্যয় মোকাবেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। সিপাহীজুলু জেলার জেলাশাসক অফিসে কন্ট্রোল রুমের ফোন নম্বর হল 03-81-286-7303 এবং 673-095-3909। বিশালগড় মহকুমা শাসক কার্যালয়ের ফোন নম্বর হল 700-524-9124। মহকুমা শাসকের সোনামুড়া মহকুমা শাসকের কার্যালয়ের ফোন নম্বর হল 763-005-6848। আর জম্পু জেলা মহকুমা শাসকের কার্যালয়ের ফোন নম্বর হল 03-81-0322। বন্যা, ঝড়, জলবদ্ধতা বা যে কোনো জরুরি পরিস্থিতিতে সাধারণ মানুষ উপরোক্ত ফোন এই নম্বরগুলিতে যোগাযোগ করার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। আরও একটি তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি। আসন্ন রথযাত্রা উৎসব উপলক্ষে সিপাহীজুলু জেলায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন, ট্রাফিক নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলা রক্ষার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে। জেলা মহকুমা ও থানা স্তরে 24 ঘন্টা কন্ট্রোল রুম চালু থাকবে। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলার জন্য কুইক রেসপন্স টিম প্রস্তুত থাকবে। রথযাত্রা আয়োজনের জন্য মহকুমা প্রশাসন, পুলিশ, অগ্নিনির্বাপক, স্বাস্থ্য ও বিদ্যুৎ নিগম থেকে প্রয়োজনীয় অনুমতি গ্রহণ করতে হবে। আর রথযাত্রা উল্টো রথের সম্পূর্ণ অনুষ্ঠান সূর্যাস্তের আগেই শেষ করতে হবে। এছাড়া স্বাস্থ্য, বিদ্যুৎ ও অন্যান্য পরিষেবার ক্ষেত্রেও কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। যেমন পর্যাপ্ত স্বাস্থ্যকর্মী, অ্যাম্বুলেন্স, অগ্নিনির্বাপক গাড়ি মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে। সিপাহীজুলু জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল মন্দির কর্তৃপক্ষ ও জনসাধারণকে এই নির্দেশগুলি মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
4: শ্রোতাবন্ধু, উত্তর পূর্বাঞ্চল সাংস্কৃতিক কেন্দ্রের গুরু শিষ্য পরম্পরা প্রকল্পে 2026-27 যে কোনো সাংস্কৃতিক ক্ষেত্রে প্রশিক্ষণ দেওয়ার জন্য আবেদনপত্র আহ্বান করা হয়েছে। যেমন লোকনৃত্য, লোকসঙ্গীত, বাঁশ বেত,

0: কাঠ খোদাই, যাত্রা শিল্প, মুখোশ তৈরি, এছাড়াও বিশেষ করে এই অঞ্চলের মৃতপ্রায় এবং লুপ্তপ্রায় সংস্কৃতি বিষয়ে বিশেষ জ্ঞান সম্পন্ন 45 থেকে 70 বছর বয়সী ব্যক্তি এক্ষেত্রে আবেদন করতে পারবেন। গুরু হিসেবে মনোনীত এবং নিযুক্ত ব্যক্তি একজন সহকারী নিযুক্ত করতে পারবেন। 4 জন শিষ্যকে 15 থেকে 25 বছরের মধ্যে 1 বছরের জন্য প্রশিক্ষণ দেবেন। গুরু প্রতি মাসে 7,500 টাকা, সহকারী প্রতি মাসে 3,750 টাকা আর শিষ্য প্রতি মাসে 1,500 টাকা সাম্মানিক পাবেন। আবেদনকারীকে উপযুক্ত নথিপত্র, বায়োডাটা সহ সংশ্লিষ্ট রাজ্যের আর্ট অ্যান্ড কালচার বা কালচারাল অ্যাফেয়ার্স দপ্তরে জমা করতে হবে আবেদন। আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী 31 আগস্ট 2026। এজন্য আবেদনপত্র ও বিস্তারিত তথ্য NEZCC-র ওয়েবসাইট www.nezccindia.org.in এ পাওয়া যাবে।
1: শ্রোতা বন্ধু, এবারে কর্মপ্রার্থী বন্ধুদের জন্য জানিয়ে দিচ্ছি কাজের খবর। ত্রিপুরা হাইকোর্টে জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। পদের নাম জুনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট, মোট শূন্যপদ 14টি, ST 2টি, SC 6টি এবং আদার্স 6টি। আর শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংয়ের সার্টিফিকেট কোর্স এবং কম্পিউটারের টাইপিং স্পিড হতে হবে 40। আর বয়সসীমা 10 আগস্ট 2026 অনুযায়ী জেনারেল 18 থেকে 40 বছর, SC ST 18 থেকে 45 বছর। আবেদন ফি জেনারেল 500 টাকা, SC ST 250 টাকা। আর আবেদন করা শুরু হয়েছে 10 জুলাই থেকে এবং আবেদনের শেষ তারিখ কিন্তু 10 আগস্ট 2026 বিকেল 5টা পর্যন্ত।
0: শ্রোতা বন্ধু, এবার সুস্বাস্থ্যের কয়েকটা টিপস। সুস্থ সুন্দর জীবনের জন্য প্রতিদিন পর্যাপ্ত জল পান করা দরকার, যেমন তেমনি তাজা ফলমূল এবং শাকসবজি খাওয়া দরকার, আর অন্তত 6 থেকে 7 ঘন্টা ঘুমানো দরকার। বাইরের জাঙ্ক ফুড বা ফাস্ট ফুড এড়িয়ে চলুন আর নিয়মিত অন্তত 30 মিনিট হাঁটার অভ্যাস করুন। এছাড়া মানসিক চাপ কমাতে মেডিটেশন বা পছন্দের কাজ করতে পারেন। সুস্থ থাকার টিপসে বিশেষ করে খাদ্যাভ্যাস ভালো করতে হবে। অতিরিক্ত তেল মশলাযুক্ত খাবার থেকে একটু দূরে থাকুন, ফাইবার আঁশযুক্ত খাবারের কাছাকাছি থাকবেন। জল প্রতিদিনে অন্তত 3 লিটার পান করতে হবে। শরীর হাইড্রেট রাখুন। মনে হচ্ছে এই বর্ষার দিনে জল পিপাসা পাচ্ছে না, কিন্তু না শ্রোতা বন্ধু, আপনার কে সুস্থ থাকতে হলে অন্তত 3 লিটার জল দৈনিক পান করুন। আর নিয়মিত জটিল যাদের শারীরিক সমস্যা রয়েছে, নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিন। শুনলেন আজকের সুস্থ থাকার টিপস।
1: শ্রোতা বন্ধু, সময় বলছে এবার অভিজ্ঞাপন পর্ব থেকে আমাদের বিদায় নিতে হবে। তবে তার আগে যথারীতি আপনাদের জানিয়ে দিচ্ছি আজকে দিনটি কেমন থাকবে। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজ্যের কিছু কিছু অঞ্চলে। আর দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর গতকালের সর্বোচ্চ এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় যথাক্রমে 30.9 ডিগ্রি সেলসিয়াস এবং 26.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 99% এবং সর্বনিম্ন 88%। আর সকাল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ 57.8 মিলিমিটার। একটি সতর্কবার্তা বলা হয়েছে সিপাহী জেলা এবং দক্ষিণ জেলার সবকটি অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে এবং গোমতী, ঊনকোটি এবং উত্তর জেলায়ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। জানিয়ে দিলাম আবহাওয়ার খবর।
0: শ্রোতাবন্ধু ঘড়িবাবু জানাচ্ছে এবার থামতে হবে অভিজ্ঞাপনের পর্বে। আজ আমরা ছিলাম
1: আমি সাথী
0: আর আমি চিন্ময়। সবাই খুব খুব খুব ভালো থাকুন, আজকের দিনটি খুব ভালো কাটান। আর আজকের দিনে যাদের জন্মদিন, বিবাহবার্ষিকী এবং বিশেষ কোনো দিন, তাদের জন্য রইল আমাদের আকাশবাণীর পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। ভালো থাকুন, সুস্থ থাকুন,
1: নমস্কার।
2: কত সুন্দর।

hayung lukubangma ni shal eba wild population denoti hayungo lukubangma ni shal bisyo waisa palejagi faitong o sal pula palejakha 15 July 1989 bisyo United Nation Development Program pula o shal no palayum o hayungo jepru lukubangma ni 5 billion layo apruno hayungni bororo lukubangma ni notiyei sakthar mungnangu hunei sinainuknai lukurogwan sukha অশাল নিনাহার মুখা হায়ুঙ্গনাঙ্গই লুকুবাংমানি নুখুং কাহাম খে তৈদুল্লানি সলাব্রৈন বেবাক সমান কেতি সেনানি গরৈতেই হামক্রাইনি সাকথার মুং লুকুরগনি বেসকাঙ্গ তুবনানি লুকুবাংমানি কাইসা হাক্তরনি কাতিমুং আবুনি বাগৈ আবুন কাইসা হাক্তরনি লুকুরগব কাহাম খে নাইকলৈ তৈদুলানি তেই কাহাম লামাতেই তুবনানি কাইসা হাক্তরনি নাংকুকমানি সামুংনি বিসিংগ কাইসা হাক্তরনি নাইকল মুংতেই তৈদুল মুংবাই হাক্তরনি লুকুরকনি হামক্রাইতেই শেখপ্রজাকমানি রক সিজাগু লুকুবাংমানি তামো হনখে সঙ্গ বুঝিও কাইসা আমচাইও এবার এলাকাও টংনাই যত লুকুরকন আপনো কারিব বংনি লুকুবাংমানি বংনি অমর বরক বাংমানি তেই বরকনি চানা নংনা মানথাইব খবজাগ কাইসা হাক্তরনি হামক্রাই বংনি হাক্তরনি লুকুরকনি বিসিংগ বিসিংতেইনো ফায়ং ফিয়া বেলাই লুকুবাংমানি গবাং সায়া চুগিয়াতে দুদ্রু খুদ্রুব নুকজাগ গবাংমা হাকুতর হায়ুং লুকুবাংমানি সালনি লাইবুমা এবা ওয়ার্ল্ড পপুলেশন ডে নি হিস্টোরি নিতে সাইমান লাইন হায়ুঙ্গ ডাক্তি ডক্টর লুকুবাংমানি বাকই হায়ুং গনাঙ্গই ওয়ানমানি বয়ের শিবসাও আবুনি বাকই ইউনাইটেড নেশন লুকুবাংমানি ন কেবং মুংরক ন লুকুরক নো সজাগ খাইনা বাকি অ সামুং বোতং চেঙ্গু 1989 সালো ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম নি কম থেংমুং বাই 11 জুলাইও হায়ুঙ্গ লুকুবাংমানি সাল পালেজাগি ফাই তঙু বিশু ব্রুম ব্রুম নো বিশু ওয়াইসা নাহার মুংতিয়ে অ সামুং বোতং চেঙ্গজাগ তে আওয়াই মুং প্রোগ্রাম রকব খাইজাগি তঙু হায়ুং গনাঙ্গি হায়ুং লুকুবাংমানি সাল তামনি বাকি নাংকুকমানি সঙ্গ সাইমান লাইন হায়ুং লুকুবাংমানি সালনি ইম্পর্টেন্স রংনব হায়ুং লুকুবাংমানি সাল বেলাই নাংকুকমানি তামনি হিনখেও সালনি বিশিংতই হায়ুঙ্গ লুকুবাংমানি জংজালতেই সাকথার মুং তুবুও লুকুরকনি থানিও নুখুংন কাহাম নাহার মুং তেই নাইথকে ত্লাং থানিও চুবাজু খাইও বডি বসারকনি মানথাইন মানদেরানিব চুবাজু খাইও সাক হামনতেব হামক্রাই তুবনানি হায়ুং গনাঙ্গই হামক্রাই তুবনানি নাহার মুং লুকুরকনি থানিব তলাঙ্গু ও লুকুবাংমানি সাল পালিমানি বিসিং তৈখে হায়ুং লুকুবাংমানি উকলকনি রিজন রগ্নতিব সঙ্গ সাইমা লাইন হামক্রাই ইংগৈ টংনাই হাক্তর লুকুবাংমানি গবাংখে নুকজাগৈ টংগু হায়ুং গনাঙ্গই হায়ুং গনাঙ্গই আগুলিব লুকুবাংমানি নুকজাগৈ টংগু আসাইমানি সাই থিমানি কমিখা তেই সাক হামরকব ডেভেলপমেন্ট ইংমানি বিসিংতেই সঙ্গ গবাং মাহাক্তর ন লুকুবাংমানি নুকজাগৈ টংগু রং কং তেই গরৈ নিবাগৈব সিনি হায়ুং গনাঙ্গৈ লুকুবাংমানি সঙ্গ নুকজাগৈ টংগু হদাতেই দফানি কেরং রাইদেনি বিসিংতিখেব ও হায়ুং গনাঙ্গৈ লুকুবাংমানি সঙ্গ নুকজাগৌ বেলাই লুকুবাংখে জংজাল নুকজাগৌ হায়ুং গনাঙ্গৈ ও জংজাল রকংখা বলং হুলং তেই টংহালক দেরাও সামুং তেই তিনি বিয়ালক নুকজাগৌ সামুং মানথগিয়া অঙ্গ শিকলা শিকলিরক হায়ুং গনাঙ্গৈ গরৈ বাঙি বাঙ্গৌ লুকুবাংমানি বিসিং তৈখে গবাংমা গরৈ হাক্তরগ সাকাম তেই রংনি সাকাও কতর পজা কলায়ু গবাংমা ডেভেলপিং কান্ট্রি এবা রংতেই বৈ বসারকন ফানবক্সিনানি ও সালনি বিসিংতৈখে রংতেই বৈ রকনি ফানবক্সিনানি কগ্রগব সাজাগ রং লুকুবাংমানি রমৈনারিক থানি কাসা কত নাংকুকমানি সামুং তাঙ্গু রংকরং বড় কাহামতেই সই লামা রমৈনা থানি চুবাচু খায় রংকরংতেই সাকবাই থাংবা সাজাগ বৈ বসা কমন খায় তেই হদা হামগ্রাইনি কাইসা নাংকুকমানি সামুং বুতং তাঙ্গু হংকে সঙ্গ তাবুক সাইমা লাইনে

দেশবন্ধন অনুষ্ঠানে শুনলেন সমবেত কণ্ঠে দেশাত্মবোধক গান আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যে শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ, পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে পাঁচটি গুরুত্বপূর্ণ

0: আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেনশর্মা। বিশেষ বিশেষ খবর হল, ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ, পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র স্বাক্ষর করেছে। দুটি দেশ আগামী পাঁচ বছরে বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিম এশিয়ায় নতুন করে অস্থিরতা সত্ত্বেও ওয়াশিংটন ও তেহরান আলাপ আলোচনা চালিয়ে যাবে। ভেনিজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টেলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ আজ ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, সরকার দেশের উপকূলীয় নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। স্পেন বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে, উইম্বলডন টেনিসে আজ মহিলাদের সিঙ্গলসের ফাইনালে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা ও তার স্বদেশী লিন্ডা নস্কোভা মুখোমুখি হবেন। সাতবারের চ্যাম্পিয়ন নোভাক জোকোভিচকে হারিয়ে ইতালির জানিক সিনার পুরুষদের সিঙ্গলসের ফাইনালে। আসছে বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ ও পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে পাঁচটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সেদেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। প্রতিরক্ষা ক্ষেত্রে দুদেশের মধ্যে সামরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব বৃদ্ধি ও ভারত প্রশান্ত মহাসাগরীয় এলাকায় নিরাপত্তা বাড়াতে চুক্তি স্বাক্ষরিত হয়েছে। দুগ্ধ পশুপালন সংক্রান্ত এই চুক্তি সংশ্লিষ্ট ক্ষেত্রে গবেষণা, উদ্ভাবন এবং সর্বোত্তম পশুপালন পদ্ধতি বিনিময়ে সহায়ক হবে। পর্যটন সংক্রান্ত চুক্তি দুদেশের মধ্যে পর্যটন ক্ষেত্রের সহযোগিতা আরও বাড়িয়ে তুলবে। ক্রীড়া, উন্নয়ন ও খেলোয়াড়দের সহায়তায় দুপক্ষ একটি যৌথ কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। বিপর্যয় মোকাবিলা, জরুরি তৎপরতা এবং প্রস্তুতি বাড়াতে স্বাক্ষরিত হয়েছে আরও একটি চুক্তি। দ্বিপাক্ষিক বৈঠকের আগে প্রধানমন্ত্রী বলেন, তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইলফলক হয়ে উঠবে। দুদেশের সম্পর্ককে নতুন গতিও প্রদান করবে এই সফর। সফরকালে উষ্ণ অভ্যর্থনা ও সমাদরের জন্য শ্রী মোদী নিউজিল্যান্ডের নেতৃত্ব সেদেশের অধিবাসীদের ধন্যবাদ জানান। অতি অল্প সময়ে মুক্ত বাণিজ্য চুক্তির কাজ শেষ করার জন্য তিনি নিউজিল্যান্ডের প্রচেষ্টাকে কুর্ণিশ জানিয়েছেন। এজন্য প্রধানমন্ত্রী লুকসন ও তার সরকারের প্রশংসা করেন শ্রী মোদী। তিনি বলেন, ভবিষ্যৎ সহযোগিতাকে এগিয়ে নিয়ে যেতে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য দুদেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দুদেশের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও সামুদ্রিক সম্পর্কের কথা উল্লেখ করে তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে দুদেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
1: লোকতান্ত্রিক মূল্যকে মে দৃঢ় বিশ্বাস হমে নেচুরাল পার্টনার বানাতা হ্যায় মেড ফর ইচ আদার জেসা হ্যায় ইয়ে और दूसरी प्रकार से दो मैरिटाइम देश के रूप में हमारा करीबी सहयोग इंडो पैसिफिक को एक नई ताकत देता है और शांति के हमारे जो लक्ष्य हैं उसको अचीव करने में हमारे संबंध एक नई ऊर्जा भर सकते हैं।
0: তার এই সফর দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করার পাশাপাশি আন্তর্জাতিক শান্তি ও বিকাশের ক্ষেত্রে সহযোগিতামূলক পদক্ষেপ ত্বরান্বিত করবে বলে আশা প্রকাশ করেন শ্রী মোদী। অনুষ্ঠানে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, শ্রী মোদীকে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। এই সফরের মধ্যে দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী হবে বলে মত ব্যক্ত করেন তিনি। লুকসন বলেন, প্রস্তাবিত মুক্ত বাণিজ্য চুক্তি ছাড়াও দুদেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন ক্ষেত্রে ভারত ও নিউজিল্যান্ড তাদের কৌশলগত অংশীদারিত্বের রূপরেখা আরও বিস্তৃত করবে বলেও তিনি জানান।
2: I think we've made tremendous progress in a very short period of time on the trade agenda. But today's focus is about more than just the FTA. It's about where we go to next in this relationship and how we broaden that out. Very proud to announce that we will be forming a strategic partnership, which will give the relationship more framework and breadth for us to continue to expand as we go forward from here.
0: ভারত ও নিউজিল্যান্ড তাদের কৌশলগত অংশীদারিত্ব বাড়িয়ে তুলতে এবং বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী পাঁচ বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রাও স্থির করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুদেশ 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 35,000

0: কোটি টাকায় নিয়ে যাবে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল আগামী 4 বছরে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা বাড়াতে রূপরেখা গড়ে তোলা এবং ভারতীয় নৌবাহিনী ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনীর মধ্যে লজিস্টিক্যাল সহায়তা বিনিময়। উভয় নেতা মুক্ত, অবাধ ও বিকাশশীল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্যে নিজেদের দায়বদ্ধতার কথা উল্লেখ করেছেন। এজন্য সামুদ্রিক নিরাপত্তা আলোচনা শুরু করারও প্রস্তাব দেওয়া হয়েছে। দুদেশের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তিকেও স্বাগত জানানো হয়েছে আজকের বৈঠকে। পশ্চিম এশিয়ায় উত্তেজনায় উদ্বেগ ব্যক্ত করে দ্রুত শান্তি প্রতিষ্ঠা ও নাগরিক সুরক্ষার ওপর বৈঠকে জোর দেওয়া হয়। হরমুজ প্রণালী দিয়ে স্বাধীনভাবে জাহাজ চলাচল শুরু করার আহ্বান জানিয়েছেন তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী অকল্যান্ডে ভারত নিউজিল্যান্ড বিজনেস এনগেজমেন্টে অংশ নিয়ে দ্বিপাক্ষিক অর্থনৈতিক সম্পর্ক জোরদার করার ব্যাপারে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছেন। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, রেকর্ড 9 মাসের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তির মধ্যে দিয়ে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রতি দৃঢ় বিশ্বাস প্রতিফলিত হয়েছে।
1: इस वर्ष दोनों देशों के बीच 9 महीनों के रिकॉर्ड समय में फ्री ट्रेड एग्रीमेंट किया है। यह आप सभी के लिए मार्केट एक्सेस, इन्वेस्टमेंट, सर्विसेज, टेक्नोलॉजी और टैलेंट मोबिलिटी के नए अवसर लेकर आएगा। मुझे विश्वास है हम 2030 तक द्विपक्षीय व्यापार को दोगुना बढ़ाएंगे।
0: মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পশ্চিম এশিয়ায় নতুন করে তৈরি হওয়া অস্থিরতা সত্ত্বেও ওয়াশিংটন ও তেহরান তাদের মধ্যে আলাপ আলোচনা চালিয়ে যাবে। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন, গত মাসে দুপক্ষের মধ্যে স্বাক্ষরিত শান্তি চুক্তির অবসান হয়েছে। সমাজ মাধ্যমে এক বার্তায় ট্রাম্প বলেছেন, ইরান আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ জানালে মার্কিন যুক্তরাষ্ট্র তাতে সম্মত হয়েছে। হরমুজ প্রণালীতে জাহাজগুলির ওপর আক্রমণ বন্ধ করার জন্য আমেরিকা আবারও জোরালো আবেদন জানিয়েছে। এদিকে হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কারের ওপর তেহরান নতুন করে আক্রমণ শুরু করায় মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে কিছু আর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে পশ্চিম এশিয়ার নতুন নেতা মোস্তাফা খামেনি ও আরও 13 জন। ভেনেজুয়েলা জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সেদেশের সংসদীয় প্রধান জর্জ রড্রিগেজ সামাজিক মাধ্যমে এক বার্তায় জানিয়েছেন, গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্পে উপকূলবর্তী শহর লা গুয়াইরার সম্পূর্ণ ধ্বংস। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 4,118। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। ভারতীয় নৌবাহিনী সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে নির্মিত স্টেলথ ফ্রিগেট মহেন্দ্রগিরি যুদ্ধজাহাজ তাদের পূর্বাঞ্চলীয় বাহিনীতে অন্তর্ভুক্ত করার জন্য সব রকমের প্রস্তুতি সম্পূর্ণ করেছে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমে আজ এই উপলক্ষে এক অনুষ্ঠানে পৌরোহিত্য করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। দেশীয় প্রযুক্তিতে নির্মিত ষষ্ঠ এই জলযানটি ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত হলে প্রতিরক্ষা ক্ষেত্রে স্বনির্ভরতা এবং দেশীয় পদ্ধতিতে যুদ্ধজাহাজ নির্মাণের ক্ষেত্রে ভারতের গুরুত্বপূর্ণ যাত্রায় এক মাইল ফলক স্থাপিত হবে বলে মনে করা হচ্ছে। আজকের অনুষ্ঠানের প্রাক্কালে প্রতিরক্ষামন্ত্রী গতকাল বারাখানায় নৌবাহিনীর কর্মীদের এক সভায় ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য নতুন দিল্লির অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেন। এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার দেশের উপকূলবর্তী নিরাপত্তা অভেদ্য করে তুলতে বদ্ধপরিকর। বন্দর নিরাপত্তা ব্যুরো বিওপিএস গঠনের অগ্রগতি নিয়ে শ্রী শাহ বন্দর, জাহাজ ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়ালের সঙ্গে এক পর্যালোচনা বৈঠক করেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ বিহারের গয়া সফরে যাবেন। তিনি বিহার ইনস্টিটিউট অব পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টে বিধানসভার সদস্যদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন। শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও শিল্পোদ্যোগ বিষয়ক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জয়ন্ত চৌধুরী পিএম সেতু উদ্যোগের আওতায় সুরাট আইটিআই ক্লাস্টারের জন্য 240 কোটি টাকার কৌশলগত বিনিয়োগ পরিকল্পনার সূচনা করেছেন। এই প্রকল্পের অধীনে আর্সেলর মিত্তল নিপ্পন স্টিল ইন্ডিয়াকে এই ক্লাস্টারের অ্যাঙ্কার ইন্ডাস্ট্রি পার্টনার বা প্রধান শিল্প সহযোগী হিসেবে মনোনীত করা হয়েছে। এখন বিশ্বকাপের খবর। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে ম্যাচে গতরাতে তারা বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ান রুইজ, 41 মিনিটে গোল শোধ করেন চার্লস দে কেটালিয়ার, 88 মিনিটে স্পেনের মিকেল মেরিনো গোল করে দলকে জয়ের রাস্তায়

0: নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে। মায়ামি স্টেডিয়ামে খেলা শুরু ভারতীয় সময় রাত 2:30। উইম্বলডন টেনিসে আজ মহিলা সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা মুচোভা এবং তারই স্বদেশী লিন্ডা নস্কোভা। পুরুষদের ডাবলসের ফাইনালে ব্রিটেনের হ্যারি প্যাটার্ন ও ফিনল্যান্ডের হ্যারি হেলিওভরা জুটি ক্রোয়েশিয়ার মাতে পাভিজ এল সালভাদোরের মার্সেলো আরেভোলো জুটির বিরুদ্ধে খেলবেন। আগামীকাল পুরুষদের সিঙ্গলসের খেতাব নির্ধারণী ম্যাচে ইয়ানিক সিনার মুখোমুখি হবেন আলেকজান্ডার জাভরেভের। খবর আপাতত এ পর্যন্তই, পরের খবর 10:10। আকাশবাণী কলকাতা, জেলা চিঠি। পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সজল কান্তি মাইতি। জাতীয়তাবাদী রাজনৈতিক ব্যক্তিত্ব বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মজয়ন্তী পূর্ব মেদিনীপুর জেলার সমস্ত সরকারি অফিস, স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি প্রতিষ্ঠানে গত 6 জুলাই মহাসমারোহে পালিত হল। ছুটির
1: আকাশবাণী আগরতলা জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফরের শেষ পর্যায়ে গতকাল অকল্যান্ডে এসে পৌঁছেছেন। প্রায় 40 বছর পর একজন ভারতীয় প্রধানমন্ত্রীর এই সফর উভয় দেশের কাছে গর্ব ও আবেগের বিষয়। দুদিনের এই সফরে দুদেশের প্রধানমন্ত্রী বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও প্রযুক্তি খাতে সহযোগিতা আরও জোরদার করতে শীর্ষ বৈঠকে বসবেন, যে দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যের স্বাস্থ্যসেবার উন্নয়নে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। পশ্চিম জেলার বাগমারায় গতকাল এক বেসরকারি হাসপাতালের উদ্বোধন করে তিনি একথা বলেন। দক্ষিণ জেলার বিলোনিয়া ও শান্তিরবাজারে গতকাল 26তম জাতীয় মৎস্য চাষী দিবস উদযাপিত হয়। উভয় অনুষ্ঠানে 3 জন করে আদর্শ মৎস্য চাষীকে পুরস্কৃত করা হয়। হাঁপানিয়ার ডেস্টিনেশন ত্রিপুরা বিজনেস কনক্লেভ 2026-এর শেষ দিনে গতকাল ত্রিপুরা বিদ্যুৎ নিগমের সঙ্গে NHPC লিমিটেডের দীর্ঘমেয়াদী বিদ্যুৎ ক্রয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বিদ্যুৎ নিগম জানিয়েছে, এই চুক্তির আওতায় অরুণাচল প্রদেশে নির্মীয়মান NHPC-র 1720 মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন কমলা জলবিদ্যুৎ প্রকল্প থেকে ত্রিপুরা বিদ্যুৎ পাবে। আগামী 14 ও 15 জুলাই আগরতলা সরকারি মেডিকেল কলেজ GBP হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে 2 জন রোগীর কিডনি প্রতিস্থাপন করা হবে। GBP হাসপাতাল ও মণিপুরের সেজো হাসপাতালের রিসার্চ ইনস্টিটিউটের কিডনি প্রতিস্থাপন বিশেষজ্ঞরা এই প্রক্রিয়াতে অংশগ্রহণ করবেন। আগরতলায় আসাম রাইফেলসের রাধানগর ব্যাটালিয়নের 1996 সালের 10ই জুলাই জম্মু কাশ্মীরে দেশের সেবায় আত্মবলিদানকারী 28 আসাম রাইফেলসের রাইফেলম্যান গোবিন্দ সিংয়ের স্মৃতিতে এক শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান হয়। ভিবিজি রামজির মাধ্যমে গ্রামীণ বিকাশে 318 রকমের কার্যকলার সংস্থান রয়েছে, তাই ব্যক্তিগত স্বার্থ দলমতের ঊর্ধ্বে উঠে গ্রামীণ জনপ্রতিনিধিদের গ্রামীণ অংশের মানুষের সার্বিক উন্নয়নের জন্য কাজ করতে আহ্বান জানিয়েছেন পঞ্চায়েত মন্ত্রী কিশোর বর্মন। মানব শরীর ও মাটির স্বাস্থ্য রক্ষায় রাসায়নিক সার ও কীটনাশক মুক্ত প্রাকৃতিক চাষাবাদের ওপর দেশ ও রাজ্য সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। সেই উদ্যোগের ধারাবাহিকতায় বিশালগড়ের কৃষকদের নিয়ে অনুষ্ঠিত 2 দিনব্যাপী প্রাকৃতিক চাষাবাদ বিষয়ক এক প্রশিক্ষণ শিবির গতকাল শেষ হয়েছে। বিশ্বকাপ ফুটবলে কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে সেমিফাইনালে পৌঁছে গেল। স্পেনের হয়ে গোল দুটি করেন ফ্যাবিয়ান রুইজ এবং মিকেল ম্যারিনো। বেলজিয়ামের গোলটি করেন কেতেলায়ের। সেমিফাইনালে স্পেন খেলবে ফ্রান্সের বিরুদ্ধে। আগামী 24 ঘণ্টায় পশ্চিম জেলায় সিপাহী জেলা ও দক্ষিণ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও বাকি জেলায় ভারী বৃষ্টি সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা 23 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 9:30 শুনবেন নানা রঙের গান।

সকাল 10টায় শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছবির গান, সকাল 11টায় শুনবেন বাংলা ছবির গান, বেলা 12টায় ককবরক অনুষ্ঠান লীনামণি জারা, দুপুর 1:40 শুনবেন লোকগীতি শিল্পী নীলরতন কাঞ্জিলাল, দুপুর 1:50 রজনীকান্তের গান শুনবেন দ্বিতীয় অধিবেশনে হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, বিকেল 5:45 গীত গাজল, সন্ধ্যে 6:05 সমূহ গীতি শিক্ষার আসর শুনবেন তামিল ভাষায়, সন্ধ্যে 6:30 অনুষ্ঠান জাগৃতি, পরে শুনবেন লোকগীতি শিল্পী অমর পাল, সন্ধ্যে 7টায় ককবরক অনুষ্ঠান, সন্ধ্যে 7:45 ককবরক সংবাদ, সন্ধ্যে 7:55 বাংলা সংবাদ, রাত 8:05 জেলার চিঠি, রাত 8:30 সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গ শুনবেন, রাত 9টায় শুনবেন নজরুল গীতি শিল্পী শম্পা কুণ্ডু, রাত 9:15 স্পটলাইট, রাত 9:30 আধুনিক গান শুনবেন, রাত 10টায় শুনবেন আকাশবাণী সঙ্গীত সম্মেলনী দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান, জানিয়ে দিলাম আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন নানা রঙের গান, প্রথমে শুনুন শ্যামা সঙ্গীত শিল্পী স্বরাজ রায়।

আপনারা শুনছেন নানা রঙের গান। শ্যামাসঙ্গীতের পর এবারে শুনুন অতুল প্রসাদী গান, শিল্পী কৃষ্ণা চট্টোপাধ্যায়।

0: এতক্ষণ শুনলেন নানা রঙের গান। নানা রঙের গানের অনুষ্ঠানে শুনলেন শ্যামাসঙ্গীত, অতুল প্রসাদী এবং রজনীকান্তের গান। আকাশবাণী আগরতলা।
1: দশ লাখের লটারি জিতেছি আমি।
0: আকাশবাণী আগরতলা এখন শুরু হচ্ছে ককবরক সংযোজনায় হিন্দি ছবির গানের অনুরোধে আসর।

আও বেলাঘিন খাত ঘর চাপ মাই সিনি ও পানো চেঙ্গেরি কে আচল মুভি নি তকে নি ও রচাপ মূ ও জর হাই আচল মুভি নি এবার কাবার তকে নি হাই হাই তাই তাই খাত রচাপ মূ খালায় ফাইলি।

আও বেলা কেন খানা তো খাওয়ার চাবং চিনি তাকুক বিশ্বনাথ নি খরাং কতি বেখে রেসাব যাক ও রেচাবং চ খানা লাগে ও জরাবো খানা লাইনে হাই নহাই তেতং যাক খানা তো ও রেচাবং।

বাংলা ছবির গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানটি আপনারা শুনবেন হারমোনিয়াম ছবি থেকে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানটি শুনলেন তরুণ বন্দ্যোপাধ্যায় এবং হৈমন্তী শুক্লার দ্বৈত কণ্ঠে হারমোনিয়াম ছবি থেকে। বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছেন বাংলা ছবির গান। আর এবারে একই ছবি থেকে পরের গানটি আপনারা শুনবেন বনশ্রী সেনগুপ্ত এবং মান্না দের দ্বৈত কণ্ঠে।

0: ছিল।
1: আরে না না না, দীপান্তরের মাঠের পরে দেখা হয়েছিল।
2: আরে না বাবা না।

ভট্টাচার্য এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে হারমোনিয়াম ছবি থেকে। এবারে পরের গানটি আপনারা শুনবেন ছায়া দেবীর কণ্ঠে।

গানটি শুনলেন অনুপ ঘোষালের কণ্ঠে হারমোনিয়াম ছবি থেকে। এবারে পরের গানটি আপনারা শুনবেন সাগিনা মাহাতো ছবি থেকে, অনুপ ঘোষাল এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

সাগিনা মাহাতো ছবি থেকে গানটি শুনলেন। দুঃখিত, হারমোনিয়াম ছবি থেকে গানটি শুনলেন অরুন্ধতী দেবীর কণ্ঠে। এবারে পরের গানটি আপনারা শুনবেন সাগিনা মাহাতো ছবি থেকে অনুপ ঘোষাল এবং পিন্টু ভট্টাচার্য ও আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে।

হাটে বাজারে ছবি থেকে গানটি শুনলেন মৃণাল চক্রবর্তী এবং বৈজয়ন্তী মালার দ্বৈত কণ্ঠে। এবারে একই ছবি থেকে পরের গানটি আপনারা শুনবেন চিন্ময় রায় এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে।

গানটি শুনলেন চিন্ময় রায় এবং আরতি মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে হাটে বাজারে ছবি থেকে। এবারে হাসুলি বাকি রূপকথা ছবি থেকে পরের গানটি আপনারা শুনবেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে।

গানটি শুনলেন লাল পাথর ছবি থেকে সবিতা চৌধুরী এবং শ্যামল মিত্রের দ্বৈত কণ্ঠে। এবারে পরের গানটি আপনারা শুনবেন মর্জিনা আবদুল্লাহ ছবি থেকে লতা মঙ্গেশকরের কণ্ঠে।

0: গানটি শুনলেন সবিতা চৌধুরী এবং শান্ত মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে বেপিকা বিদায় ছবি থেকে। এবারে পরের গানটি আপনারা একই ছবি থেকে শুনবেন সবিতা চৌধুরীর কণ্ঠে।
1: এই বাগানে ফুল তোলা মা না।

গানটি শুনলেন বেপিকা বিদায় ছবি থেকে, সবিতা চৌধুরীর কণ্ঠে। এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছিলেন বাংলা ছবির গান। আকাশবাণী আগরতলা, শুরু হচ্ছে কক বড়ক অনুষ্ঠান।

0: দীপৰ কাষা আকাশলনী আগৰ তলা তাবুক চেংজাগ তিনিনি দীপৰ জৰানী কক বৰক পাণ্ডাৱ চং তিনি চেংদ্ৰবন খনাৰে জাগান টাং বিটিব তিনিনি টাং বিটিব চং খনা লাইনাই গাজৰ কাইমানৰে গৈ কক ইচা
1: বেলাই লাভ নি লামা ত্ৰিপুৰা ৰাজ্য মালমাতা সম্পদ বিকাশ অধিকাৰী আৰ কে নগৰ মালমাতা ৰিমুং খাম্বাৰ লাইনাই 26/11/97 ইং ব্ৰইলাৰ খৰগোচ খাম্বাৰ
0: খৰগোচ কামিনেৰে গৈ ককেশা
1: যোগাযোগ খাইকে হাংকাই ত্ৰিপুৰা ৰাজ্যনী কামি আউলি লোকতং ভৈৰৱনি ৰীণাবাগৈ আৰুনি খৰগোচ ৰহৰ জাগনাই অমৰৰে গৈ পশু ৰীণাই ৰগনি সিনাবাগৈ কক কিসা তাবক সাজাগো জরা কিসাও বাহান কবাং মাননানি তাই রাং কবাং আজিমা সানামনানি অবনি বাগৈন ব্রয়ার খরগোস রিজাগো রাং কিসা ফুনগুই নখং কাহামকে চালং মানা বাগৈ ব্রয়ার খরগোস রিডি ব্রয়লার খরগোস রিমাং খাং কে জুদা কর্মস্থান কাইসা খরগোসনি বাহান সাক কাহাম নারগো খরগোসনি বুকুর বাই বুকুরনি মানে রক নি সামুং সোনারাঠানী

0: কাতাল ফুনুগো অ চর্মশিল্প বাই আলদিয়া কর্মসংস্থান নি সুযোগনাই খরগোশনি বাহান সাথানি দরমনি কেবং মুঙ্করি বুমা খরগোশ রক বিশিও ওয়াইবা বসাবাও ব্রয়লার খরগোশনি হিলিগমা ওজন হমানিতা দাতিন গবাং উঙ্গু ব্রয়লার খরগোশ বেলাই দ দই বসা গবাং বাও তালথাম হিলিগমা ও ন দের কেজি নি সিমি দুই কেজি জরা উঙ্গু সানা থাঙ্কে 1.85 কেজি সুষম খাদ্য তাই 7 কেজি কখরাং সামসাউই কাইসা কাইসানি ওজন নাই হিলিংমাং নাইটাক 1.5 কেজি নি সিমি 2 কেজি জরা খুরগুসনি বেমার বাং থাইয়া বেমার অঙ্গুইব টিকা সামুং নাঙ্গিয়া বহগ কেন জোয়া বাই সনামজাক বেমার ইঙ্গিয়া খুরগুসনি বসানো আলাই দিয়াকে নগ কতঙ্গ নারগুই রেনা নাঙ্গিয়া খরগোশনি খি জৈবিক সার মানজাক গো অবনি দাম্ব কম এগন্ডা জাগানি সাম বাই 10টা খরগোশ রেউইমানো ব্রয়লার খরগোশ রিঠানি তাম তাম খ্লাইনানাং 45 দিন নিসিমি 6 দিন উমরং ফুরু জেফুরু খরগোশ দুন নংমাই আকারানো আবুনি ইয়াগুলো খরগোশ বসা তালাঙ্গি খামবার জেংরি মানো অবসা নংনাই নিনি খামানি ইয়াফাং অমরবনি বসা ফালই নস জং লাভ খাইমানো বরি খরগোশ বাই চলা খরগোশ আকাখে মারিনাই 150 দিন নিসিমি 180 দিন নি বিসিংগ খরগোশনি উমর রাগ তাই জরা নালাইমানি জরা অঙ্গো আফরু বরি খরগোশন চলা খরগোশনি সামত লাংনা নাঙ্গো বরি খরগোশ জরা নালাইমানি 30 দিন উল বসা বাও বসা বানানি সালচি সকাং বরি খরগোশন বসা বানানি বহগ তলাংনা নাঙ্গো বসা আসাইমা সালচি জরা বসানি মকল কিয় গিয়া বুমা খরগোশনি আবগনি সেলাই বসা গবাং আসাইখে গুবুন বুমা খরগোশনি থানি অমরগ্ন মারনাই বসা দুধ চামা উমর বুমা খরগোশ থুই থাঙ্কে বসা রগ্ন গুবুন বুমা খরগোশনি থানি মারনাই বসানি উমর 20 দিন জরা বুমানি দুধ ছিমিনো চাও 21 দিন উমর নিসিবি কিসা কিসাকে আদা চানানি সেঙ্গু আফ্রু বুমানি আদারকনি লগলগি বসানি বাকিব আদারক মারানাই 45 দিন উমর ওখানকে বসানো দুধ ইয়াকাগ্রানি নাংনাই বুমানি গানানি বরকন মা কতুলনাই উমর তালথাম ওখানকে খরগোশ বাহান তাই বুকুনি বাকি ফালই মানো বুমা খরগোশনি সাকনি ফাইসিং নাই বসানো দুদ্রুমা মথাংনানি সাল সিনিনি সাল সিনি বিসিংগ বরি খরগোশন চলা খরগোশ বাই জরানারি মানো তুই কাহাম মা খারনাই সুচম চামুং তুই বাই লাড্ডু সামই রেনা নাংনাই সাল কমখেন ওয়াইখাম চামুং মারনাই তাকক তাই মাইরাং তুগ্রক সাফসুত্রা মানারকথাই তুই কাহাম তাই সাথাই কাহাম মারনাই তাকক বসা নারকনা সকাং বেমা কৰি সাইনাই মা নারকনাই বয়ার গলাং গলাং গ তাকক নারক দি থাম্পুইয়ং রগনি ইয়াকনি খরগোশন হাকসাল মানারকনাই কতাল পাইমা খরগোশন খরগোশ কচামনি সেলাই কিসাখেব তালসাসক হাকসাল মানারকনাই খরগোশনি অংথক বেমানি ইয়াকনাকি তাম তাম খালাইথাই ককসিডিওসিস তালনে ইয়াইসা তাকক লাইজল গুর সুলিন এসপুটিক তুই বিথি বাইকে বীজাণুমুক্ত মা খালাইনাই তুই কাহাম তাই সাথাই মারনাই খরগোশনি বিখিন দাতি দাতি পশু চিকিৎসা কেন্দ্র ও তালাঙ্গি ফুরুনা নাংনাই এফলা টক্সিকসিস বেমানি নমুনা খাঙ্কে সাথাই কতাল রুনা নাংনাই মুখিতং তাই তুই কাহাম সারনা নাংনাই কতাল সুষম চামুং রুনা নাংনাই চিকিৎসানি বাকি পশুনি ডাক্তার বাই যোগাযোগ মাখলাইনাই
1: আশেক জরা খরগোশন ভাগি রেনানি আবনাতেই জং তাং বিদিও খনা লাইখা তাবো খনার জাগান রসাব মুং রসাব মুঙ্গ খরাং রবানো সন্ধ্যা লক্ষ্মী দেব বর্মা

অনাজাদো সংন অজাদো বলংলে তমসাওয়া চেঙ্গ থো খালেলে মকের ইয়াং খাই সাইচুংলে সাকবাসী চাও চং যাও।

나자도 성노 어자도 마싱래 파게래 파게 파야

0: लिगेल माइग्रेन बो दंगुई दं ताबो साना थांगा हांगाय आबो हिसाबो सासकबानो जों बरकले आसाय माने बसो गासाय किन्तु बियानि बाबे बो गोबां मा फाय दं सिनि अर हास्ते ओंगाय हिंगा आबुरंनि बागै हिंगाय जों जेमन सिनि गोबां मा कमावै दं सिनि मान थाइर सा थाइर दं थाइर बेबागिनि कमावै दं जों आबो नो माननानै हिंगाय दं नों आं बाय दं नियाबलि जत जागोन जों आबो एवारनेस मा खालायनाय সরকারনি তরফ থেকে মা থাকলাই নাই অবন জন আগে খানাও কিসা খাইন জন ডিমান্ড রকলাই লাই ইনার লাইন পারমিট দখিনাই মানে অব
1: ফাতানি বড় ফাইমে
0: যেমন আপনি বাকি টিটি এডিসি র খাজাক দং মানে চিনি অ দীপরা সারংনি নক বিসিং নক বসা মাহাইকেইটা জন যেমন গুন্দা সঙ্গু তামনি হিংকাই থামবুই রকাবি মায়া হেনে হিংকা অব হাইকেন চিনি অ এডিসি অব অব হাইন কাইসা গুন্দা সঙ্গা খাই আজাগা বুনি বসংনি বড় খাবি মেয়া ফাদারনি বড় খাবি মেয়া কিন্তু আবু তো বুসুক তো আঙ্গি দং কোনো কোনো জায়গাও এসটি জায়গা রংনি নরুই নগর পঞ্চায়েত ডকাইমারও নুগুই দঙ গারো ফাদারনি বড় হামারও নুক দঙা অবহাই অবহাইকে বারিমাং বারিমাং গাই চিনি মানে অব বারিমানো কমি নাই বাকি হিংগাই যেন দাম খাই নাই গোবাং জায়গাও এওয়ারনেস মাখাইনাই ও এওয়ারনেস খাই হাঙ্গাই ও পপুলেশন কাতিরি মাই হাঙ্গাই যত্ন জঞ্জালো কলাই থানাই শুধু চা থাই নাইসি মিয়া চিনি যে সেবুক খাইনানি টংনানি জানানি অব চিনি থিনাঙ্গ বেলাই ন চিনি বসাবতৈ বুসুক বসারংনি বাকে বলাই খাইন তামিনাই জঞ্জা বিয়াল কতর হিনি ওয়ানসুগুই মানা হাননাই
1: অবনো জং সানা থাকাঙ্কে জিনি ও বরক বাংমানি কাশে তো জং সেমাংখা যে ফ্যামিলি প্ল্যানিং করিনি বাকি চরাই গোবাং আচায়ও আবাহাই খাই নুকুং ব্রম না চরাই গোবাং মা গোবাং মা আছে খাঙ্কে অবন বিশিংতে বরক বাঙি থাঙ্গ গাই তাই দঙ জিনি বরক বাংমানি
0: যে থানাই চিনি ওর যে ইলিগেল মাইগ্রেন অব দিন আছে নং হাজার হাজার পানো ইমানো দুই হাজার পানো ইমানো তিন হাজার পানো ইমানো অব তো মেশিন বাই আজারি মাহাইছে যেমন মাশরুম চাষ খাই আজারি মাহাই সানা থাকাই কিন্তু বেলাই দুঃখ কিন্তু মনে কথ কক হাইফোন অব বেলাই দুঃখ নিছে নং যেমন ব্রয়লার টকটেছে না বই যেন নেচারেল টকটেছে বসুক মানবা তাবু যে মেশিন বাই ব্রয়লার টকটেছে না বই যেন গোবাং মা আঙ্গি দো অব হাইকে মেশিন বে আসে মা হাইকে যদি অব হাইকে ফাই দো কাহাই চিনি অ মানে হাও জং টংনানি খসরি থাকাই মানে চিনি টংনানি তাবুক সে নক থাই তাঙ্গি তাক শহর সানা থাকে আংন ন কাইসা সুসাওই সামা হাইদু বড় রক একতলা নগণ টঙ্গই মানু দুইতলা তিনতলা তামনি বগি টংমা টংনানি জায়গা কৃণী বাকিনে অবহাই মা খাই বলে হা কৃণী বাকিনে অবহাই খাইব পারানি বড় রকাই বিষয় তিনতলা চারতলা টাঙবা ওর যে টঙ্গুই দো অব আসুকাই টংফানো যে সে অ জায়গাও নক বারা আসুকাই জায়গা কৃঙ্গি দো কুলো গিয়াঙ্গি দো সে নাইদি হোটেল থাকি নাম গাড়ি গুড়া কানা থাকা হাঙ্গাই ন আপসুক যে সিট গোবাং গোবাং ফানছে প্যাসেঞ্জারক বাসাও ইমা থাঙ তামনি বাকি বাবো বরক বাংমানি বাকি নং বলে হিংকা হিংকাই নি বেকারত্ব শিশু শ্রম তাই তামনি নি চুর ডাকাত বং নাই বলে নাসে এমানাই বরকলে শিকগংবা নং বরক বাঙি দো হাঙ্গাই আর বরক নি অনুসারে নিনি চাথাই করি হিংকাইবা নং শিকাইফান মা জানাই অব ন শিকগমানি কারণ বো অবন অঙ্গুই দো হিংকাই তাই তাম হিনানি জং তাবো অবতা বেকার তাবু চাকরি না সামুগ্রী সামুগ্রী হিংকে জং তাবো বরক যে আসু গোবাং কোটানো নাই নাকি হাঙ্গাই রমদি নাবো এস টি কোটা মোসকিন দো এস সি মোসক অব মোসক হেঙ্গে তা আরো তাবো রমদি কবি কবি কক সানা থাকে জং বাংলাদেশ সিনেমা যে হাব দমফাই মানে অবর অর ফাই দো বরকতো অর কাগজ পত্র খাই পড়ি দং দমফাইও হেঙ্কাই তো নাই নাকি হাঙ্গে বড় কারণে মাত দুই পাঁচ রক বিএ পাস রং নয় ইলেভেন টুয়েলভ বর্তি হিঙ্গি ফাই পড়ি দমফাইও হিংকা টেলেন্ট নাই নাকি বরক ন মানো মাইনা দিবা জং যা সালাং হলাংসি নুগুই দাবলে তিনি ও প্রোগ্রাম তো যে খাই দায় রক তো জো বানুগুইবো সায়া যে কক রক যে সে অর নি হাস্তে হাবং রক যতন আয়ংনি ফাইমা মাংসি অব তো কবি কক বলে হাইয়া দেবা হিংকা তাবুক জোরা আবো বন্ধ হি হাঙ্গাই সিনি ঠিনাং জং বড় থাঙি সগৈন আবুলে জং ওয়ান সুসাংনানি কক জং আবো সিনি যে সোশ্যাল ওয়ার্কার খাই দায় রক বড়ন খরং রক মাতি সানাই আবো নতুই পাবলিক রক্ত জং পাবলিক রক্ত উগ্ল দায় সিমি

0: tibili hayaduba sini dophani jara samung khaitong nai rong boro rong no obo no ma angkonai awareness ma khainai obonoti ida te induce robo obonoti sini ingkuni tamuni
1: khorang tisaman
0: khorang tisana nangnai jing je sini nok sekjagi tongkhai ani jathai sekjagi tongkhai je sekjangni bono kabui ma sanai obo ani si hinui apti hangeli jing te maliya ani khai ang khai apsuklo saimanota
1: Aw, sarata gangke je borok bang pano hatu te bangya, hatu te polok zegya,
0: hatu polok zegya, warengya.
1: Hangkai o je ha tong tong mani, aruse o borok je sepan bari tung oron tong nai hini. Hangkai om bagino jeng kisa to tachung kanaka je borok bang mani bising tui tam tamu jeng jal fai. Kau punu kari buda te jeng jal lok jeng tabuk sai man, tai tam rok ngui man. Borok bang mani
0: bagai. Tongo, tai tebo jengjal buto tongo. Tabugrom di, borok bang mani bagai je tebo obo simi buya. Rom di, ruk shuk phai manu. Rom di neng borok bang mani bising tui. Iko, borok biro tongka hangkai. Je sini kebang je corona virus. Obo buto borok ni hoite no phaiu. Jeng jese nung je jaga tong tini nung hotel thang ka sanani asaga bu nung basa basa ujai jong hospital romdi tabu asuk ta borok bang mani bagai sini patient ok asuk bang gangkai nona hawo toni kha saka obo toni kha kintu asuk sak nai thak nor to asuk bang ya bile pal pakai thang lagya hoti bini rok tong khai boro soloi thang mangka mane jesuk bang kha mane jengjal phaika mane tamba অসত উপায় আছে ন ফাইছে নাই মানে বড় বাঞ্ছি না নিবাগৈ যতন জানজানি চানা নিবাগৈ মাখলাই লাই নাই দুই নম্বর মাল যেমন যদি ড্রাগস রক চাই দমনি আবার তাঙিবা আবার থাঙ্গি তঙি বাঞ্ছি না নিবাগৈনো তো অবহাই খাই দম বলে অব রক বঙ্গি থাঙো তা বরক বাংথিনি যতন অব নুকজাগি দম চিনি রোগ শোক খাইব যেন তাড়াতাড়ি থই থাকাই ইয়াং যেমন বাঙো ইয়াং কমিব দম তাপুক তো নাই নেমানি ফ্যামিলি প্ল্যানিং তো যতন যেমন কেরলানি হাই মাসা বারা খাইমাংলা বসা অবহাই রক অবহাই রকব তো তঙন তঙ অর তো কিন্তু ফ্যামিলিও তো অমতই নুক যাবো তাবুক সিনে ও যে খগৈ হাপাই মানি আবু সিসিনে অর তো তেব গবাং নুক জাগি দ আর খগৈ হাপনান যতন হাসতে হাফাং নং আং আর যতন সাকতারি খরাং বতি সানা নাংনাই আপতই আসা অবন সঙ্গ অপ্তিকে এওয়ারনেস খাইছে যেন অবন কাটিরি মাংলা হিংকে আব যারা টং টং নাই রক যিনি দফানি বাকি সামুং খাই টং নাই রক বরক ন আবন কাহামকে সাকথাননি নাংনাই আব হাইতা তাই তাম তত তত গবাং মানো টং বিশিংতে যে মেন রক গাং অব হিনি মনে খাই
1: কমিন চেং যে নুকো বরক বাংমানি বিশিং থেকে বাংমা যং জাল ফাই অবন বাকি তো তাবু কক ফাইকা যে তা বরক বাংমানি নম থাক নাই অবন বাকি কাশা কাশা হাক তর সাজাক যে নর খরক নেই নুকুং চেরাই খরক সা আর জরা কাশা অমতি বংখা যে চংক নেই চিনি বসাব কেনই আমহাই হিনে হাই ও যে বরক
0: বাংমানি চিনি বড় রং নেই খাই কমি উই থাকা কিছা সংখ্যা কমি উই থাকা যেন অনেক তলাও সেগলাই থাকা হিঙ্গে নিনি বড় ঠিক তো কমি উই টংকা ঠিক ঠিক নই টংকা হাইপানো যে ও যে বাউই ফাইমানি যে মানে হিসাব সারা যে নিনে আসাই টংমানি মেশিন ভাই আবো তো দমন খাইমিয়া বলে অব করি খেতে চিনি আবো একই নঙ্গি থাকায় নিনে ও হানি জনসংখ্যা তো আশেক নঙ্গি টংনাই চিনি বরক তো কমিয়া হে কমিয়াতে কমিয়াতে নিন চেন্সেস অনুসারে হিংকাই যেন একদম তলাও কলাই থাকায় ইলেকশন বা সানাবো নিনি বরক কমকে নিন সিট মায়াঙি থাকায় নিনি নিনি জনসংখ্যা অনুসারে তো আমবো মাননাই বলে যেন তলাও নগি থাকায় হিংকাই আবো ন এওয়ারনেস যেন মা খাইনাই আবো নতুই ন যেন মাখলাইলেনি
1: এওয়ারনেস এবার সেচারি মূ অব তাবুক নক নক নুখুং নুখুং থানানি নাঙি টঙ্কা
0: আর এনজিও রক যেগুলো সোশ্যাল ওয়ার্কার রক অবরকায় খাইনাই এনকে যত্ন খরাং মাতি সানাই অব এনকে সে অবরক থাকনাই অব তাবুক নীতি নি টপিক্স সিনি লাইফ নিবাগৈ সিনি বড় রং নিবাগৈ বেলেখেন থিনাং নিবাগৈ বেলেখেন নাংকুক যা জঙ্গাবো খুব বাই সাবি বুঝিয়া সঙ্গ কিসা বিশিং থাঙে ওয়ানসুগুই নাকি হাঙ্গায়

0: abo mukti khlai nani sara kunu kori mane belai kheno kha khamani gokta obo chinoro je borok bari hoi tong mani obo hai gai
1: hao abo to kok ka sha pia ba hayung rukui chengna chigi nai kha nga gai je ta bu kabang ma hak to rogono borok bang thaya chinoro je suk borok bango am suk bang thaya ka apun ba ge no cheng nu go je borok bang mani ba ge je samu kishang ni thang Chamung Bukishang itang,
0: Sandiba.
1: Chamung Jessuk Nang, I'm so clay, Masuk
0: Masaya. Tabu Koroksanukungo, Busak Koroba. Korong is kind of the one Bilarotu. He Korobang itanga and Korobano Katakolum Piedi, Rutika, Sano Bagisan, and Kisakisan of Masana, Bini Pustigoto, Man Oba Buntana, Bini Shakham Yang itanga, Manibo, Time in any Bini, Jessuk Bin Busakonanga, Asuk Maya. Ibin sak ham yang na busak ba obo haida hengai tabu ang sak ham no got phan thanga asuk borok bang mani bage doctor okuni busak nai mana tibu tibu nangu abo haida ngasung jemon oto kathini rogo busung khortam kathini khorok buri ma kasinai borok bang nung bo jago sogoinani bage nung nijino sai tugi ma thanai aro kuno mane kerong raida phanse nasing laya emon ngi thango ang bo jago sogoinani nangu obo haingi thango man jotuno Jungzalok light hang night. He borrowed munchin is yabo langma bo. That in a soy crane over high.
1: Oh, borrow bang money, be sitting in a tongue corder among by chocolate mudatong.
0: Tongue corbo derain tongue night, secondly, secondly, tongue I ain't be sing rogues among salmon, passing the old tongue name money. Jessin borrow rock, I ain't be sing rogopano, borrow happy baker do. Tongue corbo tongue there a young night, sinny boop and wap and gree as a gar, no hook tongue zaka. Dugan pat khulok zakha singje nobar watui mane environment ni boro tongo nobar watui je mana tong mani maya obo hai henkai ning je khane sekane nok tang zakha obo hai khlai muya rok phaisa zakha kunu se tabu sa zakha kare je sapano bazar o phali jotono paisa jagu chana ni bagi borok asak ni tongo aing rogo bolong rok zakha kasukri kha asuke borok bangi thanga henga je khane sekane khitai ning borok bangka hangai Rom di kuno pandara kungi thanga. Hinga borok kabang musuti kanga zaga rom mona mito ngadi ba. I obo hai no sini kita I nogrok to agi rogo to tebo bezua. Tobo tabu shorkar obo hai seb rok rika. Nogo nogo to ika ham nang nani kita I rok. Obo hai rok riwi rika. Hinga ita kisa tobo ta kisa angka. Hinga tobo bo oze oze bising to ije hapai mani. Abo rong no mutagi hangai. Sung hai no hai bezua wok lai thang nai.
1: Abu belai se, abon bagino, je borok bang mani abu tapuk kaisa cini thaniwo, tapuk ni o jorani borok rong ni thaniwo kaisa wana masing sa sungmu, je tapuk mai ke borok bang I tongka, abon ni bagai tamu, cawung nungung bial, shamung ni bial, abonu kari pocung.
0: Tongkor derau I tongo.
1: Ni, tong nani nok. Kerei, jeng city kotor kotor rogoji ni Bharat ha kotor ni nu nukoje, asik borok bango, tongnani jaga kerei, awon bagai dalan kucuk ni cakai kucuk,
0: kucuk ni cakai kucuk klayo, awon bagai sini artquick dog bongo, mungkin tongkor dera uta Bangla kotor payo,
1: Bangla payangke, awon bagai ungu ni sejeng, saya mepiya ba Bangla kotor payangke, abu rog belai derau.
0: Dera utabu loko loko kuti kuti borok ni langma soo tai kotor kotor nok nukung wai thangwayo hanga o jen chiri nok huk jebebe tangjak mani aburok boto aroni no related li nang borok no tongna ni bagisi nang tong khorma sanam li nang oro sohor gana gini wo kunu jaga da buksa nuksi ba jotono tangi wa kaise bo kaise tongmaliya jotono tangi sanam jago kotor kotor nang oro ailes tangri phega আরো বনা যে যতন বলং হামি থাকা একমাত্র বিসিং জায়গার গোসিমিছে অব হাইং দং তাবু যেখানে সেখানে ইকো পার্ক লগরি জাকা আরো থাং দি আরো বড় কবাং অব হাই নং উইতং ফাদার দেশ বড়ক টং ফানো বংনার কতর কতর কারখানা সনাম জক দং যে লেবার র কাম খাইসানা নি মত জায়গা দং তাং ইছি নো জাগান বড় র হায়দ্রাবাদ বেঙ্গালুর র মা থাং মইবা বংগারো তো কাম খাইনি নি কবাং মা জায়গা দং সিনোর কিন্তু বড়ক বাং মনে তুই আপতে কোন খুলক জাগিয়া আপনি বাগিন চিনি অরণি বড়র ফাতর লেবার গিরি খাইমা দং হেঙ্গে চিনি তো কোনো কৃ আপনি চিনি দুর্ভাগ্য কপাল হামি নি গগব ন
1: বরং বাংমানি বাকি যে চিনি জিং জাল ফাইমানি অমনি ইয়াক নি কাতি না লামালে তো দাতং তামু খাইনা নাই
0: আবনু আং যে থাসিং সাইথামনি আর্লি মেরেজ যোগ

আশিক জরা ব্রীরং পান্ডা নুগুল খারে জাকা তিনি নুগুল পান্ডাও সাই খারেকা বরক বাংমান রেগী তিনি অ কগলাম পান্ডা তাবো খারে জাগান রেজাবমু রেজাবমুগ খরং রেওয়ান শিবু মগ

当然嘛，过去那个不可能话是那能嘞，我那是个那不，当然嘛，当然嘛，过去那个可能话比那能嘞。

তমলে গগর তাখ খাজাইছে নি, তমলে গগর তাখ খাজাই তমলুর জানাইকে।

আশিক জরা সেই বুমক নি খরং রেজাব জাগ রেজাব মন খা রেজাখা তাবুক চ স্রাবচানী আগলন খা রাজাগান দিল্লি কেন্দ্র নি রিলে খাই খা রাজাকাই হিন্দি খবর আবনি আগুলো চাইনহাই তেসে সাইফিনাই কক বরক পান্ডাও কাস্টমার এলো বরক দফানি তমরা দেনারে কগলাম পান্ডাও সাইখানারবান তিনি মগ দফানি কাইলাইমানি রায়দানারগি কগলাম পান্ডা তে অ কগলাম পান্ডাও সাইখানারবান মঙ্গল দেববর্মাবাই রবীন্দ্র কিশোর দেববর্মা তে কম থেঙ্গান অজিত ত্রিপুরা তাবো খানারে জাগান হিন্দি খবর

0: जोंनि दखानखौ बर' माहारिनि हिन्दुआव खबजायो दङ आमखौ आरो जों दाबो जेन लुखा जोबनि जे बाखो खायसे जागा दं बुङो जे 100% कायलेमिया दा खायसे जों लुखा जे 75% कायलेमिया दा खायसे जों लुखा जे 25% कायलेमिया हाखौ अ जागा दं यां हिन्दु फाजिं थिसन मासि नै जे आरो बर' फुलुका बर' आरो कोन पार्सेन्टेज नि बेपार करे
1: हिन्दु ओके पार्सेन्टेज माया खे माया
0: माया खे माया हाखौ आरो बर' दुइटा बर'नि फुनुका दुइटा लाबांखा आबंखा जे बुफानि फाजिंखा बर' सात पुरुष बुफानि फाजिं बुमानि पुरुष बुमानि फाजिं फाइखा पास पुरुष आसो जरा काजेंमाया आबनि बिसि आब बुमानि बुमा बुमानि बुफा बा बुमानि बुसानि बिनि जे रिलेशन बिनि जे गुस्तिता मानि आ जागा बरन थांमिया बुफानि फाजिं बाहाय दं जे सात पुरुष जरा जे तमानि बुफानि बुफा बुफानि बुफा हाइखाय जे सात জনম আছে যারা বরং কালেমিয়া তামকে যে অর নুই দফিকা বড় মগ রক বুদ্ধ ধর্ম খাইবে বড় যে অর একদম যে মানে হিন্দু ধর্ম বরং পালন খাই দম অমুকিত জমিয়া
1: আবু আবু
0: ট্রেডিশনেল এবং অমন কাস্টম এবং অমন কাস্টমারি ল যেটা নাহিনী লিখিত ভাবে যারা মগ কমিউনিটি তিনি দফা বিশিং খরচানাই বরং হাইন যে ধর্ম নি বাগিনে বরং হিন্দু ধর্ম কলাইখান হিন্দু আইনি রাইজেন বিশিং খরচাখান বৌনি যে কাস্টম বৌন যে সাকসানি যে কাস্টম আবলে অম হাইন জুতা কে খাজা
1: কাস্টমার লম মন খাও
2: সে বাবা জুদা নবর পার্সন খাই দি খাজে রাস্তা পার্সন নিচে বা পার্সন বাচি পার্সন নিচে বা পার্সন তখন খাই দি খা সে বলছেন ও রাস্তা পার্সন নি তাবো কক সালাই মানে দাকো তো জাস্ট খাই খানারে মানে ও রাইদা ও আরি চিনি কাস্টমার বো বজাক তুম চিনি খদ
1: মঙ্গলীয়া ভূত চিনি ভূত চিনি বাসা গোসিন প্রকৃতি নিয়ে মুসুম তুই যে চিনি যে ধর্ম বা টংকা তো মানে প্রকৃতি ধর্ম মানো আপনি কিন্তু বন বন টঙ্গ বুদ্ধ দেব শক্তিশালী একজন টংথানি যে অবতার ফাই মানে হলো হয়তো ব্র কামনা খানা বুদ্ধিস্ট উমখানা আশা করি কবলে সে আবার বুনি বাই থাকে যে আচার আচরণ বাই থাকে হুকুম বাই থাকে পালে ফিমা নিয়ম কানুন আমার বেদন রতঙ্গ খবজাগ আবার বাজি হিন্দু ব্র হিন্দু বিশৃঙ্খ কলাই সাপান অংখা অবিশৃঙ্খ কলাই খান ফিয়াবা বংনি তমুং চামুং রংখা যেন গাহাই
0: গবাং
1: ফেলাই
0: এটা
1: তাবো
0: সদাব
1: বুজক বং ইয়াহাই দকাখন কাগে সিদি সুখ খুবলা আমি তো হিনি মান তাহা আমি নে গন্ন
2: আর ও কি তা হলো সখাই দি খা
1: হলো সখাই দি খা হংকাই বুমা মা তো নে বাহানো জে হাবা বিবি জে নব কাজা দি মান
2: তাঙ্গে হংকাই বুমা মা তো তো বুমা নো
1: বুমা নো
2: গে বুমা নি বাহানো হংকাই বন বজং বুমা হাই
1: নো নই নো তা বা বিনি
0: নই তাহলে তাহলে ওরা যেহেতু বর 25% কাজেক মেতে 25% তো 25% হংকাই বনি বুখরি জন ফম কাজেক মানো
1: কাজেক মানো
2: আরে রুখা 25% কিবা হাই মানো উংলি থাকা হংকাই ও ভাই ও দা থাকি সামা হাই যে হামজাক লাইয়া কোলাই কুবুলি থাকা হংকাই
1: মান খুবলা উং মান খাবলা কোন রকম আহি রং লাইখা বিহিক নি দোতা নি বিহিগ্ন দোতান বিহিক মানে বুয়াই নি বিহিগ্ন এবার বু প্রাঞ্জক সুন্ন আম বো কাজে মাই কম খাব দোতা নি বিহিং দোতা নি বু প্রাঞ্জক সুন্নতা আবনব কাইজাগে মাইয়া বিহীন বতান বিহীন কাইজাগে মানি সেটা পার্সন।

0: আমাকে যদি তমুক বরং না খেয়ে বা হামজালাই ফান টংখা বা কোনো কিছু রিফান বর্ণ কাজে নাগাই টংখা আপনাকে মনে হডা হিন্দু হিন্দু ধর্ম মানে বা হিন্দু আইন যে সিজাক দো কাইলে মনে বা অমাহে বাই খাই নাম বা আবলে বরণে বসে ফলো খাই ও জায়গা কিন্তু একটা প্রশ্ন দো এবং অবন লোক যাবো যে বরং মাহিনী ফলো খাই নিয়ে তমুং বরং মাহিনী বোতানি বিহিক নি মানুষজন
1: ঠিক আছে বারো সংবিধান খাই যাখা এরপরে আরো রায় খাই যাখা আবুটি বিশৃঙ্গ অব কাইসা কাই পারার আবো মানিও বা মানি জাগেনি কখন হাইছে পাড়াও খরক বুসুক অ
0: তমুক খাইবি এনকে বরং আবাই খাই যোগে খানাই আবো বনি কাস্টম
1: হিন্দু মেরেজ এক্ট মতে নকাই না নাই আমতিকে কক করে বা খাই বোমানি আমি পোহর বা কিছু হাসালো তোমার খাই মানি
2: নিয়ম কানুন তুই কাইলে মার তুই আমো খুব বেশি আরে বজার মুই বসাই আধুনিক আধুনিক যুগ রমদি পখন নি সাল ফেমার লগে লগে আপনি রাইজে ভর্তি জায়গা ফের জায়গা ফেলে
1: আপুর
2: সদা গছি নালিয়া সদা তুমি।

0: সি না খাই পিয়াবা কাজে খাম নাই না খাও কাই খাম না না নাংলা খাম চা খাম বসক সবাই কাই আমো
1: কদা বগো সিলিয়া বাহন যুগব দুটা হানি শিখতে গোসি না মানে খরকসা বুড়ি তুতে বিনিব খাও লিলিয়া
0: আমো সদা নি কক থাকে তখন সদা নি প্রতিনিধি হিসাবে কোন
2: তামক অমনু কাইছে সদা নি হাই আব
0: মনখা 50%
1: আপনি আগলো থেকে সেনো গো নুইচি বা পার্সেন্ট মানে 25%
0: সংখ্যা হিমানো বোখরা এবার বুখরি যে নিহান এবার বিবিনি বেসার
1: আমন
0: কাজে মানিয়া
1: তুমি
0: বুখরি যে বাহানো যে এবার বিবি যে বেসার বুমা মানে বসাজক সন্দব মাল থাম দাল বড়ি মধ্যে মো দাল তিনটা পয়েন্ট অবখাই মাইয়া
1: পিয়া বংনি অ যে মাইয়া নেই যে অ মানে বংনি অ গোষ্ঠী দং যে বতই যে নি বুসাজক সংন বোমা মানি বুসাজক সংন কাইজাকে মাইয়া নে অ যে সামানি অর করা খাই আরি বোজা গিয়া তাই হুকে 25% সিনি সে সাজা
0: করা
1: গিয়া এ করা গিয়া তাই তার মানে হদা গোষ্ঠী নাও অর কিন্তু চিনি বাই ফেল লাই যাক তাই হুকে চিনি হাইকে বতই যে নি বুসা বা বোমা মানি বুসা রকম কাই চিন সাতনি আহনক দাদা হাইকে চেনাই সুপ্লাই দঙ্গো ওরকে বড় বাই চিনিস ফেলে মুখ যাব কি আবার ও জায়গায় জং বড় বাই দিয়াংনি খুব গর্ব আনি বুসুক আনি নগ হামজক ফাইকে আংটাই সাতক পিতক খাই যাক বা আংব খাই যাক নানি খাই নানি ক গিয়া হুক আ সম্পর্ক তাই বকা হাম নুখুং কসাং কসাং হনি বর
0: হাইকে ন মগ দফ কুসুন্দর জরা ঠিক রং লাই যাক হ্যাঁ
2: ক্লোজ রিলেশন তাহলে আবো ভাই যে সদা তমু গছি না খাই
0: গছি না খাই সদা গছি না খাই
1: হুঁকাই বং যে পার্সেন্টেজ খাই দি থানিকে নুগো যে সদা গছি না না
0: সদা খাইলে বললাই
1: রিলেশনশিপ
2: রিলেশনশিপ
0: ওই যে 25% যারা 500 টাকা করে কুসুম বরে ইউম মানতা গাবাই সগা কুসুম বরে জলতে ব্রক

0: কজ বা সাইন্টিফিক কারণ দঙ্গ ও যে একদম গানানি রিলেশন এবার গানানি গোষ্ঠী আহনক দাদা বা তয় মামা কালাইনের কাইজা খা হুকাই আব চিনি চিনি হদাও হামিয়া কাইসে প্রভাব তো কলায় ন ফিয়া বা বুসা থিনা গোবং বুসার আজাই থানিব আর কেবেং উপায় মা আব হাই একটা সাইন্টিফিক কারণ বতঙ্গ আব এই বাগে চিন কাইলাই বলাই থানি চিনি যে কুসুম ব্রই কুসুম বা চিনি যে রাইজাতে আগে অকরা চাকরা মানি ভাই মানে চিন খাই খাই ন আপন মানি উই তঙ্গানি বেলাই নুলাঙ্গ তাকুকতে বুকুক সং জরা তো কেবল নাই সিঙ্গি তঙ্গিয়া চিন হাতি বার থাম বার ব্রই রমই চিন কাইচাক পানি রাইজা বদ্ধ ফানি বুমতু আপন রুগী সিমিন সামাইকা নরক খানা খানা তাই বুদ্ধি নাঙ্গ খানা দি অবন কাইলাই মানি বহাদারে
1: আশেক জরা খানারে জাখা মগ দফানি কাইলাই মুরাই দেন রেগে কগলাম পান্ডাও সাইখানা রেখা রবীন্দ্র কিশোর দেব বর্মা তাই মঙ্গল দেব বর্মা তাই কম থেঙ্কা অজিত ত্রিপুরা আকাশবাণী আগরতলা অবরণ লগিন পাইখ্যা তিনি দীপর জরানি কক বরক পান্ডা যতন হাম্বাই।

0: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ।
1: সংবাদ

আকাশবাণী খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত ও বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী 5 বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রযুক্তির ক্রমাগত উন্নতির মাধ্যমে আগামী দিনে ভারত আরও শক্তিশালী ও আত্মনির্ভরশীল প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলবে। কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি বিকল্প জৈব জ্বালানি এবং দূষণমুক্ত প্রযুক্তি গ্রহণের মাধ্যমে উন্নত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। অভিন্ন দেওয়ানি বিধি সংক্রান্ত খসড়া বিল পর্যালোচনায় 9 সদস্যের কমিটি গঠনের বিজ্ঞপ্তি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর তেহরানের সাম্প্রতিক হামলার জবাবে মার্কিন প্রশাসন আজ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। বিশ্বকাপ ফুটবলে বেলজিয়ামকে 2-1 হারিয়ে সেমিফাইনালে স্পেন, তৃতীয় কোয়ার্টার ফাইনালে আজ ইংল্যান্ড নরওয়ের মুখোমুখি। আসছে বিস্তারিত খবরে। ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করতে এবং বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী 5 বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসেনের সঙ্গে বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়েছে, দুই দেশ 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ 35,000 কোটি টাকায় নিয়ে যাবে। বৈঠকে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল, আগামী 4 বছরে ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সহযোগিতা বাড়াতে রূপরেখা গড়ে তোলা এবং ভারতীয় নৌবাহিনী ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা বাহিনীর মধ্যে লজিস্টিক্যাল সহায়তা বিনিময়। উভয় নেতা মুক্ত, অবাধ ও বিকাশশীল ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের লক্ষ্যে নিজেদের দায়বদ্ধতার কথা উল্লেখ করেছেন। এজন্য সামুদ্রিক নিরাপত্তা আলোচনা শুরু করার প্রস্তাবও দেওয়া হয়েছে। নীতি নির্ভর আন্তর্জাতিক সীমান্ত, আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার পক্ষেও সওয়াল করেছেন তারা। ভারত ও নিউজিল্যান্ড প্রতিরক্ষা, দুগ্ধ

0: পশুপালন, পর্যটন, ক্রীড়া এবং বিপর্যয় মোকাবিলা ক্ষেত্রে 5টি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেছে। অকল্যান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সে দেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লুকসানের মধ্যে প্রতিনিধি পর্যায়ের বৈঠকের পর চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। দ্বিপাক্ষিক বৈঠকের আগে তার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, তার এই শপথ দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য এক ঐতিহাসিক মাইল ফলক হয়ে উঠবে। শ্রী মোদী বলেন, ভবিষ্যৎ সহযোগিতা এগিয়ে নিয়ে যেতে কৌশলগত অংশীদারিত্ব স্থাপনের জন্য দুই দেশ এক উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে। দুই দেশের মধ্যে অভিন্ন গণতান্ত্রিক মূল্যবোধ ও সামুদ্রিক সম্পর্কের কথা উল্লেখ করে শ্রী মোদী বলেন, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি ও সুস্থিতি বজায় রাখতে দুই দেশ এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
1: আজ হমনে ইন্ডো প্যাসিফিক মে ম্যারিটাইম কোঅপারেশন কে লিয়ে এক ফ্রেমওয়ার্ক পর সহমতি বনাই হ্যায়। বাইলেটারাল নেভাল এক্সারসাইজ, লজিস্টিক সাপোর্ট অর হাইড্রোগ্রাফি মে সহযোগ সে হামারা আপসি তালমেল বড়েগা।
0: নিউজিল্যান্ডে প্রধানমন্ত্রী শ্রী মোদীর সফরকে কেন্দ্র করে অকল্যান্ডে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের পূর্ব বিষয়ক সচিব রুদ্রেন্দ্র ট্যান্ডন একথা উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারত নিউজিল্যান্ড কৌশলগত অংশীদার 2030-এর পট নির্দেশিকা অনুমোদন করেছেন।
2: Is the decision by the two prime ministers to raise the relationship to a strategic partnership. They also decided that this goal of a more strategic relationship would be approached systematically, for which they decided that there would be a roadmap to take us forward the next couple of years. This roadmap has been summarized, in fact, in a document which is being released along with the joint statement that the two prime ministers are issuing at the conclusion of their talks.
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যেই স্পার্ক এরিনায় পৌঁছেছেন। সেখানে তিনি ভারতীয় বংশোদ্ভূতদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। ইতিমধ্যে এই অনুষ্ঠানে 10,000 ভারতীয় যোগ দিয়েছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রথাগত প্রতিরক্ষা সক্ষমতা এবং প্রযুক্তির উন্নতির মাধ্যমে ভারত একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল ও ভবিষ্যৎমুখী প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলছে। তিনি বলেন, ভবিষ্যতের যুদ্ধে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য উদীয়মান প্রযুক্তির ব্যবহার হতে পারে, তবে শেষ পর্যন্ত জাতীয় সংকল্প, সাহসী সৈনিক এবং সক্ষম সামরিক শক্তির জোরেই সেই যুদ্ধ জয় আসবে। প্রযুক্তি এবং প্রথাগত সামরিক শক্তি একে অপরের পরিপূরক এবং আত্মনির্ভর ভারতের লক্ষ্যে দেশ উভয় ক্ষেত্রেই শ্রেষ্ঠত্ব অর্জনে প্রতিশ্রুতিবদ্ধ। বিশাখাপত্তনমে ইস্টার্ন ফ্লিট প্রজেক্ট 17-এর আওতাধীন ষষ্ঠ দেশীয় স্টিলথ ফ্রিগেট INS মহেন্দ্রগিরি কমিশনিং বা নৌবাহিনীতে অন্তর্ভুক্তির অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় প্রতিরক্ষামন্ত্রী একথা বলেন। নীতি আয়োগ ভারতের পারমাণবিক শক্তি কাঠামো সামগ্রী সংস্কারমূলক উদ্যোগ সাস্টেনেবল হার্নেসিং অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অফ নিউক্লিয়ার এনার্জি ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া বা শান্তি আইন 2025-এর বাস্তবায়ন বিষয়ে সংশ্লিষ্ট অংশীদারদের নিয়ে গতকাল একটি আলোচনা সভার আয়োজন করে। নতুন দিল্লিতে অনুষ্ঠিত এই সভায় সরকার, গবেষণা প্রতিষ্ঠান এবং শিল্পক্ষেত্রের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, নীতি নির্ধারক ও বিশেষজ্ঞরা একত্রিত হয়ে যুগান্তকারী আইনের কার্যপদ্ধতি বা পরিচালন কাঠামো নিয়ে আলোচনা করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যুব সমাজকে গ্রন্থাগারমুখী হওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ জয়প্রকাশ নারায়ণ পাবলিক লাইব্রেরির উদ্বোধন করে শ্রী শাহ বলেন, লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ ছিলেন স্বাধীনতা সংগ্রামী, বিশিষ্ট চিন্তাবিদ এবং জাতীয় নেতা। দেশ গঠনে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। শ্রী শাহ বই পড়ার ওপর জোর দিয়ে বলেন, দেশ এবং দেশের মানুষকে জানতে বই পড়া অত্যন্ত প্রয়োজন।
3: জয়প্রকাশ নারায়ণ আজাদি কে আন্দোলন কে एक प्रमुख और प्रखर सेनानी थे। समाजवादी कांग्रेस की स्थापना की, विनोबा भावे के अनुयायी बने, भूदान यज्ञ के साथ जुड़े और सर्वोदयी विचारधारा को देश के गांव गांव में फैलाने का काम किया। जेपी विदेशी विचारों को जरूर पढ़े, मगर धरातल पर जीने वाला वो भारतीय व्यक्ति, जब इस देश पर इंदिरा जी की सत्ता पिपासा ने इमरजेंसी डाल दी, जेपी ने डट कर विरोध किया।
0: কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গডকরি আজ মহারাষ্ট্রের নাগপুরে অনুষ্ঠিত তৃতীয় ব্রিক্স পরিবহন মন্ত্রীদের বৈঠকে সভাপতিত্ব করেছেন। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শ্রী গডকরি জানান, বিকল্প জৈব জ্বালানি এবং দূষণমুক্ত প্রযুক্তি গ্রহণের মাধ্যমে সড়ক, রেল, বিমান ও নৌ পরিবহন ক্ষেত্রে কিভাবে কার্বন নির

0: নিরপেক্ষ পরিবহন ব্যবস্থা গড়ে তোলা যায় তা নিয়ে প্রতিনিধিরা আলোচনা করেছেন। এই খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ড এআই নিউজ কলকাতাতে। রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধির সংস্থান সম্বলিত খসড়া বিল পর্যালোচনা কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপার্সন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, আইএএস দুষ্মন্ত নারিয়াল, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সঙ্গমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত আইএএস শত্রুঘ্ন সিং প্রমুখ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ বারুইপুরে জানান, এই কমিটি তৈরি করা হয়ে গেছে, এরপর তারা অভিন্ন দেওয়ানি বিধির খসড়া বিল তৈরির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের ওপর তেহরানের সাম্প্রতিক হামলার জবাবে মার্কিন প্রশাসন আজ ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। মার্কিন অর্থমন্ত্রক জানিয়েছে, ইরানের অর্থ সহায়তাকারী আলী আনসারির ওপর নিষেধাজ্ঞা আনা হয়েছে। ব্রিটেন এর আগে এই আনসারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। জোড়া ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃতের সংখ্যা 4,000 ছাড়িয়েছে। সেদেশের সংসদীয় প্রধান জর্জ রড্রিগেজ সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, গত 24 জুন 7.2 ও 7.5 মাত্রার দুটি ভূমিকম্পে উপকূলীয় শহর লা গুইয়ারা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 4,118, জখম হয়েছেন 16,740 জন। বিশ্বকাপ ফুটবলে স্পেন সেমিফাইনালে উঠেছে। দ্বিতীয় কোয়ার্টার ফাইনালের ম্যাচে গতরাতে স্পেন বেলজিয়ামকে 2-1 গোলে হারিয়ে দেয়। স্পেনের হয়ে 30 মিনিটে প্রথম গোল করেন ফাবিয়ানা রুইজ, 41 মিনিটে সেই গোল শোধ করেন চার্লস দে কেটালিয়ার, 88 মিনিটে স্পেনের মিকেল মেরিনো গোল করে দলকে জয়ের রাস্তায় ফিরিয়ে নিয়ে আসেন। সেমিফাইনালে স্পেন ফ্রান্সের বিরুদ্ধে খেলবে। এদিকে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 2:30। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরেকবার। ভারত ও নিউজিল্যান্ড তাদের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত ও বার্ষিক দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ আগামী 5 বছরে দ্বিগুণ করার লক্ষ্যমাত্রা স্থির করেছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, প্রযুক্তির ক্রমাগত উন্নতির মাধ্যমে আগামী দিনে ভারত আরও শক্তিশালী ও আত্মনির্ভরশীল প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলবে। খবর এখনকার মতো শেষ হলে এরপরেই শুনুন স্থানীয় সংবাদ।
1: আকাশবাণী আগরতলা, এবারে আপনারা শুনবেন লোকগীতি নীল রতন কাঞ্জিলালের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন লোকগীতি নীল রতন কাঞ্জি লালের কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এবারে আপনারা শুনবেন রজনীকান্তের গান বিভিন্ন শিল্পী কণ্ঠে। অনুষ্ঠানের প্রথম গানটি আপনারা শুনবেন ছবি বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

গানটি শুনলেন কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। এতক্ষণ বিভিন্ন শিল্পী কণ্ঠে আপনারা শুনছিলেন রজনীকান্তের গান আকাশবাণী আগরতলা। আর কিছুক্ষণের মধ্যেই আপনারা শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত সংবাদ।

আকাশবাণী আগরতলা, এবারে আপনাদের জানিয়ে দেব আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে। আগামী ২৪ ঘণ্টার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে ৩০ ডিগ্রি সেলসিয়াস এবং ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগরতলার বিমানবন্দর পরিলক্ষিত আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০.৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯৬% এবং সর্বনিম্ন ৮৬%। আজ সকাল ১১:৩০ পর্যন্ত পরিমাপযোগ্য বৃষ্টিপাতের পরিমাণ ৫৮.০ মিলিমিটার। এক সতর্কবার্তায় জানানো হয়েছে রাজ্যের সবকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এবারে আপনাদের জানিয়ে দেব আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। ৫:১০ হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রকৃতি। ৫:৪৫ অনুষ্ঠান গীত গজল। ৬:০৫ সমূহ গীতি শিক্ষার আসর শুনবে তামিল ভাষায়। ৬:৩০ অনুষ্ঠান স্বাগৃতি, পরে শুনবেন লোকগীতি শিল্পী অমর পাল। ৬:০০ ককবরক অনুষ্ঠান। ৮:০৫ আপনারা শুনবেন জেলার চিঠি। ৮:৩০ সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গ শুনবেন আপনারা। ৯:০০ শুনবেন নজরুল গীতি শিল্পী শম্পা কুণ্ডু। ৯:১৫ শুনবেন স্পটলাইট। ৯:৩০ আপনারা শুনবেন আধুনিক গান। ১০:০০ আকাশবাণীর সঙ্গীত সম্মেলন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হবে। শুনলেন আমাদের আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। আকাশবাণী আগরতলা, আমাদের আজকের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি হচ্ছে। আমাদের আজকের পরবর্তী অধিবেশন শুরু হবে আজ ৫:০০। স্টুডিওর ঘড়িতে এখন সময় বেলা ২:০৩২ হয়ে ২৩ সেকেন্ড।

0: today at the Utilita Bowl in Southampton. The match is scheduled to begin at 7 p.m. Indian Standard Time. The Indian women's compound team of Jyoti Surekha Vennam, Prithika Pradeep and Chikita Taniparthi clinched the silver medal at the Archery World Cup Stage 4 in Madrid, Spain today. And with that, we end this news bulletin.
1: আকাশ বনে আগরতলা। এখন শুনবেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি।
2: ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ওয়াগনার এর সঙ্গে, যাতে আছে আ ট্রু টল বয় ডিজাইন, স্ট্রং লুক, রোবোস্ট ডিজাইন, অ্যাডভান্স কে সিরিজ ইঞ্জিন, আইডিয়াল স্টার্ট স্টপ টেকনোলজি আর সেফটি ফিচার্স যেমন 6 এয়ারব্যাগস, ABS উইথ AVD, পান বেনিফিটস আপ টু ₹52,500, অফার স্টক থাকা পর্যন্ত।
3: আজই আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ত প্রযোজ্য।
4: If driving is art, you are the artist. You don't need a reason to drive. You need a Swift to fall in love with driving. A Swift with the all-new 1.2-liter Z-Series engine for perfect balance of power, comfort and fuel efficiency. With 6 airbags as standard across all variants. Features like Smart Play Pro Plus, rear AC vent and wireless charger. So buckle up. It's time to go Swifting.
2: Get attractive offers up to ₹45,000. To know more, visit your nearest Maruti Suzuki Arena showroom. Discover করুন driving perfection Maruti Suzuki Brezza সঙ্গে, যাতে আছে superstar 9-inch Smart Play Pro Plus with surround sense by Archimedes, সঙ্গে 6-speed automatic 360 view camera, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP আর super mileage সঙ্গে 19.89 km per liter petrol আর 25.51 km per kg CNG তে, পান benefits up to ₹55,000, offer stock থাকা পর্যন্ত।
3: আজ আসুন কাছের Maruti dealership-এ, শর্ত প্রযোজ্য।
1: চিত্রগীতি অনুষ্ঠানের প্রথম গানটি শুনুন সুরেশ ওয়াদেকার এবং অনুপমা দেশপাণ্ডের দ্বৈত কণ্ঠে চাঁদনী ছায়াছবি থেকে।

0: ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ওয়্যাগনারের সঙ্গে, যাতে আছে আ ট্রু টল বয় ডিজাইন, স্ট্রং লুক, রোবাস্ট ডিজাইন, অ্যাডভান্স কে সিরিজ ইঞ্জিন, আইডিয়াল স্টার্ট স্টপ টেকনোলজি আর সেফটি ফিচার্স যেমন 6 এয়ারব্যাগস, ABS উইথ AVD, পান বেনিফিটস আপ টু ₹52,500, অফার স্টক থাকা পর্যন্ত।
1: আজই আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ত প্রযোজ্য।
2: If driving is art, you are the artist. You don't need a reason to drive. You need a Swift to fall in love with driving. A Swift with the all-new 1.2-liter Z-Series engine for perfect balance of power, comfort and fuel efficiency. With 6 airbags as standard across all variants. Features like Smart Play Pro Plus, rear AC vent and wireless charger. So buckle up. It's time to go Swifting.
0: Get attractive offers up to ₹45,000. To know more, visit your nearest Maruti Suzuki Arena showroom. ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ব্রেজার সঙ্গে, যাতে আছে সুপারস্টার 9-inch স্মার্ট প্লে প্রো প্লাস উইথ সারাউন্ড সেন্স বাই আর্কমেজ, সঙ্গে 6-speed অটোমেটিক 360 ভিউ ক্যামেরা, লেটেস্ট টেকনোলজি, ইলেকট্রিক সানরুফ, স্পেশাল সেফটি ফিচার্স লাইক 6 এয়ারব্যাগস, ABS, ESP আর সুপার মাইলেজের সঙ্গে 19.89 কিলোমিটার পার লিটার পেট্রোলে আর 25.51 কিলোমিটার পার কেজি CNG তে, পান বেনিফিটস আপ টু ₹55,000, অফার স্টক থাকা পর্যন্ত।
1: আজ আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ত প্রযোজ্য।

গানটি শুনলেন এ আর রহমান এবং অনুরাধা শ্রীরামের, সেই সঙ্গে অনুপমা দেশপাণ্ডের কণ্ঠে দিলসে ছায়াছবির গান। চিত্রগীত অনুষ্ঠানে এবারের গানটি শুনুন কিশোর কুমার এবং অনুপমা দেশপাণ্ডের দ্বৈতকণ্ঠে কবজা ছায়াছবি থেকে।

0: ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ওয়্যাগনারের সঙ্গে, যাতে আছে আ ট্রু টল বয় ডিজাইন, স্ট্রং লুক, রোবাস্ট ডিজাইন, অ্যাডভান্স কে সিরিজ ইঞ্জিন, আইডিয়াল স্টার্ট স্টপ টেকনোলজি আর সেফটি ফিচার্স যেমন 6 এয়ারব্যাগস, ABS উইথ AVD, পান বেনিফিটস আপ টু রুপিস 52,500, অফার স্টক থাকা পর্যন্ত।
1: আজই আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ত প্রযোজ্য।
2: If driving is art, you are the artist. You don't need a reason to drive. You need a Swift to fall in love with driving. A Swift with the all-new 1.2-liter Z-Series engine for perfect balance of power, comfort and fuel efficiency. With 6 airbags as standard across all variants. Features like Smart Play Pro Plus, rear AC vent and wireless charger. So buckle up. It's time to go Swifting.
0: Get attractive offers up to Rs. 45,000. To know more, visit your nearest Maruti Suzuki Arena showroom. ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ব্রেজার সঙ্গে, যাতে আছে সুপারস্টার 9-inch স্মার্ট প্লে প্রো প্লাস উইথ সারাউন্ড সেন্স বাই আর্কমেজ, সঙ্গে 6 স্পিড অটোমেটিক, 360 ভিউ ক্যামেরা, লেটেস্ট টেকনোলজি, ইলেকট্রিক সানরুফ, স্পেশাল সেফটি ফিচার্স লাইক 6 এয়ারব্যাগস, ABS, ESP আর সুপার মাইলেজের সঙ্গে 19.89 কিলোমিটার পার লিটার পেট্রোলে আর 25.51 কিলোমিটার পার কেজি সিএনজি তে, পান বেনিফিটস আপ টু রুপিস 55,000, অফার স্টক থাকা পর্যন্ত।
1: আজ আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ত প্রযোজ্য।

শ্রীনিবাস, পল্লবী, অনুপমা দেশপাণ্ডে, মালগুদি শুভা, নোয়েল জেমসের কণ্ঠে শুনলেন বোম্বে ছায়াছবির গান। চিত্রগীতি অনুষ্ঠানে এবারের গানটি শুনুন কিশোর কুমার এবং আলিশা চিনয়ের দ্বৈত কণ্ঠে শানদার ছায়াছবি থেকে।

0: ডিসকভার করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ওয়াগনারের সঙ্গে, যাতে আছে আ ট্রু টল বয় ডিজাইন, স্ট্রং লুক, রোবাস্ট ডিজাইন, অ্যাডভান্স কে সিরিজ ইঞ্জিন, আইডিয়াল স্টার্ট স্টপ টেকনোলজি আর সেফটি ফিচার্স যেমন 6 এয়ারব্যাগস, ABS উইথ AVD, পান বেনিফিটস আপ টু ₹52,500, অফার স্টক থাকা পর্যন্ত।
1: আজই আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ত প্রযোজ্য।
2: If driving is art, you are the artist. You don't need a reason to drive. You need a Swift to fall in love with driving. A Swift with the all-new 1.2-liter Z-Series engine for perfect balance of power, comfort and fuel efficiency. With 6 airbags as standard across all variants. Features like Smart Play Pro Plus, rear AC vent and wireless charger. So buckle up. It's time to go Swifting.
0: Get attractive offers up to ₹45,000. To know more, visit your nearest Maruti Suzuki Arena showroom. Discover করুন ড্রাইভিং পারফেকশন মারুতি সুজুকি ব্রেজার সঙ্গে, যাতে আছে সুপারস্টার 9 ইঞ্চ স্মার্ট প্লে প্রো প্লাস উইথ সারাউন্ড সেন্স বাই আর্কমিজ, সঙ্গে 6 স্পিড অটোমেটিক 360 ভিউ ক্যামেরা, লেটেস্ট টেকনোলজি, ইলেকট্রিক সানরুফ, স্পেশাল সেফটি ফিচার্স লাইক 6 এয়ারব্যাগস, ABS, ESP আর সুপার মাইলেজের সঙ্গে 19.89 কিলোমিটার পার লিটার পেট্রোলে আর 25.51 কিলোমিটার পার কেজি সিএনজি তে, পান বেনিফিটস আপ টু ₹55,000, অফার স্টক থাকা পর্যন্ত।
1: আজ আসুন কাছের মারুতি ডিলারশিপে, শর্ত প্রযোজ্য।

এতক্ষণ শুনলেন হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি। অনুষ্ঠানের সবশেষ গানটি শুনলেন রাজা হিন্দুস্তানি ছায়াছবি থেকে কুমার শানু, আলিশা চিনয় এবং স্বপ্না মুখার্জির কণ্ঠে। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে বিভিন্ন শিল্পীর কণ্ঠে গীত গজল অনুষ্ঠান। প্রথম গানটি শুনুন জগজিৎ সিং এবং চিত্রা সিংয়ের দ্বৈত কণ্ঠে।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গীত গজল অনুষ্ঠান আকাশবাণী আগরতলায়। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

0: नमस्कार बच्चों,
1: এতক্ষণ শুনলেন সমবেত কণ্ঠে সঙ্গীত শিক্ষার আসর। আজ শুনলেন তামিল সঙ্গীত। আকাশবাণী আগরতলা।

আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। সন্ধে 6:30 জাগৃতি অনুষ্ঠান, এরপরেই শুনবেন লোকগীতি শিল্পী অমর পাল। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ, 7:55 স্থানীয় বাংলা সংবাদ, 8:05 জেলার চিঠি, 8:30 সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গ, 9:00 শুনবেন নজরুল গীতি শিল্পী শম্পা কুণ্ডু, 9:15 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান স্পটলাইট, 9:30 বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, 10:00 আকাশবাণীর সঙ্গীত সম্মেলন অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের পরবর্তী অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকবে, হালকা থেকে মাঝারি ধরনের অথবা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিছু কিছু এলাকায়। পরবর্তী 24 ঘণ্টায় আবহাওয়ার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 31 ডিগ্রি সেলসিয়াস এবং 26 ডিগ্রি সেলসিয়াস। আজ দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয়েছে 29.7 ডিগ্রি সেলসিয়াস এবং 26.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাপ সর্বোচ্চ 96%, সর্বনিম্ন 86%। আজ বিকেল 5:30 পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাপযোগ্য নয়। আবহাওয়া সতর্কীকরণ বার্তায় বলা হয়েছে যে পশ্চিম ত্রিপুরা, খোয়াই, সিপাহী জলা, দক্ষিণ ত্রিপুরা এবং গোমতী জেলার বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি আকাশবাণী আগরতলা।

0: নমস্কার, শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের সকলকে আজকের জাগৃতি অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত। শ্রোতাবন্ধু, নারী এবং শিশুদের সুরক্ষা এবং তাদের অধিকার রক্ষায় নতুন ফৌজদারি আইন বিভিন্ন ধরনের পদক্ষেপ ইতিমধ্যে কিন্তু গ্রহণ করা হয়েছে। বিশেষ করে যৌন নির্যাতন, গৃহহিংসা, যৌন হয়রানি, বাল্যবিবাহ এবং নারী পাচারের মতো অপরাধ প্রতিরোধে কঠোর আইন কিন্তু প্রয়োগ করা হয়েছে দেশে। তো কী সমস্ত আইন রয়েছে এবং আইনের বিভিন্ন ধারা নিয়ে কিন্তু আজকে আমরা এই অনুষ্ঠানে আলোচনা করব। আর এই আলোচনার জন্য আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ডক্টর রিপন ভট্টাচার্য। নমস্কার স্যার, আপনাকে
1: নমস্কার,
0: আমাদের স্টুডিওতে স্বাগত। তো শুরুতে কী বলবেন, নতুন যে ফৌজদারি আইন এসছে নারী এবং শিশুদের রক্ষার্থে, এই আইনে কী কী বলা রয়েছে বা কী কী পরিবর্তন এসছে?
1: সব থেকে প্রথম আমি শুরু করব, আমি কিছু ইংরেজি টার্মস বলবো। সেটা হচ্ছে গিয়ে যে বিএনএস, আরেকটা হচ্ছে কি বিএনএসএস। তো আমি অপরাধ মানে অফেন্সেসকে নিয়ে কথা বলবো, কতগুলো অপরাধ আছে এবং স্পেসিফিক্যালি সেটা হচ্ছে গিয়ে ইন্টারলিঙ্কড করবে হচ্ছে গিয়ে মহিলা এবং বাচ্চাদের সাথে। সব থেকে প্রথম আমি যেটা নামটা নিচ্ছি সেটা হচ্ছে গিয়ে নতুন ফৌজদারি যেটা আইন এসছে সেটা হচ্ছে গিয়ে বিএনএস, ভারতীয় ন্যায় সংহিতা।
0: ভারতীয় ন্যায় সংহিতা,
1: তাই তো? আগে ছিল হচ্ছে গিয়ে ইন্ডিয়ান পেনাল কোড।
0: আচ্ছা, এখন ইন্ডিয়ান পেনাল কোড নেই?
1: এখন ইন্ডিয়ান পেনাল কোডটা নেই, মানে ইন্ডিয়ান পেনাল কোড সেটা হচ্ছে গিয়ে যে কোলোনিয়াল পিরিয়ড মানে যখন ব্রিটিশার্সরা ছিল তখন ইন্ডিয়ান পেনাল কোড কিন্তু এস্টাবলিশড হয়েছিল। আর সেখানে পেনাল কোড মানে পানিশমেন্টের কি প্রভিশনস আছে, পানিশমেন্টের কি প্রভিশনসগুলো আছে সেটা বলা ছিল হচ্ছে কি ইন্ডিয়ান পেনাল কোডে। কিন্তু ভারতীয় ন্যায় সংহিতার মধ্যে যে ন্যায় কথাটা আপনি দেখছেন, ন্যায়ের উপরে কিন্তু খুব জোর দেওয়া হয়েছে।
0: আচ্ছা,
1: পানিশমেন্টটা আসল নয়, আসলটা কি, আসলটা হচ্ছে কি ন্যায় হচ্ছে কিনা সেটা দেখতে হবে। সেটার আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই, যে ওমেন মহিলা এবং বাচ্চারা মানে ওমেন অ্যান্ড চাইল্ড, সেটাকে নিয়ে কিন্তু স্পেসিফিক্যালি মানে ওটাকে নিয়ে কিন্তু কোনো আলাদা কোনো চ্যাপ্টার কিন্তু ইন্ডিয়ান পেনাল কোডের মধ্যে ছিল না। বিভিন্ন সেকশনসে বিভিন্ন কথা বলা ছিল মহিলাদের সম্পর্কে বা বাচ্চাদের সম্পর্কে, যে এটা করা উচিত নয়, এটা করলে এতটা পানিশমেন্ট হবে, মহিলাদেরকে ওই এনটাইস করলে এই পানিশমেন্ট হবে, হয়তো এরকম বলা ছিল, ছিলই। কিন্তু এখন কিন্তু স্পেসিফিক্যালি কিন্তু ওদের জন্যে, এটা সব থেকে প্রথম চেঞ্জ, যেটা ওদের জন্যে সব থেকে প্রথম হচ্ছে কি ওদের জন্যে আলাদা চ্যাপ্টার ওমেন অ্যান্ড চাইল্ড, এদের জন্যে কিন্তু ধারাগুলো কিন্তু বলে দেওয়া হয়েছে। এটা হচ্ছে কি প্রথম চেঞ্জ। দ্বিতীয় চেঞ্জ যেটা হয়েছে, বিভিন্ন ধারার মধ্যে প্রতিটা সেকশনে যদি আমি ইন্ডিয়ান পেনাল কোডটা দেখি, সেটার মধ্যে এনি মাইনার, এনি মাইনার, শুধু মাইনার কথাটার বলা আছে। এবার মাইনার বলতে আমি কি বুঝি, মাইনার শব্দটার কিন্তু ডেফিনেশনটা কিন্তু ক্লিয়ার না।
0: সাধারণত আমরা মানে
1: আঠারোর নিচে এবং এটা বাচ্চাদের সম্পর্কে, আর মহিলাদের ক্ষেত্রে যদি আমি বলি সেই সময় কিন্তু শুধু মাইনার গার্ল বলা আছে, মাইনার গার্ল। এবার মাইনার গার্লও তো বাচ্চা, তাহলে সেই জায়গাটাতে মাইনার বয়েজের কোথায় কনসেপ্টটা নেই। আইপিসিতে কিন্তু মাইনার গার্লস বলা, আবার কোনো কোনো জায়গায় মাইনার্স বলা, তাহলে আমি সেটার সংজ্ঞাটা কি, সেটাকে আমি কি করে বুঝব? বিএনএসে কিন্তু চেঞ্জ হয়েছে কিভাবে, বিএনএসএ চাইল্ড বলে দেওয়া হয়েছে।
0: আচ্ছা,
1: তাহলে

0: চাইল্ড বলতে উভয় মেয়েই থাকবে এবং ছেলেও থাকবে, মেয়ে থাকবে ছেলেও থাকবে, গার্ল থাকবে বয় থাকবে, সেটা হচ্ছে কি চাইল্ড। এবার মাইনরের কথাটা যদি আমি বলি, তাহলে আইপিসির মধ্যে কিন্তু ইন্ডিয়ান পেনাল কোড যেটা ছিল 2023 কিছু মাস অবধি, সেটার মধ্যে কিন্তু শুধু মাইনার বলা বা কিছু কিছু ধারাতে কিন্তু মাইনার গার্ল বলা, ইন্ডিয়ান পেনাল কোডের কথা বলছি। তাহলে আমার কাছে প্রথম প্রশ্ন আসছে যে আমি যদি মাইনার বলি তাহলে মাইনার আমি কাকে বলবো,
1: কাকে বলবো?
0: দ্বিতীয় প্রশ্ন আসছে যদি মাইনার গার্ল বলা থাকে তাহলে হোয়াট অ্যাবাউট মাইনার বয়, তাহলে ছেলের সম্পর্কে তো কিছু বলা নেই।
1: সেই
0: তাহলে নতুন আইন যেটা ভারতীয় ন্যায় সংহিতা সেটার মধ্যে কিন্তু চাইল্ড কথাটার উচ্চারণ হয়েছে মাইনারকে সরিয়ে দিয়ে, মাইনার ওয়ার্ডটাকে সরিয়ে, মাইনার গার্লটাকে সরিয়ে চাইল্ডের কথা বলা হয়েছে। তাহলে চাইল্ড বললে বোঝা যাবে যে সেটা উভয় ছেলে এবং মেয়ে, তাই তো? দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে যে চাইল্ডের বয়স কত, সেটা কি করে বুঝবো? এবার কেউ যদি বলে যে বিএনএস এর মধ্যে চাইল্ডের ডেফিনেশনটাকে দেওয়া আছে, বিএনএস এর মধ্যে কিন্তু চাইল্ডের ডেফিনেশন উইথ এজ এই কথাটা বলা নেই, তাহলে পরে আমাকে বিএনএস অনেক কিছু কভার করেছে এবং সেটাও কিন্তু চাইল্ডের ডেফিনেশন যে নেই সেটা যে কোনো লুফলস বা সেটা কোনো গ্যাপ সেটা কিন্তু নয়। তাহলে চাইল্ডের ডেফিনেশনটা আমি বুঝবো পক্সো দিয়ে।
1: আচ্ছা,
0: পক্সো মানে হচ্ছে গিয়ে প্রোটেকশন অফ
1: চিলড্রেন
0: প্রোটেকশন অফ চিলড্রেন ফ্রম সেক্সুয়াল হ্যারাসমেন্ট, ঠিক আছে, সেটা হচ্ছে কি প্রথম। দ্বিতীয় হচ্ছে কি যদি ওমেনদের ক্ষেত্রে আমি আসি, মহিলাদের ক্ষেত্রে যদি আসি, তাহলে যদি আমি রেপ নিয়ে যদি বলি, রেপ আমি আবার কম্পেয়ার করছি, কারণটা বলবো যে রেপের মধ্যে লেস দেন 15 ইয়ার্স যদি হতো তখন কিন্তু রেপ এবং তার পানিশমেন্ট দেওয়া ছিল সেটা ইন্ডিয়ান পেনাল কোডে,
1: আইপিসিতে।
0: বিএনএসএ সেটা করেছে 18 ইয়ার্স, তার পিছনে কারণটা কি? লেস দেন 18 ইয়ার্স হলে চাইল্ডের ডেফিনেশনে পড়ছে এক, দ্বিতীয় কথা হচ্ছে কি যে 18 ইয়ার্স কিন্তু মেজর অ্যাডাল্ট, 18 ইয়ার্স কিন্তু অ্যাডাল্ট, এবার 18 ইয়ার্সের নিচে অ্যাডাল্ট নয়। তাহলে কোনো যদি রেপ হয় 18 বছরের নিচে, ঠিক আছে, সেখানে কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার যে 18 বছরের নিচে রেপ হয়েছে সে অ্যাডাল্ট নয় এবং তার একটা রিগোরাস পানিশমেন্ট হওয়া উচিত।
1: আচ্ছা,
0: ঠিক আছে। আর আরেকটা যেটা আছে সেটা হচ্ছে আইপিসিতে যেটা বলা ছিল সেটা হচ্ছে কি যে 15 বছরের নিচে। এবার এখানে 15, আইপিসিতে 15 ছিল, বিএনএসএ 18 করলো, তার রিজন কি? দেখুন, 18 বছরের নিচে 17 যা 15 তা,
1: সেই
0: তাই তো? তাহলে আমার 15 রাখলে পরে আমার তাহলে 15-16 বছর হলে কী হবে? সেখানে কিন্তু কনফিউশন অ্যারাইজ করে যে 16 বছরে যদি রেপ হয় তাহলে কি এই পানিশমেন্টটা কি অ্যাপ্লিকেবল হবে কি হবে না? আইপিসিতে বলা ছিল যে 15 বছর বা 15 বছরের নিচে যদি হয় রেপের পানিশমেন্ট দেওয়া ছিল, যদি রেপ হয় তাহলে রিগোরাস পানিশমেন্ট হবে, কিন্তু তাহলে প্রশ্নটা হচ্ছে তাহলে 16 বছর হলে কী হবে? সেটার কিন্তু কোনো ক্লিয়ার কাট কোনো ডেফিনেশন ছিল না আইপিসির মধ্যে। এবার বিএনএসের মধ্যে যেটা বললো যে দেখুন 18 বছরের পরে কিন্তু আমি কিন্তু বলবো সে অ্যাডাল্ট, এবং স্পেসিফিক্যালি যদি ম্যারাইটাল রেপের কনসেপ্ট যদি বলি, বিয়ের পরে হাজব্যান্ডের দ্বারা মহিলাকে রেপের কনসেপ্টটা যদি বলি, সেই কনসেপ্টটা কিন্তু তাহলে এটা বলা হবে যে কনসেন্ট দিয়ে কনজিউমেশন অফ ম্যারেজে চলে যাবে, কনজিউমেশন অফ ম্যারেজে কিন্তু চলে যাবে 18 বছর বা 18 বছরের উপরে হলে, সেটাকে কিন্তু রেপ ধরা হবে না।
1: আচ্ছা,
0: ম্যারাইটাল কনসেপ্ট বলছি, বিয়ের পরে হাজব্যান্ডের দ্বারা যদি কেউ জবরদস্তি করে, আমি এই ক্ষেত্রে কথাটা বলছি। আর 18 বছরের নিচে হলে, ঠিক আছে, যদি ধরুন অনেক জায়গায় বিয়ে হয়ে যায়,
1: হয়ে যাচ্ছে
0: এখনো হচ্ছে, তাহলে 18 বছরের নিচে যদি হয় এবং সেখানে যদি জবরদস্তি যদি সেক্সুয়াল ইন্টারকোর্স করে তার হাজবেন্ড, সেটাকে কিন্তু রেপ ধরা হবে। যদিও বা ম্যারাইটাল রেপের কনসেপ্ট সেই হিসাবে নেই, কিন্তু সেটাকে ইনডাইরেক্টলি কিন্তু আমরা ডোমেস্টিক ভায়োলেন্সের সাথে কানেক্ট করে নিয়ে আমরা কিন্তু সেটাকে কিন্তু আমরা কিন্তু এগোতে পারি।
1: সেক্ষেত্রে যদি কোনো অভিযোগ আসে তাহলে
0: আরেকটা পয়েন্ট যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, আজকালকার দিনে আপনি দেখবেন নতুন নতুন ছেলেমেয়েরা খুব প্রেম ভালোবাসা এইসব কনসেপ্ট নিয়ে চলছে, ঠিক আছে, প্রমিস করছে আমি তোমাকে বিয়ে করবো, ঠিক আছে।

0: এটা কিন্তু অনেক আগের থেকে চলে আসছে। অনেক মেয়েরা সুইসাইড করেছে, অনেক মেয়েরা সুইসাইডও কিন্তু করেছে, বাস্তব ঘটনা, এরকম চলছে। এবার আগে কিন্তু এটা নিয়ে কিন্তু আইন ছিল না যে বাই ডিসিটফুল মিনস আমি আপনাকে প্রতিশ্রুতি দিয়ে, আমি আপনাকে প্রমিস করে, আমি আপনার সাথে প্রমিস করে আমি একটা মহিলাকে আমি তার সাথে সহবাস করলাম এবং বিয়ে করব বলে সহবাস করলাম, অনেক ধরনের অনেক আমি প্রলোভন দেখিয়ে করলাম আর তারপরে আমি সেটাকে প্রমিসটাকে ভাঙলাম, সেখানে কিন্তু আপনাকে কিন্তু একটা ছেলেকে কিন্তু প্রবলেম ফেস করতে হবে। এবং উইচ ইজ এ ভেরি মানে কি বলবো, সব থেকে এটা খুব ভালো একটা পদক্ষেপ
1: আচ্ছা
0: মেয়েদের জন্য, মহিলাদের জন্য,
1: মানে বিএনএসএ যেটা
0: রয়েছে, বিএনএসএ যেটা রয়েছে অবশ্যই
1: তা আইপিসি তে ছিল
0: না, ছিল না, এই জিনিসটা কোথায় ছিল, এই জিনিসটা ছিলই না। বাই মানে সেক্সুয়াল ইন্টারকোর্স বাই এমপ্লয়িং ডিসিটফুল মিনস 10 বছরের পানিশমেন্ট আছে এটার মধ্যে।
1: আচ্ছা
0: এটার মধ্যে তাহলে আমি কাউকে ঠকিয়ে কাউকে প্রমিস করে আমি এটা কিন্তু আমি যদি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমি যদি
1: একেবারে মানে নতুন যে বিএনএস তৈরি হয়েছে তার মধ্যে অনেক ধারা যুক্ত হয়েছে,
0: অনেক না খুব একটা ধারা যে যুক্ত হয়েছে তা কিন্তু নয়, কিন্তু বিশেষ করে মহিলা এবং শিশুদের জন্যে আলাদা চ্যাপ্টার অ্যাড হয়েছে যেটা ওই আলাদাভাবে কিন্তু কিছু বলা ছিল না, এবং কিছু কিছু কিছু কিছু ওয়ার্ডস আছে সেটাকে ইন্টারপ্রিট, যেমন মাইনারের কথা বললাম সেটাকে সরিয়ে দিল, মাইনার গার্লটাকে কথা বললাম সেটাকে সরিয়ে দিয়ে চাইল্ডের কথাটা লিখলো, 18 বছর ম্যারাইড রেপের ক্ষেত্রে আমি যেটা বললাম যে 18 বছরের উপরে যদি হয় তাহলে সেটাকে কনজিউমেশন অফ ম্যারেজ ধরা হবে, কারণ ম্যারাইটাল রেপের ক্ষেত্রে যদি বলি বিয়ের পরে যদি কোনো ওয়াইফ যদি এরকম যদি অ্যালিগেশন আনে যে হাজব্যান্ড আমার সাথে এরকম সেক্সুয়াল হ্যারাসমেন্ট করেছে, 18 বছরের উপরে তো অ্যাডাল্ট, তাহলে এটার সাথে কনজিউমেশন অফ ম্যারেজ ধরা হবে।
1: আচ্ছা
0: 18 বছরের নিচে অ্যাডাল্ট নয় তাহলে সেই জায়গাটাতে রেপ তো হচ্ছেই, কিন্তু সেই জায়গাটাতে আপনার মানে যেটা বলছিলাম যে আমি ডোমেস্টিক ভায়োলেন্স দিয়ে ঢুকবো, ম্যারিটাল রেপের কনসেপ্ট যেহেতু নেই, কিন্তু বয়সটা শুধু চেঞ্জ হয়েছে, কারণ আমি 15 এবং 18 তো কি বললাম 17 যা 15 তা, তাই তো, কিন্তু 18 বছরের নিচে হয়ে গেলে সব কিন্তু মাইনার্সে চলে যাবে, এই জন্য পানিশমেন্টটা খুব রিগোরাস। 18 বছরের উপরে হলে যদি বিয়ের পরে হয় তাহলে পরে কিন্তু সেটা কনজিউমেশন অফ ম্যারেজে ধরা হবে, কারণ ধরা হবে যে সেটা কিছু একটা কনসেন্ট আছে।
1: এছাড়া আরেকটা বিষয় জানার ইচ্ছে রয়েছে, ছেলেরাও যখন 18 নিচে থাকে তখন তারাও নাবালক থাকে বা শিশু হিসেবে তাদেরও ধরা হবে নিশ্চয়ই, তো সেক্ষেত্রে তাদের জন্য কি সুবিধা রয়েছে
0: নাবালকদের জন্য? আমি আপনাকে 3টে স্টেজ বলবো। প্রথম স্টেজ হচ্ছে গিয়ে আপনার 7 বছরের নিচে, তারপরের স্টেজ হচ্ছে গিয়ে 7 to 12 years, আর তারপরের স্টেজ হচ্ছে গিয়ে 12 to 18, 12 থেকে 18। 7 বছরের নিচে সেটাকে ধরা হবে, যেমন কেউ যদি কোনো একটা বাচ্চাকে হায়ার করে কোনো একটা বাজে কাজ করানোর জন্য, সেটা যে কোনো বাজে কাজ হতে পারে, সেটা সেক্সুয়াল রিলেটেড কেস হতে পারে, সেটা অন্য কোনো ক্রাইমও হতে পারে, তাহলে আমরা আইনের ভাষায় তাকে আমরা অ্যাবেটার বলি।
1: আচ্ছা
0: অ্যাবেটার বলি, তাহলে যে লোকটা একটা বাচ্চাকে ইউজ করে অফেন্সটা করছে এবং সেই বাচ্চাটার বয়স যদি 7 বছরের নিচে হয় তাহলে সেই বাচ্চাকে কিন্তু মাইনের ধরা হবে এবং সেই বাচ্চার কিন্তু মানে কোনো লায়াবিলিটি থাকবে না। লায়াবিলিটি কার থাকবে? অ্যাবেটারের থাকবে, যে করাচ্ছে, কারণ সে ম্যাচিওর। এখন সেম জিনিসটাই যদি 7 থেকে 12 বছরের মধ্যে হয়, অ্যাবেটার থাকলো, সেখানে কিন্তু ম্যাচিওরিটি অফ দ্যাট পার্টিকুলার চাইল্ডটাকে কিন্তু মেজার করা হবে 7 থেকে 12, কারণ 7 এর নিচে 7 থেকে 12 এবং 12 থেকে 18, তাহলে ম্যাচিওরিটি অফ দ্যাট পার্টিকুলার চাইল্ডটাকে দেখা হবে যে সে কতটা ম্যাচিওর, সে কি কতটা ক্রাইম করতে পারে কি পারে না। কিন্তু তার মানে এই নয় যে যে অ্যাবেটার, যে মেইন, যে ম্যাচিওর্ড লোক যে ওর সাথে জড়িয়ে আছে তার কোনো পানিশমেন্ট হবে না, তার কিন্তু পানিশমেন্ট আলবাত হবে। কিন্তু চাইল্ডের ক্ষেত্রে সুবিধাটা যেটা হচ্ছে 7 এর নিচে এবং 7 থেকে 12 বা 12 থেকে 18, সেটা হচ্ছে কি জুভেনাইলে চলে যাবে, রিহ্যাবিলিটেশন সেন্টার যেটাকে আমরা বলি। কারণ আমি কিছুদিন আগে আমি নরসিংগড়ে আমি গেছিলাম, গিয়ে আমি কিছু কয়েকটা ছেলেপেলের সাথে আমি দেখা করলাম যারা রিহ্যাবিলিটেশন সেন্টারে আছে, মার্ডার করেছে কিন্তু বয়স কম, তো তারা জুভেনাইল

0: প্লে আছে, ঠিক আছে, 12 থেকে 18 এরকম। এবং তাদের মেন্টাল কন্ডিশনটাকেও দেখা হয় যে তাদের তারা কি পরিস্থিতিতে তারা সেটা করেছে, তাহলে সেই হিসাবে তাদেরকে সেইভাবে ট্রিটমেন্ট দেওয়া হয়, বুঝতে পেরেছেন? কিন্তু সব থেকে যেটা সুবিধে সেটা হচ্ছে গিয়ে যে সাতের নিচে যারা, সাতের নিচে তারা তো একদমই ইম্যাচিওর, তো তাদের সেই ক্ষমতাটা নেই যে ওরা বুঝবে, যে
1: বোঝার
0: ক্ষমতাটা নেই। তো এটা একটা এই এই এই তিনটে মানে স্তরের যে বাচ্চারা আছে তাদের মানে কে নিয়ে এই বিএনএসএ বলা হয়েছে। আচ্ছা,
1: ধরুন বাচ্চার ছেলের বয়স 12 থেকে 18 মধ্যে হলো, এবং যে নারী তাকে দিয়ে কোনো কাজ করিয়েছে সেটা হতে পারে সেক্সুয়াল কোনো কাজ বা এই ধরনের কোনো কাজ, তো সেক্ষেত্রে তার তাদের শাস্তির
0: শাস্তি তো নারীর ক্ষেত্রে তো শাস্তি হবেই,
1: হবে।
0: দেখুন, আমি আগেই বলেছি ভারতীয় ন্যায় সংহিতার কথা হচ্ছে কি, আমি ন্যায়ের কথা বলছি, আমি শাস্তির কথাটাকে কিন্তু আমি কিন্তু আনছি না, যেটা ইন্ডিয়ান পেনাল কোডে পেনাল প্রভিশন যেটা শাস্তির কথাটা বলেছে। আমাদের এই মূল মানে অবজেক্টিভ যদি আমি বলি যে সেই ভারতীয় ন্যায় সংহিতার, তাহলে ভারতীয় ন্যায় সংহিতার অবজেক্টিভটা হচ্ছে কি, লোককে ন্যায় দেওয়া।
1: হ্যাঁ, কাউকে ন্যায় দেওয়া,
0: তাহলে ন্যায় দেওয়ার ক্ষেত্রে যদি মহিলাও আসে সেখানে কিন্তু কোনো ডিফারেন্সিয়েট নেই।
1: সেটাই, ন্যায় দেওয়া মানেই তো কাউকে অপরাধী বানানো, শাস্তি দেওয়া।
0: অ্যাবসলিউটলি, অপরাধী আমি কাউকে, আমি কাউকে পানিশমেন্ট তখনই দেব যখন আমি দেখব যে সে সত্যি সত্যি অপরাধ করেছে, সে উভয় মহিলা হোক পুরুষ হোক, তাতে কিছু যায় আসে না। কিন্তু হ্যাঁ, কিছু কিছু এবার আরও অনেক জিনিস আছে, যেমন মহিলা যদি দোষী হয় তাহলে মহিলাকে আমি অ্যারেস্ট করব ডন অ্যান্ড ডাস্ক, যেটা রাত্রেবেলা আমি অ্যারেস্ট করতে পারবো না, ঠিক আছে, সূর্য উদয়ের আগে বা সূর্য উদয়ের পরে পরে আমি দিনের বেলা আমি অ্যারেস্ট করলাম, রাতের বেলা আমি পারবো না, সেরকম কিছু রেস্ট্রিকশনস আছে। মহিলাদেরকে অ্যারেস্ট করতে গেলে আপনার মহিলা পুলিশ লাগবে, ওদেরকে যদি টাচ করতে লাগে তাহলে মহিলা পুলিশই টাচ করতে পারবে, ঠিক আছে। এদের মেডিকেল এক্সামিনেশন যদি করাতে হয়, ওদেরকে অ্যারেস্ট করতে গিয়ে ধরুন পালাচ্ছিল, কোথায় লাগলো, মেডিকেল এক্সামিনেশন লাগবে, ফিমেল ডক্টরকে দিয়ে করাতে হবে, এইগুলো জিনিস তো থাকবে মহিলাদের জন্য, মহিলাদের জন্য মহিলারাই অ্যাপ্লিকেবল। কিন্তু পানিশমেন্ট এদের হবে না তা কিন্তু নয়, পানিশমেন্ট ওদেরকে মানে পেতেই হবে।
1: আচ্ছা, নতুন আইনে,
0: এবং আমি আরেকটা এই জায়গাটাতে আমি আরেকটা কথা বলছি, আপনি যেহেতু এই কথাটা বললেন, আপনি ব্রোথেল ক্রিপার শুনেছেন তো না, প্রস্টিটিউশন যেটা চলে, এবার প্রস্টিটিউশনের মধ্যে কিন্তু অনেক সময় কিন্তু মহিলারাও থাকে, অনেক সময় কিন্তু মহিলারাও কিন্তু প্রস্টিটিউশনের মধ্যে কিন্তু যুক্ত থাকে, যুক্ত ইন দ্য সেন্স হোয়াট, যুক্ত ইন দ্য সেন্স হচ্ছে গিয়ে যে এই র্যাকেটটাকে চালায়,
1: একদম,
0: মহিলাও চালায়
1: নিশ্চয়ই,
0: তাহলে সেই ক্ষেত্রে মহিলাও কিন্তু রেসপন্সিবল হবে এই র্যাকেট চালানোর জন্যে, ঠিক আছে। আগে কিন্তু ডেফিনেশনের মধ্যে কিন্তু প্রবলেমটা কি জানেন তো, আগেকার ডেফিনেশনের মধ্যে না একটু গ্যাপ ছিল,
1: গ্যাপ ছিল, হ্যাঁ, আইনের ফাঁক যাকে বলে,
0: হ্যাঁ, গ্যাপ ছিল। গ্যাপটা ছিল হচ্ছে যে শুধু মেন, মেন বলা ছিল, ওমেনের কথা বলা নেই, মেন বলা ছিল, এনি মেন করে মানে এক্সপ্লেনেশনটা করা আছে আইপিসিতে। এবার তাহলে আমি মেনকেই ধরবো, তাহলে ওমেনের কথা বলা নেই, তাহলে এবার কি করেছে, হুমসোয়েভার,
1: যেই হোক,
0: কোড অ্যান্ড কোড হোমসোয়েভার, যেই হোক, তাহলে উভয় আসছে আবার। তাহলে হোমসোয়েভার যদি হয়, তাহলে যদি একটা মহিলা যদি একটা ব্রোথেল কিপার চালায়, ব্রোথেল কিপার হচ্ছে কি প্রস্টিটিউশনের একটা জায়গা যেখানে চালাচ্ছি আমি, ঠিক আছে, ব্রোথেল কিপার, সে ব্রোথেলটাকে মানে দেখাশোনা করছে, প্রস্টিটিউশন চালাচ্ছে, ও হেড, আমরা অনেক মুভি টুভিতেও দেখি ইনফ্যাক্ট, তাই তো, তাহলে এরাও কিন্তু পানিশেবল হবে হোমসোয়েভার। তাহলে আগে গ্যাপটা কোথায় ছিল, গ্যাপটা ছিল কোথায়, গ্যাপটা ছিল হচ্ছে কি এনি ম্যান, এখন কিন্তু হোম সেভার বলা আছে।
1: আমাদের সময় অনেকটাই কমে এসেছে, মহিলা শ্রমিক যারা কাজ করেন বিভিন্ন ক্ষেত্রে, সে হতে পারে ইটভাটা বা অফিস আদালত বিভিন্ন জায়গায় হতে পারে, তাদের ক্ষেত্রে কি কোনো পরিবর্তন এসেছে আইনে?
0: না, তাদের ক্ষেত্রে কোনো এমনি কোনো পরিবর্তন নেই, তাদের তো মানে আপনি হ্যারাসমেন্ট অ্যান্ড ওয়ার্ক প্লেসের কথা বলছেন তো, যেখানে আমি কাজ করছি, হ্যারাসমেন্ট অ্যান্ড ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে তো আমার গাইডলাইন বিশাখা ভার্সেস স্টেট অফ রাজস্থানের একটা কেস আছে, তারপরেই এই গাইডলাইনটা, তার আগে কিন্তু কোনো আইন ছিল না। এবার এই এখানে কোনো এই
1: যুক্ত করা
0: কোনো নেই, কিন্তু হ্যাঁ, সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ওয়ার্ক প্লেসের ক্ষেত্রে কিন্তু ওই গাইডলাইন আছে, ঠিক আছে, তারপরে হচ্ছে কি আপনার বিশাখা ভার্সেস স্টেট অফ রাজস্থান একটা কেস আছে, তারপরে সুপ্রিম কোর্ট কিন্তু একটা গাইডলাইন দিয়েছে, সেই গাইডলাইনে এন্টায়ার থিং বলা আছে যে এই সেক্সুয়াল হ্যারাসমেন্ট অ্যান্ড ওয়ার্ক প্লেস হলে পরে কী কী হতে পারে। সো এর মধ্যে নতুন কোনো চেঞ্জেস এই ক্ষেত্রে কিন্তু খুব একটা হয়নি।
1: আচ্ছা, একটু আগে আপনি গ্যাং রেপের কথা বলছিলেন,
0: হ্যাঁ,
1: তাতে নতুন কিছু যুক্ত হয়েছে?
0: গ্যাং রেপের ক্ষেত্রে মানে ক্ষেত্রে যেটা যুক্ত হয়েছে, আমি বলবো আপনাকে যে গ্যাং রেপের কিন্তু কিন্তু দুটো ওরা একটা সেকশনের মধ্যে দুটো ভাগ করেছে,

0: প্রথম ভাগ করেছে, বুঝবেন, প্রথম ভাগ করেছে গ্যাংরেপ আন্ডার দ্য এজ 12।
1: আচ্ছা,
0: গ্যাংরেপ আন্ডার দ্য এজ 12। আরেকটা করেছে গ্যাংরেপ আন্ডার দ্য এজ 12 একটা, আরেকটা হচ্ছে গিয়ে গ্যাংরেপ অ্যাভাভ 18, অ্যাভাভ 12, সরি, অ্যাভাভ 12, অ্যাভাভ 12। তাহলে দেখছেন, আপনি দেখবেন এখানে মানে দুদিকের আপনার হচ্ছে গিয়ে বাচ্চা মেয়ে হোক বা ম্যাচিওর মহিলা হোক, দুজনকেই, দুদিকেই কিন্তু প্রোটেকশন দিচ্ছে। আরেকটা কথা হচ্ছে যে জাজেস, আগের জাজেসরা যখন লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট দিত, তখন কিন্তু লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট বলতে আমরা এটা লেখা ছিল না কোথাও, আমরা ধরে নিতাম যে লাইফ টাইম ইমপ্রিজনমেন্টটা হচ্ছে 14 বছরের জেল,
1: জেল
0: 14 বছর। এখন কিন্তু লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট বলতে লাইফ টাইমই,
1: মানে আমৃত্যু,
0: আমৃত্যু।
1: আচ্ছা,
0: এটা কিন্তু খুব মারাত্মক জিনিস যে 14, মানে জাজেসের একটা ডিসক্রিপশন ছিল আগে, যারা
1: আগে আজীবন বলতে 14 বছরই
0: হয়ে গেছে, আগে 14 বছর, 14 বছর হয়ে গেছে, তারপরে ভালো একটা, ওদের যদি কোনো ভালো কার্যকলাপ যদি থাকতো জেলের ভিতরে ওদেরকে ছেড়ে দিত। কিন্তু এই যে গ্যাংরেপ, এটা তো খুব গুরুতর অপরাধ, সেই ক্ষেত্রে কিন্তু যখন বলা হয়েছে লাইফ টাইম, লাইফ টাইম ইট মিনস ইট ইজ লাইফ টাইম, মানে এটা কোনো 14-16 বছর নয়,
1: টিল ডেথ।
0: এবং লাইফ টাইমও যদি না হয়, যদি লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট নাও দেয়, তাহলে কিন্তু 20 ইয়ার্স অফ দি পানিশমেন্ট, 20 বছর।
1: 14 বছরের গল্প শেষ,
0: 14 বছরের গল্প নেই, 14 ইয়ার্স এর কোনো গল্পই নেই,
1: ন্যূনতম 20 বছর।
0: এটার পিছনে কনসেপ্ট আছে, এটার পিছনে কনসেপ্ট হচ্ছে কি, আপনি ভাববেন, আমি না চাকরি করছি লাস্ট, আমি যেখানে জয়েন করেছি এনএলইউ ত্রিপুরাতে এই সেপ্টেম্বরে, মানে 2023 সেপ্টেম্বরে, আজকে 2024 সেপ্টেম্বর ক্রস করে, অক্টোবর ক্রস করে, এখন নভেম্বর, একটা বছর কীভাবে গেছে না কোনো ফ্যাক্টর না, ঠিক আছে, মানে এটা ওই হিসাব করে সম্ভবত আমার যেটা মনে হয়, 20 বছর গেলে না জীবন থেকে, তাহলে পুরো জীবনটাই চলে গেল,
1: জীবনটাই শেষ,
0: ঠিক আছে, 20 ইয়ার্স গেলে জীবনটাই শেষ,
1: জীবনটাই শেষ।
0: 18 বছরের উপরে যদি কেউ থাকে, ধরে নাম তার বয়স 18 এবং তারপরে হচ্ছে কি 20, কত
1: 38 হয়ে যাচ্ছে,
0: শেষ লাইফ। তারপরে যদি সে বেরোয়, একটা কথার কথা বলছি, আর কোনো লাইফ নেই, আর লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট তো লাইফ টাইম ইমপ্রিজনমেন্ট, যেটার মধ্যে কিন্তু কোনো চেঞ্জেস আসেই নি, মানে এসছে, যেটা চেঞ্জ হচ্ছে কি, লাইফ টাইম ইন ট্রু সেন্স, ইন লিটারাল মিনিং যদি আমি বলি, তাহলে পরে লাইফ টাইম মিন্স লাইফ টাইম, ইট ইজ নট এ 14 ইয়ার্স।
1: এই নতুন আইনটাকে সবাইকে জানতে হবে, বুঝতে হবে,
0: ইয়েস,
1: কারণ নতুন আইনে এমন অনেক কিছু যুক্ত হয়েছে যেগুলো পুরো জীবনটাকে একেবারে,
0: ডেথ পানিশমেন্টও আছে ডিপেন্ডিং আপন দ্য সার্কামস্টেন্সেস, ডেথ পানিশমেন্টও আছে ডিপেন্ডিং আপন দ্য সার্কামস্টেন্সেস, গ্যাংরেপ আন্ডার দ্য এজ অফ 18 ইয়ার্স, গ্যাংরেপ আন্ডার দ্য এজ অফ
1: 18 ইয়ার্স,
0: তাহলে আন্ডার দ্য এজ তো 18 ইয়ার্স তো মাইনর হয়ে গেল, হয়ে গেল তো, তো আন্ডার দ্য এজ অফ 18 ইয়ার্স যদি হয়, ডিপেন্ডিং আপন দ্য সিচুয়েশন, সার্কামস্টেন্সেস, কী কীভাবে কী হয়েছে, এগুলো ডিপেন্ড করবে ইনভেস্টিগেশনের উপরে, সার্কামস্টেন্সের উপরে নির্ভর করবে তাকে ডেথ পানিশমেন্ট দেওয়া যায় কি দেয় না। আমি যদি আজকে নির্ভয়া রেপ কেসের কথা বলি, নির্ভয়া রেপ কেস, যার পরে আপনি এখন হয়তো, আপনি হয়তো শুনেছেন জিরো এফআইআর এর কনসেপ্ট, অনেকেই বলছে জিরো এফআইআর এর কনসেপ্ট কিন্তু আগে আইনত হিসাবে, মানে স্ট্যাটিউট হিসাবে ছিল না, কিন্তু কেসের মাধ্যমে কিন্তু এসেছিল, নির্ভয়া রেপ কেস যেটা দিল্লিতে ঘটেছিল। শুধু রেপ না, আরও বিভিন্ন ধরনের কিন্তু এটার মধ্যে কিন্তু অফেন্সেস হয়েছে, কিন্তু মারা, হাত ভাঙা, গ্রেভিয়াস হার্ট, হার্ট, অনেক কিছু, তো
1: এগুলোর ক্ষেত্রে মানে কঠোর থেকে কঠোরতর শাস্তির ব্যবধান রাখা হয়েছে বিএনএসে। আচ্ছা, আমাদের সময় একেবারেই শেষ ডক্টর ভট্টাচার্য, তাই শেষ করব আজকের অনুষ্ঠান, আপনাকে এই অনুষ্ঠানে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ, নমস্কার।
0: ধন্যবাদ।
1: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ জাগৃতি অনুষ্ঠানে শুনছিলেন নারী শিশু এবং নতুন ফৌজদারি আইন, এই প্রসঙ্গে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা, ডক্টর রিপন ভট্টাচার্যের সাক্ষাৎকার।
2: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন লোকগীতি, শিল্পী অমর পাল।

এতক্ষণ শুনলেন লোকগীতি শিল্পী ছিলেন অমর পাল। আকাশবাণী আগরতলা, এখন শুরু হচ্ছে ককবরক অনুষ্ঠান।

আকাশবাণী আগরতলা যতন খাকাম ইয়াফার এই ছানজা জরানি বেলায় বেলায় খাকাহাম ইয়াফারও তিনি চার সাল সানজা জরানি অজর পান্দা বিশু হাবনা সকাং পুইলা ন কাইসা রচা মংতংস খালাই নালায়নে তিনি খালাইনে তপন দেববর্মানী খরাঙ্গ রচামং

0: খনাই তংলে মারি কিচিংসং নর খনাই তঙ্গ তিনি রচাপুং তপন দেববরমানী খরঙ্গ রচামুং খনামানি কচারো ফাইদে হাইকে সঙ্গ তাবু খনানি পান্দানি আর কিচ্ছা নাই নাইলে খনাফুং দাম দকতামুই সতী নিচুব খনা রাজাগনাই হাইংনি খরং পান্দা ফুংনি দামচিও খনা রাজাগনাই হিন্দি টকিনি রচাপুং পান্দা দিব দামচিনিও খনা রাজাগনাই চরাইরকনি পান্দা বকরি বদল খনা রাজাগনাই খনা খোয়াইনি খোয়াই রাজনগরনি চরাইরকনি প্রোগ্রাম আপনি ইয়াগুলো দিব দামচিনি তামুই সতী থামচিও খনা রাজাগনাই সত্যরঞ্জন দেববরমানি খরঙ্গ খানিমারি পান্দা দিবত নি পান্দানি ইয়াগুলো খনা রাজাগনাই সানজা দামচিনিও খনা খনা রাজাগনাই থংনুক সাপসুত্রা সৈকা রোহি দেব চন্দ্র দেববর্মা আপনি ইয়াগুলো খনা রাজাগনাই সাধনা রিয়াংনি খরঙ্গ রুচাপমু আশোক জরাসং খনালাইকা খনানি পান্দানি আয়বতাংর খনাই তংনাই মারি কিচিংসং নরক ব খালগুইন আচগি তংখানা তিনি তো নরক যতন সাইমানো চা সাল নরকনি ককতুননি ককফিল রংনি পান্দা ফাইদে হাইকে সঙ্গতাবো খনালাইনাই ককতুননি ছাপা পান্দা
1: তাকুপুকুসং নক যতন কাহাম করুন তোমা খেনা হিনে খাকলাই চুং হাইন হাই হাতি বারসানি ইয়াগুলো নরকনি বুসকাঙ্গ ফাই সফাই ফিকা ককতননি জাপা পান্ডাও চেংমানি সেকাং নরকন যতন খাপাংনি হামজংমু খাটি তেন রুগুই ইয়াফার যাও ফাইদিকে চুং কাইসা কাইসাকে নাইলায়নো সুইমানি বিশিংতুই তামো সুহরকা
2: ককতনি জাপা পান্দান ফলকনানি বাকি সেহরকা তাই তালওয়াইনি সুকপান কক দোকতই পান্দা খাইজাদি হেনে সেহরনায়ংখা সুশান্ত দেববর্মা ছয়গড়িয়া পাড়া জিরানিয়া সালথাং দেবরানি
1: আও তাল ওয়াইনুই আওয়াইং ইয়াফানো ওয়াইসালে আওয়াই খাইজাগ কক দোকতুই দাদাকসিদা খানাই তংনাই তাকো বুকুক সঙ্গনি লগে ককলাম পান্ডা সালাইজাগো ককতনি জাপা পান্ডাও নরংনি সুমুং রক নরক সুহর কাঙ্কাই আবুনি ফিরকমুং রিজাগো উল রোগ খাইমাং খাইখাবাই চিনি অরণি ককবর খতলনি লুয়াজিমা বাইন আবুতুই পান্ডা দাদাক সিদাক আওয়াই উঙ্গানো নরক দাদাক সিদাক ককব সাওয়াই মানানো পান্ডান ফলকনানি তো নিনি অ মুচুমা কক ন চুং চিনরনি নাইকানি খাইনাই অজামা কতনি থানি চুং তুনেরি নাই গাই তামাহি গাইবা অর সাথাই খাই কক তুনি জাপা পান্ডানি ইয়াগুলো রচাপমুং কিসা আওয়াই উঙ্গু আগে নিশিমি চংজাক রচাপমুং কতাল কুক রক আওয়াই উঙ্গু হিঙ্কাই ককতনি জাপা ফলক জাকাঙ্কেবা ও আওয়ামুং পান্ডা কিসা খরচরে থাঙানো আশোক সে অঙ্গানো ফিয়াবা নিনি ককন চুং তুনেরি নাই নং মুচুংমানি বা সুইহরমানি কবক হরমানি কক রং ন আও
2: তাবকনি ককতং সেহর নাইকে বস

0: हरका पैला न कक् चापा पान्दा न कम थेनाय सिनि मैडम न बेलै खान खा काम या फारो तै ब कग्रे बैनि पान्दा न बेलै खान खनातक जागो तै ब साक साक ब कग्रे बैनि पान्दा न ब कैसा पार्टिसिपेन्ट सोंना मुसं जागो ता कग्लब र सैनाय ओंखाय ब साव त मराय दारक ब तंकिसा साजा दे होनाय सैहरनाय ओंखाय परिमल देव बर्मा তৈপান্থর কামি মান্দাই
1: আও বেলেখানো পাইফলে হামবাই তাকুক ন ককরুবাইনি পান্ডা হাই পান্ডা ন খানা মানি বাগৈ তাই খানা তক জমানি বাগৈ ননব পাইফলে হামবাই দিব তামুই কেবা চিনি অ পান্ডা রং ন খানা মানি বাগৈ আও তৈ কাইসা হিংকাই নং সুহর কা অর ভাইয়ে কক তাং রক সানা মচুং গাই কক তাং রক অব তুই বাই থাংবাই সুজাক তংখাই কেবা অবনি সুজাক স্ক্রিপ্ট রক তবুই কক বরক খতল ফাই রিফাই যাদি তাই লগে কাইসা কইবলাই মারি নাই কইবলাই সিনাই হিকাই টু দা স্টেশন ডিরেক্টর অল ইন্ডিয়া রেডিও আগরতলা এবার আকাশবাণী আগরতলা হিনে মাসিনে তাই নিনি কইমং বলাইও নিনি নিকুমার রক বুমুং রক ফোন নাম্বার রক যাই যাই খে সরাই সরাই খে সুই রিফাই দি আও হিঙ্কাই খানা খানা নিনি সুমুংনি ফিরকমুং তাবুক চুং তাই কাইসা নাইলাইনাই সাবতম সুহরকা
0: শ্রীহরনা হিঙ্কাই বিশাল দেব বর্মা তাবুক নিয় কক তুং ন গামছা কবরা কামিনী কামালঘাট ব শ্রীহরকা কপাল নাটক ন উফিলই তাই ওইসা খানারই দা মান জানো হনাই
1: কপাল নাটক ন উফিলই খানানাইনি বাকই অর কবক হরমানি বাকই বেলাইখানো চুংব খাতুং খাজা ওংখা তামহিংকে বাবো কাইসা কচাম কাইসা নাটক নং অকচাম নাটক ন তাইসা খানানান মুচুংগেন কবখরমান বাগে আও উলনি সাল রগ অ নাটক নং খানাই মান্নাই চিনি তাবুক ফাইনাই হাতি রগ এবা খানা যে নাটক আওয়াই উংনাই রং ন খানা দি তাই চিনি কতাল নাটক কিসা আওয়াই রকুংখা আবন তাইসা উফুলই খানা রিজাকনাই আবু রং ন খানা হই নুং ববুতুই নাং জাখা খেদে খানা তক জাখা আবরগ্ন ককতুনি মিশিংতুই চুন সুই রহরতি নিনি অক ককতুন চুং ককতুনি জাপাও পরিরি খানারি নাই নুং তাম সুইকা আও খানা খানাকাই নিনি ফিরকমু একাই তাবুক চুং তাই কেসা নাইলাই নাই
0: তাবুকনি ককতুং শ্রীহর নাই হেঙ্গাকাই কুঞ্জ কুমার দেব বর্মা বেলে সংখ্যাই জাঙালিয়া কামি চম্পংনগর সালথাং তীরপুরা বসিহরকা জাইনক পান্ডাও মা ফানি গাইল থুংনুক নখনাই ব বেলাই খেন খনা তক জাকা হানাই অমহাইতে ব কাহাম কাহাম থুংনক রক যং থিনাঙতে ব খনাই মানথং হানাই বড় আয়ু
1: অ পাইফলে হামবাই নিনি অকক্তনি বাকি গাইতাই জাইনক পান্ডাও নুং যে নাটক ন খনা তক জাকা সুই দহন মানি হাও অব কাইসা কাহাম থিম গনাং নাটক হিঙ্কাই অ নাটক নি বিশিংতুই বরক রগ্ন সিনানি বাকি আবো আওয়াই খ্লাই জাগো অবতুই নাটক কবাং মানো বরক রগ্নি যে তংমুং চামুং হিঙ্কাই বহাইকে চিনি কাইসা যে চিনি দফানি চিনি তংমুং চামুং রগ্ন সলাইমান বা আবহাই রক কবাং মানো নাটক রক আওয়াই উঙ্গো কগ্লবনি বিশিংব আওয়াই উঙ্গো হিঙ্কাই অবতুই থিম গনাং কক রক চিনি ফুংনি পান্ডা সালকামা পান্ডা রগব দাদাক সিদাক খানাই তংনে তাকু বুকু সংবাই ককলাম সালাই জাগ হাও হিঙ্কে নুং অবতুই নাটক তাই বখলাইনান বাকই কবখরমানি বাকই ককবরক খতলনি বখাকতুই চেতন না জাগনাই তাই চিনি অরণি নাইকা নিখলাইনে অজমা কত নব চুং তুনেরি নাই অবতুই তাইব নাটক কাহাম কাহাম চিনি খানাই তংনাই তাকু বুখুংনি বাকি তুবুনানি বাকি হাও বেলেখানো হামবাই কাহাম গুরুং তং দি
0: হাই তাকু সেরাই সেরাই খানাই তাই খরকসা সৈহরনাই হাঙ্কাকাই অব হাঙ্কাই সং মারি দেব বর্মা অব ব কামালঘাটনি নো ব সৈহরকা তিনি নি নারওয়াই পান্দাও খারচি মতাই নগৈ চে পান্দা খালাইমানি ববেলাই খানাওই খাতং থক জাকা তামনি হানবা অবন সং আগি তো আস খনায়া কিন্তু তিনি খনাওই বেলাই খানা খা খম খমা তংখা আগি বরক অ চিবরি মতাই রগনি আসে গ্রে।

0: মতাই রক ঘাটি লু ফুনুক বাকি তালাং মানে আপরক যতন আওয়ায়ুখা গাই অফ্রু খানা খানা শিলিয়া গাই খানাই টংখাই বা নফ্রু ব সাইমা খামু চিনি চিব্রুই মতাই বুফ্রুনি সিমি পালাইলাই টংলাই মানে গাই তানু বাকি পালাই যাক গাই আবো চিনি বাকি যত লুকুরংনি হামগ্রাইনি বাকি আগে যে চিনি অরনি বুবাগ্রা রক টংমানি পালাইলাই ফাইমানি আবো তাবুক ব কুসুম কুসুম পালাইলাই টঙ্গ তাবুক এই আবুন গাইসা জরাও পালাই যাকো আও হিকে খানা খানা গাই নিনি ফিরকমু গাই তাবুক চুং তাইকে সব কক্ত নাইলাইনাই সাব তাম সুহরকা
1: তাবুকনি চিনি আফানি ককতং সৈহরনা হিংকাই জেসমিন ত্রিপুরা সাবরুম হরিণাপুরনি ব শিহরকা এফ এম তাই এম পান্ডান আগিনি হাই জুদা জুদা চ্যানেল খনার মানো আবনো গিসা সঙ্গন সাকলাই দি হাই
0: আও বুকু নুতো সৈহরমানি বেলেখন নামমানি কক ন হাই তামাই বা চিনি জুদা জুদা চ্যানেল নতমানি এফ এম তাই এ এম এফ এম নি তুইখাই এফ এম পান্ডারক আওয়ায়ুমানি গাই এ এম নি সিমিখাই এ এম নি পান্ডারক আও নুং অবতুই কাইসা সুমুং নারুমানি বাকই নন বেলাইখানো চুং হামবাই মাই আফারো হাই নিনি ই যে কবমুং অবন চুং চিনিয়রনি নাইকানি খেলাইনাই অজমা কথনি থানি চুং তুনৈরিনাই তাই চিনি অরনি সিমি আবো অবতুই চ্যানেল ন কাইসা খেলাইয়ই থানচা খাইমানি চিনি অরণ সিমি খাই যাকা অব চিনি যতন ছেলে নাইকানি খাইনে অজামা কতনি থানি দাগি মুংবাই না অব উংমানি হেঁকাই অজাগানো অব অ কবংমু সগৈনানি নাংনাই হেঁকাই সগৈনানি বাকই যে চেতন তমানি চিনি অরণি ককবরক বেদেক তুই চুং চেতন না জাগানো হেঁকানো বেলেখেন হামবাই নং অবতী খাইন ককতুন্দ্রক সুহর দি তাই চিনি যে যত পান্ডারক আওয়াই উং তকমানি রক ন খানাওই দাদা সিদা ককদুক পান্ডার গব মানজুদি জরা জরাও নিনি খাকামানি কক রক ন সুহর দি যে পান্ডার গ রচাপমুংনি আওয়াই পান্ডার গুঙ্গ কবমুং নারুক দি নিনি ককতুন রংনি বাকি চুং যত জরাও নাইসিংগুই টঙ্গ ককতুন রক সুদি তাই বেসা পাইথাক পাইসিং খাটচিতে নরুগৈ পাই ফ্লাই আহামবাই ইয়াফারও কাহাম করুং টংবাই দি যত ন অবতুই ন সুরিব হামবাই
2: ককটনি ছাপা পান্ডানি ইয়াগুলো ফাইদি কিচ্ছা সামুনি কগরক নাই নাইলেন নাই নাইলাই নাই সেবক বরক তালাং মানে কগরক কিসা পি এম শ্রী স্কুল জহর নবোদয় বিদ্যালয়া অবংখা খেরেং চুরি চোরাইবাড়ি নর্থ ত্রিপুরা আর কিসা বুক চাচুক থাইরক সুপুংজাক নাই নখা তালচিনি বাকি কন্ট্রাকচুয়াল বেসিস ও আচুক থাইরক সুপুংজাক নাই একাডেমিক ইয়ার সাকলা জাকা 2026-27 বিশিনি রংমারি নরক সাউই আবনি বাকি ওয়াকিন ইন্টারভিউ তলাং জাক নাই ও জুলাই তালনি সালচিদক সাল ফুংনি দামচিনি সিমি ইন্টারভিউ নাহার জাগনা হিনি সাজাক্ষা বুক চাচুক থাই ডক্টঙ্গ যোগা টিচার আপনি বাকি রংমারি সানজাক্ষা পোস্ট গ্রেজুয়েট অংনা নাংনাই হেকবা ডিপ্লোমা অংনা নাংনাই যোগা নতইনাই বিশেকনৈনি সামংখলাইজাক এক্সপেরিয়েন্স অংনানি নাংনাই হায়াকবা এম এস সি ইন যোগাও অংনানি নাংনাই লগি এম এস সি অংনা নাংনাই হায়াকবা বিশেকনৈনি যোগা আপনি লগিব বিশেকনৈনি যোগা নি এক্সপিরিয়েন্স টংনানি নাংনাই হিনি সাজাক্ষা আপনার কারিব ডিপ্লোমা হায়াকবা সার্টিফিকেট কোর্স খালাইজাক অংনানি নাংনাই তেই আপনি লগি বিশেকবানী সামং খালাইজাক সাইমাজাক অংনানি নাংনাই হায়াকে এম পি এড মাস্টার অফ ফিজিক্যাল এডুকেশন অংনানি নাংনাই লগিও পি বি বি পি এড হায়াকবা এম পি এড খালাইজাক অংনানি নাংনাই দেখাইসে আচুক থাই দ এ আই টিচার আবো সানজা

আশোক জরা তপন দেববর্মণি খরঙ্গ রচাবংখনার জাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন তিনি হর্ণিক বরক পান্দা অরণ্য পাইখা যতন হরকাহাম।

ককবরক অনুষ্ঠান এখানে শেষ হল। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরেই ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ডে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বলেছেন, দুই দেশ পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। তিন দেশ সফর শেষে আজ তিনি ভারতে ফিরছেন। দেশজুড়ে 2 লক্ষের বেশি ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে ঋণ অনুমোদনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ নতুন মাইলফলক স্পর্শ করেছে। অভিন্ন দেওয়ানিবিধি ইউসিসির খসড়া বিল পর্যালোচনায় সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গ সরকার 9 সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে। ভিয়েতনামে পর্যটক বোঝাই নৌকা উল্টে 15 জনের মৃত্যুর আশঙ্কা, এদের মধ্যে অধিক

0: অধিকাংশই ভারতীয়, শোক প্রকাশ উপরাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর। বিশ্বকাপ ফুটবলে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে। তীরন্দাজি বিশ্বকাপের স্টেজ ফোরে ভারতের কম্পাউন্ড দল রূপও পেয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, নিউজিল্যান্ডে বসবাসকারী প্রবাসী ভারতীয়রা দুদেশের অংশীদারিত্বের এক গুরুত্বপূর্ণ স্তম্ভ। অকল্যান্ডে আজ প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, ভারত নিউজিল্যান্ড সম্পর্ক অভিন্ন মূল্যবোধ, দীর্ঘস্থায়ী বন্ধুত্ব এবং সুস্থায়ী ভবিষ্যতের দৃষ্টিভঙ্গির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। উভয় দেশই পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান।
1: हमने भारत न्यूजीलैंड संबंधों को स्ट्रेटेजिक पार्टनरशिप के स्तर पर ले जाने का ऐतिहासिक निर्णय लिया है। इसके अंतर्गत हम हर क्षेत्र में स्पष्ट लक्ष्यों और ठोस परिणामों के साथ आगे बढ़ेंगे। इस वर्ष हमने रिकॉर्ड समय में फ्री ट्रेड एग्रीमेंट किया। इस उपलब्धि से दोनों देशों के उद्योगों, किसानों और युवाओं के लिए नए द्वार खुलेंगे।
0: শ্রী মোদী জানান, অকল্যান্ড থেকে ওয়েলিংটন এবং ক্রাইস্ট চার্চ থেকে কুইন্সটাউন পর্যন্ত ভারতীয় সম্প্রদায় দ্বিপাক্ষিক সম্পর্ক শক্তিশালী করতে অসামান্য অবদান রেখেছে। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন এবং সে দেশের সরকারি আধিকারিকদের অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান শ্রী মোদী। নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী দুদেশের মধ্যে ক্রমবর্ধমান কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বের কথা উল্লেখ করে বলেন, ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে স্বাক্ষরিত মুক্ত বাণিজ্য চুক্তি কিউই রপ্তানিকারকদের জন্য বিশাল বাজার খুলে দেবে। একই সঙ্গে ভারতীয় ব্যবসায়ীদের জন্য নিউজিল্যান্ডে নতুন সুযোগ তৈরি হবে।
2: First time in 40 years an Indian Prime Minister stands on New Zealand soil. Far too long from visits from family. But Prime Minister Modi, let me say on behalf of 5 million New Zealanders, you are worth the wait, because there are 10,000 plus people here. And this is one of New Zealand has seen some of the world's biggest stars.
0: এর আগে প্রধানমন্ত্রী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সনের সঙ্গে বৈঠক করেন। দুই নেতা প্রতিরক্ষা, পর্যটন, ক্রীড়া, বিপর্যয় ব্যবস্থাপনা এবং দুগ্ধ ও পশুপালন সহ নানা ক্ষেত্রে পাঁচটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষর করেন। তিন দেশ সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতে ফিরছেন। দেশজুড়ে 2 লক্ষের বেশি ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকে ঋণ অনুমোদনের মধ্যে দিয়ে প্রধানমন্ত্রী ক্ষুদ্র খাদ্য প্রক্রিয়াকরণ উদ্যোগ PMFME নতুন মাইলফলক স্পর্শ করেছে। এই প্রকল্পের মাধ্যমে 20,300 কোটিরও বেশি টাকার বিনিয়োগ হয়েছে এবং প্রায় 11 লক্ষ প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান তৈরি হয়েছে বলে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক জানিয়েছে। এই উপলক্ষে নতুন দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে কেন্দ্রীয় খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পমন্ত্রী চিরাগ পাসওয়ান বলেন, এটি শুধু একটি মাইলফলক নয়, আগামী দিনে ভারত খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের উন্নয়নের ভিত্তি। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় ভিন্ন মত থাকা স্বাভাবিক, তবে সংবিধান এবং জনকল্যাণই সেখানে সর্বাধিক গুরুত্ব পাবে। গয়ায় 18 বিহার বিধানসভার সদস্যদের 2 দিনের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে তিনি বলেন, এই ধরনের কর্মসূচি বিধায়কদের দায়িত্ব সম্পর্কে তাদের অবহিত করতে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে সহায়তা করে। বিহারকে ভারতের গণতান্ত্রিক যাত্রার পথপ্রদর্শক হিসেবে উল্লেখ করে তিনি বলেন, রাজ্যে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি, পরিকাঠামো উন্নয়ন এবং জনকল্যাণে বিধায়কদের কাজ করতে হবে। এক দেশ এক নির্বাচন ব্যবস্থা চালু হলে প্রশাসনিক ব্যবস্থা আরও শক্তিশালী হবে, নির্বাচনী ব্যয় কমবে এবং দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে লাভবান হবে বলে এ সংক্রান্ত যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান সাংসদ পিপি চৌধুরী দাবি করেছেন। গোয়ায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, বিভিন্ন রাজ্যের সরকার, রাজনৈতিক দল, সাংবিধানিক বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং অন্যান্য অংশীদারদের মতামত সংগ্রহ করতে 41 সদস্যের এই কমিটি দেশজুড়ে সফর করছে। ইতোমধ্যেই 9টি রাজ্য সফর করেছে কমিটি। তিনি বলেন, এক দেশ এক নির্বাচন এর অর্থ সারা দেশে একদিনে ভোট গ্রহণ নয়। লোকসভা ও বিধানসভা নির্বাচন আগের মতোই একাধিক দফায় হবে, তবে প্রতি 5 বছরে একবারই অনুষ্ঠিত হবে। বারবার নির্বাচন হওয়ার ফলে সরকারি প্রশাসন, শিক্ষা, পর্যটন, শিল্প উৎপাদন এবং বিনিয়োগের ওপর প্রভাব পড়ে বলে তিনি জানান। জেপিসির চেয়ারম্যান আরও বলেন, দেশজুড়ে প্রাপ্ত পরামর্শ ও মতামত বিবেচনা করেই চূড়ান্ত রিপোর্ট তৈরি করা হবে। অভিন্ন দেওয়ানিবিধি ইউসিসি খসড়া বিল পর্যালোচনার জন্য একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে পশ্চিমবঙ্গ সরকার। 9 সদস্যের এই বিশেষজ্ঞ কমিটির চেয়ারপারসন সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা প্রকাশ দেশাই। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়, IAS দুষ্যন্ত নারিয়ালা, রাজ্যের স্বরাষ্ট্র সচিব সংঘমিত্রা ঘোষ, অবসরপ্রাপ্ত IAS শত্রুঘ্ন সিং প্রমুখ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ একগুচ্ছ কর্মসূচিতে যোগ দিতে আগামী সপ্তাহে পশ্চিমবঙ্গে আসছেন। 18 জুন

ঢাকায় হাওড়ার সাঁকড়াইলে আমুলের দুগ্ধজাত সামগ্রীর কারখানার উদ্বোধন করবেন তিনি। 19 তারিখ দলের নেতাকর্মীদের নিয়ে বৈঠক রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। ওই দিনই বিকেলে তাঁর দিল্লি ফিরে যাওয়ার কথা। পশ্চিমবঙ্গে পরিকল্পিতভাবে শ্যামাপ্রসাদ মুখার্জির ইতিহাস মুছে ফেলার চেষ্টা হয়েছে বলে বিজেপি অভিযোগ করেছে। কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে আজ শ্যামাপ্রসাদ মুখার্জির এক আবক্ষ মূর্তির আবরণ উন্মোচন করে দলের রাজ্যসভার সাংসদ রাজ্যসভাপতি সমীক ভট্টাচার্য বলেন, উত্তরপ্রদেশ ও পাঞ্জাবে মানুষ দলমত নির্বিশেষে রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বতঃস্ফূর্তভাবে শ্যামাপ্রসাদ মুখার্জিকে শ্রদ্ধা জানিয়েছেন। উত্তরপ্রদেশে যত সংখ্যক মানুষের ঘরে শ্যামাপ্রসাদ মুখার্জির ছবি এবং পাঞ্জাবে তাঁর যত সংখ্যক আবক্ষ মূর্তি রয়েছে, পশ্চিমবঙ্গে তা নেই। নবগঠিত রাজ্য সরকার 6ই জুলাই শ্যামাপ্রসাদ মুখার্জির জন্মদিবসে ছুটি ঘোষণা, তাঁর 125 ফুট মূর্তি নির্মাণ এবং তাঁর পৈতৃক ভিটে হুগলি জিরাটে গ্রন্থাগার নির্মাণের উদ্যোগ নিয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ভিয়েতনামের ফু কোয়াক দ্বীপের কাছে পর্যটক বোঝাই নৌকা উল্টে 15 জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। তাদের মধ্যে অধিকাংশই ভারতীয়। হ্যানয়ে অবস্থিত ভারতীয় দূতাবাস জানিয়েছে, নৌকোটিতে ক্রু সদস্য সহ 36 জন যাত্রী ছিলেন। 21 জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। হনমে রুট থেকে আন্থই বন্দরে যাওয়ার পথে উত্তাল সমুদ্র ও প্রবল বাতাসের মধ্যে নৌকোটি উল্টে যায়। ভারতীয় দূতাবাস পরিস্থিতির উপর নজর রাখছে। হোচি মিন শহরে ভারতের কনসুলেট জেনারেলের তরফে খোলা হয়েছে কনসুল রুম। নম্বরগুলি হল 8436-281-7930, 8491-552-3714, 8433-452-0414। প্রধানমন্ত্রী এবং উপরাষ্ট্রপতি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। টাইফুন বাভি জাপানের শাকিশিমা দ্বীপপুঞ্জে আঘাত হানার পর চীনের দিকে এগোচ্ছে। এখনও পর্যন্ত চীনে 6 লক্ষের বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। চীনের সরকারি কর্তৃপক্ষ জানিয়েছে, পূর্বাঞ্চলীয় ঝেঝিয়াং প্রদেশে 10 লক্ষের বেশি এবং ফুজিয়ান প্রদেশে আরও 1 লক্ষ মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। বাভি আগামীকাল ভোরে ঝেঝিয়াংয়ের ওয়েনঝোতে প্রবেশ করতে পারে। এর জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। চীনের জাতীয় আবহাওয়া সংস্থা কমলা সতর্কতা জারি করেছে। বাতিল করা হয়েছে একাধিক উড়ান ও রেল। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রেলের আধুনিকীকরণ ও মেক ইন ইন্ডিয়া উদ্যোগকে আরও এগিয়ে নিয়ে যেতে তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলার নন্দীগ্রাম এলাকায় মেধা রেলওয়ে কোচ কম্পোনেন্টস ম্যানুফ্যাকচারিং কারখানা পরিদর্শন করেন। 375 একর জুড়ে গড়ে ওঠা এই অত্যাধুনিক উৎপাদন কেন্দ্রে রেল কোচের বিভিন্ন যন্ত্রাংশ তৈরির প্রক্রিয়া ঘুরে দেখেন তিনি। বিশ্বকাপ ফুটবলের খবর এবার। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে। মিয়ামি স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 8টায়। প্রথমবার কোয়ার্টার ফাইনালে পৌঁছে ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। 1998 সালে শেষবার ফুটবল বিশ্বকাপের মূল পর্বে অংশগ্রহণের পর সে বছর নরওয়ে রাউন্ড অফ 16 থেকে বিদায় নেয়। অন্যদিকে আগামীকাল ভারতীয় সময় সকাল 6:30 কানসাস সিটি স্টেডিয়ামে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের মুখোমুখি হবে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড। 1954 সালে বিশ্বকাপে শেষবার কোয়ার্টার ফাইনালে ওঠে তারা। স্পেনের মাদ্রিদে তীরন্দাজি বিশ্বকাপ স্টেজ 4-এ জ্যোতি সুরেখা ভেন্নাম, পৃথিকা প্রদীপ এবং চিকিথা তানিপার্থীর কম্পাউন্ড দল রূপ পেয়েছেন। ফাইনালে ভারতের ত্রয়ী 288-232 ব্যবধানে কলম্বিয়ার কাছে পরাজিত হন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিউজিল্যান্ডে প্রবাসী ভারতীয়দের এক অনুষ্ঠানে বলেছেন, দুই দেশ পারস্পরিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ। 3 দেশ সফর শেষে আজ তিনি ভারতে ফিরছেন। ভিয়েতনামে পর্যটক বোঝাই নৌকো উল্টে 15 জনের মৃত্যুর আশঙ্কা, এদের মধ্যে অধিকাংশই ভারতীয়। বিশ্বকাপ ফুটবলে আজ তৃতীয় কোয়ার্টার ফাইনালে নরওয়ে ইংল্যান্ডের মুখোমুখি হবে। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।

আকাশবাণী আগরতলা, ককতমা পুরিও নির্মলেন্দু আচার্য তিনি ককতমা ভূভাগ রঘংখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা ভারত নিউজিল্যান্ড হালক কাইসা থিনাং কচুংনি ফাইসিং সুমাই তাঙ্গি সামজাক মন্ত্রীকরা সাকা মন্ত্রীবক্রক আবাস যোজনা ও আউলি আমচাইও তাইব ব্রী সাই থামরা নক তাঙ্গি রেনান বাকি কেন্দ্রনি হাফাং হাস্তেন রাং খক সা সাই স্নি রাজাক বাজি রাসাই রাং বখা

0: তিনি হায়ুং লুকুবাংমা সাল হা কতনি কুবু নামচেন দাই বাক্সা হাস্তে অব ও সাল ন যাই যাইকে বরম রুই পালাই যাখা মন্দিরকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ওয়া তুই নুই তুই কুজাই তংমা তাই তুই লমসামা আমচাই ন সাইগুই হামক্রাই গুনাং তাঙ্গুতাং সনামনানি দাগি খা তাবু কক তুমা সক্রুবুই মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী সাকা ভারত নিউজিল্যান্ড হালক কাইসা থিনাং কচুং নিফাইসিং সুমাই তাঙ্গি সনামজাক তিনি অকল্যান্ড হদানি মেইল কাইসাও ব ম কক সাকা রিজাবমং মুসামংনি বিসিংতুই মন্ত্রী বক্রক ন লামসং জাখা মুচাং মোদী সাকা হায়ুং বেরেমনি দাংসাও ব ভারত তাই নিউজিল্যান্ড হাকতর কাইসা তে কাইসা হাকতরনি চুবানাই তাই কিচিং হাকতর ভারত প্রশান্ত তুইজলাং কতর আমচাই তংকুচাং থিতি তাই নাইমুথাংনি বাকই ভারত তাই নিউজিল্যান্ডনি বিসিং চুবালাইমা বেলাই নাংকুকমানি মন্ত্রী বক্রক তাই বসাকা তিনিনি হুকুমুনতিউই কক খালাইমুং হা কতর কাইনুইনি সনামকর হুকুমু সিরিসিতি তাই সনামমুংনি দিখল চুবাচুরনি ইয়াফারলাইমুং তাইব কাহাম অঙ্গান মন্ত্রী বক্রক নিউজিল্যান্ডনি ইউনিভার্সিটি রগ্ন ভারত বরফনি ক্যাম্পাস খুলবনানি কবখা
1: ভারত নিউজিল্যান্ড সম্বন্ধ কো স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কে স্তর পর লে জানে কা ঐতিহাসিক নির্ণয় লিয়া হ্যায় ইসকে অন্তর্গত হম হর ক্ষেত্র মে স্পষ্ট লক্ষ্য অর ঠোস পরিণামো কে সাথ আগে বড়েঙ্গে ইস বর্ষ হমনে রেকর্ড সময় মে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কিয়া ইস উপলব্ধি সে দোনো দেশো কে উদ্যোগো কিসানো অর ইউবাও কে লিয়ে নয়ে দ্বার খুলেঙ্গে
0: নিউজিল্যান্ড নি মন্ত্রী বক্রক ক্রিস্টোফার লাকসন ভারত নি হায়ুং বেরেম মারমার বরম কাহাম বাংরু রুগমা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদী নি তিফাং তাই নিউজিল্যান্ড নি হাংক্রাই ভারত নি বরক রগনি তাংথাই কাহাম ন বলাইখা ব ভারত ন কাইসা নাংসুকমানি চুবালাইনাই হিনই সাকা তাই বাবাইনুইনি হালক ন তাইব কুচুগো তিসানানি সুমাই তাংমানি ক খুরচাখা মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা ত্রিপুরা হাস্তে বেড়াইখিরি তাই রাং ফনাংনাই রগনি থানি পুইলা থাইঙ্গুই বাজাখা তিনি আগরতলানি শিববারিনি পুকুরি ন নাইথগ্রুমা মেইল কাইসা ও মন্ত্রীকরা ম কক সাকা ব সাকা মন্ত্রী বক্রক আবাস যোজনাও আউলি আমচাই তাইব ব্রী সাই থামরা নক তাঙ্গের নান বাকি কেন্দ্রনি হাফাং হাস্তে ন রাং খক সা সাই স্নি রুজাক বাচি রাসাই বক্ষা আগাবিকা দেরামুংনি হালক ন হামসারি উই বাইকে ওয়ানসুকতাং তাংসে তাই লুকুরক পালখে চেতন নাহারখে কামি পঞ্চায়েত কাইসা ন কাহামকুক সনামুই মান আবুনি কাইসা ফুনুকমারি ওংখা মোহনপুর আরডি ব্লকনি বিজয়নগর কামি পঞ্চায়েত ই নাইকল সংনি ওয়ানসুকতাং রগ্ন চাসারুমা বাই বসং বেরম অ পঞ্চায়েত উলনুই আজকথাই মানখা বুটিক মডেল সনামুই তিসাজাক কাইসা তাং জুদা চেতন্ন তুই রিপোর্ট কাইসা খোনাবাইদি
2: তৈলমাও ক্লাইও হাস্তিনি তৈকুবুনি ঠাইনিহাই মোহনপুর কামি হামক্রাই ব্লকনি বিজয়নগর কামি পঞ্চায়েত ব ফিয়া ও দেরামুংন কতাল্লাম ফুনুগো লুকু আদং নাইকল ফাং অফিসার তৈ আমচাইনি লুকুরকনি কথালাইজাক চেতন বাই চেংজাখা পঞ্চায়েত ন কতালতেই লুকু হামক্রাই রেগজা খাইনানি সামং বুতাং তাবুক বুটিক মডেল নি কাহাম ফুনুকমারি বিজয়নগর কামি পঞ্চায়েত
3: আমাদের যে বিজয়নগর পঞ্চায়েতের যেভাবে কর্ম যেভাবে সার্ভিস দেওয়া হচ্ছে সিটিজেন্সকে এইগুলো দেখে এখন অন্য পার্শ্ববর্তী পঞ্চায়েতের প্রধানরা রিপ্রেজেন্টেটিভরা এসে আমাদের পঞ্চায়েত ঘুরে দেখেছে
2: পঞ্চায়েতনি এক্সিকিউটিভ অফিসার পায়েল দত্ত
4: আমাদের যে ওন সোর্স রেভিনিউ আছে ওইটাকে আমরা আরো বাড়াবো কিভাবে আরো ইনক্রিজ করা যায় সেদিকে আমরা এমফেসাইজ করব দ্বিতীয়ত আমাদের যে ট্রেডিশনাল আর্ট এবং আর্কিটেকচার আছে ওইটাকে আমরা বিজয়নগর পঞ্চায়েতের যে ইন্টেরিয়ার ডিজাইন এটার মাধ্যমে তুলে ধরতে চেয়েছি নাগরিকদের যাই সুবিধা দেব সেটাকে

0: ডিজিটাল ওয়েতে দেওয়ার চেষ্টা করেছি।
1: দেরামংনি হামিয়া তং হালগ ক্লাইমানি বাজাউই তাবুক বিজয়নগর কামি পঞ্চায়েত হামক্রাই তংথক মুং তংখর তে নাইকল ফাংনি চুবামংনি হামক্রাইনি ফুনুক মারি কক্তমা খতলনি সিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা।
2: তিনি হায়ুং লুকুবং সাল বিশি ব্রুম ব্রুম জুলাই তালনি সাল চিসাও ও সাল পালাই যাগ আবুনি নাহার মঙ্গা বরক রক বাংরে রুগুই তংমাবাই চ্যালেঞ্জ তাই থিনাঙ্গ বরক রক বুসুক বাঙ্গুই মান আবুনি ফাইসিং মকল কাইনানি তাই কাহাম কক থিনাং সামনানি কক লুকুরকনি থানি তনে রেনানি চিচুকুরা চার চিচুকু বিশি ও ইউএনডিপি ও সাল ন পালাইনানি চেংরমানি তাইনি বিশি ও জাতিসংঘনি পান্ডা কতর ও সাল ন বিশি বুরুম বুরুম পালাইনানি কক চাপখা তাকলাই বিশিনি ও সাল পালাইনানি কক বুমা উংখা শিকলা রগ্নি খাকামা তাই সানমা রগ্ন সুপুংনানি তাবুক তাই থিনাংনি আচাইসংনি বাকি কেন্দ্রনি সাখাম মন্ত্রী জেপি নাড্ডা তিনি হদানি আওয়াইলা মশাকা হায়ুং বেরেমনি লুকুবংমা সাল তংসুকনাই হামক্রাইন রুগুই নুখুং থুগুই ওয়ানসুকতাং কাহাম গনাং নুখুংনি নাংসুকমানি ন আওয়াইফ্লাইও আসামনি জাথাই মন্ত্রী কৌশিক রায় তিনি তাংন কতর বেড়াইকারী মন্ত্রী সুশান্ত চৌধুরী বাই মালাইখা বিলি খলাই মুংরাইদান বাহাইকে তাইব কাহামসনামুই মান আবনতিউই বরংনি বিসিং ককলাম মংখা আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অক অক্তমা খনাই তংবায়ু। আকাশবাণী কক্তমানী আপডেট মানান বাকি লগ ইন খাই নিউ ডব্লিউ ডব্লিউ ডট নিউজ অন এআইআর ডট কম নিউজ অন এআইআর এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এআইআর নিউজ এলার্টস ইউটিউব নাই দি নিউজ অন এআইআর অফিসিয়াল আবন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রী কক্তমানী আপডেট মানানকে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানাঙ্গান মন্ত্রীকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা ওয়া তুইনি তুই কুচাই তংমা তাই তুই লমসামা আমচাই ন সাইয়ৈ হামক্রাই গনাং তাংবুতাং সামনানি দাগিখা তিনি আগরতলা ও ওয়া তুই মল তুই লমসামা জুংজাল ন ইয়াকার গনানি ন তুই কুচুক বেরমনি ককলাম পান্ডাও ব অমতই দাগিখা বসাকা নুই সাই নুই চিব্রি বিশি ও হাস্তে ও কিরিমা চিনসা তুই তরমান মোকাবিলা খাইমা তং রুংমান রুগুই তাকলাইনি ওয়া তুই মল যত নাইখং হাঙ্কর নাইকল সং তাই করংজাক মথারগ্ন যত নমুনানি ফাইসংতৈ তিয়ার তংনানি সরাই সরাই খাইনা নাই তংকসং লুকরগ্ন তুই তরমানী সকাং হজা খাইনানি বাকই হাঙ্কর নাইকল সংন দাগিখা মন্দিরকর সাকা তুই তরমানী জরা ও চুবলাইনানি বাকই নাংমানি মানে খুনৈ রগ তাই তংথাই নাফাইনা জাগা রগ্ন তিয়ার মানার নাই ব যত হাঙ্কর নাংমানী চাথাই থক তাই কুবুনি মানৈ রগ রুঙুই তনানি দাগিখা পান্ডাও আউলি নাইখ্রাইনি মেয়র দীপক মজুমদার আগরতলা আউলি ও তুই লমসামা জুংজাল ন ইয়াকাগ্রীনানি জুদা জুদা ইয়াপরি রগ্ন তুই ককলাম সালাইকা মন্ত্রীবক্রক জনমন তাংবুতাঙ্গ হাস্তে ও আজুকথাই নৈরাগ গনাং খুং বাচি মাল্টি পারপাস ট্রেনিং হল সামজাগানা হল খুংসা খুংসানি বাকি রাং বায়ানো খক দক চি রাসাই তাংজুরু মন্ত্রী শুক্লাচরণ নুয়াতিয়া তিনি করবুকনি গুণধর পারা ও মাল্টিপারপাস সেন্টারনি কোতাল তাংজা পাকা নকনি দগা ফিওগ্রিমা মেইল ব ম কক সাকা মেইল এমএলএ সঞ্জয় মানিক ত্রিপুরা তাই প্রমোদ রিয়াংসং তংবাইখা কোয়ার্টার ফাইনাল বেরেমনি পাইথাক ম্যাচ কাইনিনি বিশিং হায়ুং কাপ ফুটবল পাইথাক হাতি ও হাবনা নাই তংকা পুইলা ম্যাচ ভারতনি জরা হর দাম নৈতামুই সতি থামচি ও নরওয়ে তাই ইংল্যান্ড থাইয়ানো আবনি উল খনাফুং দামদক তামুই সতি থামচি ও সুইজারল্যান্ড কেবেঙ্গুই আর্জেন্টিনা থাইয়ানো ম্যাচ কাইনুইনি কুপ্লাই বদল কাইনুই কাইসা তাই কাইসানো কেবেঙ্গুই থাইয়ানো তাই ও ম্যাচ কাইনুইনি উংখারিনো রুগুই তাবুকনি টুর্নামেন্টনি সেমিফাইনালনি বদল রক চংজাগানো তাবুক বয়ারখকনি কক্তমা ভারতনি বয়ারখক নাইখং হাস্তেনি জুদা জুদা হাঙ্গর রগ ও জুলাই তালনি বুস্কাং সাল চিসনি জরা রূপ রূপ খে ওয়াতি ওয়াউই মানো হিনই হজা খলাইকা খনা সালনি সাকানি তুংবারি তঙ্গি মানো থামচিসা ডিগ্রি তাই খামা ও নৈচিদর ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তিনি সালনি সাকানি তুংবারি তংমানি থামচিসা দশমিক চুকু ডিগ্রি তাই খামা ও নৈচিদক দশমিক ব্রী ডিগ্রি সেলসিয়াস পাইরেনান সেকাং তিনি কক্তমা বিভাগ তাইসা পড়িব মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকা ভারত নিউজিল্যান্ড হালক কাইসা থিনাং কুচুংনি ফাইসিং সুমাই তাঙ্গুই সুনামজাক মন্ত্রীবক্রা সাকা মন্ত্রীবক্রক আবাস যোজনা ও আউলি আমচাইও তাইব ব্রুই সাই থামরা নক তাঙ্গুই রেনান বাকি কেন্দ্রনি হাফাং হাস্তন রাং খক সা সাই স্নি রুজাক বাচি রাসাই বক্ষা তিনি হায়ুং লুকুবং মশাল হা কত নিকুবু নামচে বেই বাক্সা হাস্তে অব ও সাল নাই যাইখে বরম রুই পালাই যাখা মন্দিরকরা।

0: আকাশ বাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি রাহুল চন্দ্রলোধ। এখনকার বিশেষ বিশেষ খবর হল, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বর্ষায় জলাবদ্ধতা এবং বন্যাপ্রবণ এলাকা চিহ্নিত করে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী জনমন প্রকল্পে সারা রাজ্যে 200 আসন বিশিষ্ট 50টি মাল্টিপারপাস ট্রেনিং হল নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত নিউজিল্যান্ড সম্পর্ক এক উজ্জ্বল ভবিষ্যতের অঙ্গীকারের উপর নির্মিত। সেমিফাইনাল নিশ্চিত করতে আজ বিশ্বকাপে নামছে হ্যারি কেনের ইংল্যান্ড, হল্যান্ডের নরওয়ে এবং মেসির আর্জেন্টিনা। এবারে বিস্তারিত সংবাদ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বর্ষায় জলাবদ্ধতা এবং বন্যাপ্রবণ এলাকা চিহ্নিত করে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। আজ আগরতলায় বর্ষাকালীন দুর্যোগ মোকাবিলা নিয়ে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে তিনি এই নির্দেশ দেন। তিনি বলেন, 2024 সালে রাজ্যে ভয়াবহ বন্যা মোকাবিলার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবারের বর্ষায় প্রতিটি দপ্তর, জেলা প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থাকে সর্বাত্মক প্রস্তুতি নিশ্চিত করতে হবে। সাধারণ মানুষকে সম্ভাব্য দুর্যোগ সম্পর্কে আগাম সতর্ক করতে তিনি জেলা প্রশাসনকে নির্দেশ দেন। মুখ্যমন্ত্রী বলেন, উদ্ধার কার্যে ব্যবহৃত সরঞ্জাম এবং প্রতিটি আশ্রয়কেন্দ্র সর্বদা প্রস্তুত এবং ব্যবহারের উপযোগী রাখতে হবে। প্রতিটি জেলায় পর্যাপ্ত খাদ্য সামগ্রী, জ্বালানি, জরুরি সরঞ্জাম মজুত রাখতে নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। বৈঠকে পৌর নিগমের মেয়র দীপক মজুমদার আগরতলা শহরের জলাবদ্ধতা নিরসনে বিভিন্ন পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, ত্রিপুরা রাজ্য পর্যটন এবং বিনিয়োগকারীদের প্রথম পছন্দ হয়ে উঠেছে। আজ আগরতলার শিববাড়িতে পুকুরের সৌন্দর্যায়নের একটি অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই কথা বলেন। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহর এলাকায় আরও 4,300 আবাসনের জন্য কেন্দ্রীয় সরকার 107,50,00,000 টাকা বরাদ্দ করেছে। এর পাশাপাশি সদ্য সমাপ্ত ত্রিপুরা বিজনেস কনক্লেভে আশাতীতভাবে 1,21,000 কোটি টাকার লগ্নির জন্য মৌ স্বাক্ষরিত হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। আসামের খাদ্যমন্ত্রী কৌশিক রায় আজ সচিবালয়ে খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাতে মিলিত হন। গণবণ্টন ব্যবস্থাকে আরও সুসংহত করার বিষয়ে উভয়ে মত বিনিময় করেন। প্রধানমন্ত্রী জনমন প্রকল্পে সারা রাজ্যে 200 আসন বিশিষ্ট 50টি মাল্টিপারপাস ট্রেনিং হল নির্মাণ করা হবে। প্রতিটি হল নির্মাণে ব্যয় হবে 60,00,000 টাকা। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া আজ করবুকের গুণধর পাড়ায় মাল্টিপারপাস সেন্টারের নবনির্মিত পাকা বাড়ির দ্বারুদ্ঘাটন অনুষ্ঠানে এই কথা বলেন। উপস্থিত ছিলেন বিধায়ক সঞ্জয় মানিক ত্রিপুরা এবং প্রমোদ রিয়াং। প্রাকৃতিক দুর্যোগের ধাক্কা সামলে কিভাবে পরিকল্পনা, প্রযুক্তি এবং মানুষের সম্মিলিত উদ্যোগে বদলে যেতে পারে একটি গ্রাম পঞ্চায়েতের চেহারা, তারই অনন্য উদাহরণ মোহনপুর গ্রাম উন্নয়ন ব্লকের বিজয়নগর গ্রাম পঞ্চায়েত। ই প্রশাসনের সফল বাস্তবায়নের জন্য জাতীয় স্তরে দ্বিতীয় সেরা স্বীকৃতিও পেয়েছে এই পঞ্চায়েত। বুটিক মডেলে গড়ে ওঠা এই ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে শুনুন একটি প্রতিবেদন।
1: 2024 সালের ভয়াবহ বন্যায় রাজ্যের অন্যান্য এলাকার মতো ক্ষতিগ্রস্ত হয়েছিল মোহনপুর গ্রাম উন্নয়ন ব্লকের বিজয়নগর গ্রাম পঞ্চায়েত। কিন্তু সেই সংকটই হয়ে ওঠে নতুন করে ঘুরে দাঁড়ানোর প্রেরণা। জনপ্রতিনিধি, প্রশাসনিক আধিকারিক এবং স্থানীয় মানুষের সম্মিলিত উদ্যোগে শুরু হয় এক নতুন ভাবনা, একটি আধুনিক, নান্দনিক ও জনবান্ধব পঞ্চায়েত গড়ে তোলার। সেই ভাবনার বাস্তব রূপ আজকের বুটিক মডেলের বিজয়নগর গ্রাম পঞ্চায়েত, জানাচ্ছেন পঞ্চায়েত কর্মী পারমিতা সিনহা।
2: আমাদের যে বিজয়নগর পঞ্চায়েতের যেভাবে যেভাবে সার্ভিস দেওয়া হচ্ছে সিটিজেন্সকে, এইগুলো দেখে এখন অন্য পার্শ্ববর্তী পঞ্চায়েতের প্রধানরা, রিপ্রেজেন্টেটিভরা এসে আমাদের পঞ্চায়েত ঘুরে দেখেছে, নিজেদের মধ্যেও অ্যাডপ্ট করে নিচ্ছে।
1: শুধু প্রশাসনিক পরিষেবা নয়, এই পঞ্চায়েতে রয়েছে পঞ্চায়েত লার্নিং সেন্টার, ওপেন মেডিটেশন সেন্টার, মন পথ, রঙিন আলোর ফোয়ারা, শান্ত রবীন্দ্রসঙ্গীতের আয়োজন এবং রুফটপ ক্যাফের মতো ব্যতিক্রমী উদ্যোগ। পাশাপাশি ডিজিটাল লিটারেসি ড্রাইভ, ক্যাটারেক্ট ফ্রি ক্যাম্পেইন, স্কুল কলেজের শিক্ষার্থীদের এক্সপোজার ভিজিট এবং তথ্যের অধিকার আইন নিয়ে সচেতনতামূলক কর্মসূচিও নিয়মিত পরিচালিত হচ্ছে। প্রশাসনের লক্ষ্য একটি জনমুখী, অংশগ্রহণমূলক এবং প্রযুক্তি নির্ভর পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তোলা, জানাচ্ছেন পঞ্চায়েতের নির্বাহী আধিকারিক পায়েল দত্ত।
3: আমাদের যে ওন সোর্স রেভিনিউ আছে ওইটাকে আমরা আরো

0: বাড়াবো, কিভাবে আরো ইনক্রিজ করা যায় সেদিকে আমরা এমফেসাইজ করব। দ্বিতীয়ত, আমাদের যে ট্রেডিশনাল আর্ট এবং আর্কিটেকচার আছে ওইটাকে আমরা বিজয়নগর পঞ্চায়েতের যে ইন্টেরিয়র ডিজাইন এটার মাধ্যমে তুলে ধরতে চেয়েছি। নাগরিকদের যাই সুবিধা দেব সেটাকে আমরা ডিজিটাল ওয়েতে দেওয়ার চেষ্টা করেছি।
1: দুর্যোগের ধাক্কা কাটিয়ে আজ বিজয়নগর গ্রাম পঞ্চায়েত হয়ে উঠেছে উন্নয়ন, নান্দনিকতা এবং সুশাসনের এক অনুকরণীয় দৃষ্টান্ত। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা।
2: সবার জন্য ন্যায় এই ভাবনায় আজ কৈলাসহর আদালত চত্বরে অনুষ্ঠিত হয় বিশেষ লোক আদালত। ঊনকোটি জেলা আইনসেবা কর্তৃপক্ষ আয়োজিত বিশেষ লোক আদালতে সর্বমোট 1493টি মামলা নিষ্পত্তির জন্য উত্থাপিত হয়। জেলা আইনসেবা কর্তৃপক্ষের সদস্য সচিব তথা বিচারক অভিজিৎ অধিকারী জানান, বিনা পয়সায় মানুষের কাছে দ্রুত এবং সম্মানজনক ন্যায় বিচার পৌঁছে দিতেই এই বিশেষ লোক আদালতের আয়োজন। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ এলার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন ভারত নিউজিল্যান্ড সম্পর্ক এক উজ্জ্বল ভবিষ্যতের অঙ্গীকারের উপর নির্মিত। আজ অকল্যান্ডে একটি সামাজিক অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। সঙ্গীত ও নৃত্যের মধ্য দিয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানানো হয়। শ্রী মোদী বলেন বিশ্ব মঞ্চেও ভারত ও নিউজিল্যান্ড একে অপরের বিশ্বস্ত সহযোগী ও মিত্র রাষ্ট্র। ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তার জন্য ভারত ও নিউজিল্যান্ডের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী আরও বলেন আজকের সাংস্কৃতিক বিষয়ে সমঝোতা চুক্তিটি উভয় দেশের শিল্প, সংস্কৃতি, ঐতিহ্য এবং সৃজনশীল শিল্পের ক্ষেত্রে আদান প্রদানকে আরও ত্বরান্বিত করবে। তিনি নিউজিল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোকে ভারতের তাদের ক্যাম্পাস খোলার আহ্বান জানান।
3: হমনে ভারত নিউজিল্যান্ড সম্বন্ধো কো স্ট্র্যাটেজিক পার্টনারশিপ কে স্তর পর লে জানে কা ঐতিহাসিক নির্ণয় লিয়া হয়। ইসকে অন্তর্গত হম হর ক্ষেত্র মে স্পষ্ট লক্ষ্যও আর ঠোস পরিণামো কে সাথ আগে বড়েঙ্গে। ইস বর্ষ হমনে রেকর্ড সময় মে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কিয়া। ইস উপলব্ধি সে দোনো দেশো কে উদ্যোগো, কিসানো আর যুবাও কে লিয়ে নয়ে দ্বার খুলেঙ্গে।
2: নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন ভারতের ক্রমবর্ধমান বৈশ্বিক মর্যাদা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্ব এবং নিউজিল্যান্ডের উন্নয়নে ভারতীয়দের অসামান্য অবদানের প্রশংসা করেন। তিনি ভারতকে একটি গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে বর্ণনা করেন এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। প্রতি বছর 11 জুলাই এই দিনটি পালন করা হয়, যার উদ্দেশ্য ক্রমবর্ধমান জনসংখ্যাজনিত চ্যালেঞ্জ এবং সম্ভাবনার প্রতি দৃষ্টি আকর্ষণ করা এবং উন্নত ভবিষ্যৎ গড়ে তোলার বার্তা পৌঁছে দেওয়া। এবছরের মূল ভাবনা যুব সমাজের আশা ও আকাঙ্ক্ষা পূরণ আজ ও আগামী ভবিষ্যতের জন্য। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আজ সামাজিক মাধ্যমে জানিয়েছেন বিশ্ব জনসংখ্যা দিবস সুস্থায়ী উন্নয়নের ভিত্তি হিসেবে স্বেচ্ছামূলক পরিবার পরিকল্পনা সুস্থ পরিবারের গুরুত্বকে তুলে ধরে। কোয়ার্টার ফাইনাল পর্বের শেষ দুটি ম্যাচের মধ্য দিয়ে বিশ্বকাপ ফুটবল অন্তিম সপ্তাহে প্রবেশ করতে চলেছে। প্রথম ম্যাচে ভারতীয় সময় রাত 2:30 নরওয়ে এবং ইংল্যান্ড পরস্পরের মুখোমুখি হবে। এরপর আগামীকাল সকাল 6:30 সুইজারল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামবে আর্জেন্টিনা। দুই ম্যাচের জয়ী দল সেমিফাইনালে পরস্পরের বিরুদ্ধে খেলবে এবং এই দুটি ম্যাচের ফলাফলের উপর ভিত্তি করেই চলতি টুর্নামেন্টের শেষ চার তথা সেমিফাইনালের চূড়ান্ত দলসমূহ নির্ধারিত হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবলের আসরে ইকফাই ফুটবল ক্লাব রানার্স হয়েছে। আজ উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত সুপার লীগের শেষ খেলায় ইকফাই ফুটবল ক্লাব ও শিমনা তমাকারী ফুটবল ক্লাবের খেলাটি 1-1 ড্র হয়। ফলে উভয় দল 4 পয়েন্ট করে পেলেও গোল পার্থক্যে ইকফাই রানার্স হয়েছে। এর আগে 9 পয়েন্ট নিয়ে জম্পুই জলা প্লে সেন্টার চ্যাম্পিয়নের খেতাব নিশ্চিত করেছিল। খেলার শেষে এক অনুষ্ঠানে চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফিসহ প্রাইজমানি তুলে দেন বিধায়ক সুশান্ত দেব। ভারতীয় আবহাওয়া বিভাগ রাজ্যের বিভিন্ন জেলায় আগামী 17 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26।

24 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশগুলি আরেকবার পড়ছি। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বর্ষায় জলাবদ্ধতা ও বন্যাপ্রবণ এলাকা চিহ্নিত করে উন্নয়নমূলক পরিকল্পনা গ্রহণ করতে নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী জনমন প্রকল্পে সারা রাজ্যে 200 আসন বিশিষ্ট 50টি মাল্টিপারপাস ট্রেনিং হল নির্মাণ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারত নিউজিল্যান্ড সম্পর্ক এক উজ্জ্বল ভবিষ্যতের অঙ্গীকারের উপর নির্মিত। সেমিফাইনাল নিশ্চিত করতে আজ বিশ্বকাপে নামছে হ্যারিকেনের ইংল্যান্ড, হল্যান্ডের নরওয়ে এবং মেসির আর্জেন্টিনা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35। আকাশবাণী আগরতলা, এখন শুনবেন জেলার চিঠি। আজ শুনবেন দক্ষিণ জেলার চিঠি, এটি লিখেছেন শ্যামসুন্দর দত্ত। সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বুধবার দক্ষিণ জেলার জোলাইবাড়িতে মা দুর্গা বহুমুখী সমবায় সমিতির একটি নতুন ব্যবসায়িক কেন্দ্রের উদ্বোধন করেন। ন্যূনতম সহায়ক মূল্যে রাজ্যের কৃষকদের উৎপাদিত রবি মরশুমের ধান কেনার প্রক্রিয়া শুরু করার লক্ষ্যে দক্ষিণ জেলার শান্তিরবাজার মহকুমায় গত মঙ্গলবার শান্তিরবাজার মহকুমা শাসকের অফিসে এক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। এ বৈঠকে সিদ্ধান্ত হয়, মহকুমার জোলাইবাড়ি ও বেতাগা এই দুটি এলাকায় এবারও ধান ক্রয় করা হবে। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের 189তম জন্মজয়ন্তী গত 26 জুন শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে উদযাপিত হয়। কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের উদ্যোগে গত 24 জুন শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে দক্ষিণ জেলা ভিত্তিক ক্ষেত বাঁচাও অভিযান ও প্রাকৃতিক পদ্ধতিতে চাষাবাদ বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালার উদ্বোধন করেন শিল্প ও বাণিজ্য মন্ত্রী সান্ত্বনা চাকমা। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে আয়োজিত দক্ষিণ জেলা ভিত্তিক এই শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের সূচনা করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। জাতীয় টিকাকরণ দিবস উপলক্ষে গত 28 জুন বেলুনিয়া মহকুমা হাসপাতালে দক্ষিণ জেলা স্তরের পালস পোলিও টিকাকরণ কর্মসূচির উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। জেলার 29,695 জন 5 বছরের কম বয়সী শিশুদের এই টিকাকরণ কর্মসূচির আওতায় আনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। দক্ষিণ জেলা ভিত্তিক বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার এবং আজীবিকা মিশন প্রকল্পের সূচনা করেন সমবায় মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া। গত 2 জুলাই বিলুনিয়া পুরাতন টাউন হলে আয়োজিত অনুষ্ঠানে বিধায়ক প্রমোদ রিয়াং, মাইলা ফ্রুমক, স্বপ্না মজুমদার সহ জেলার বিভিন্ন স্তরের জনপ্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। জাতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারও করা হয় অনুষ্ঠানে। কঠিন বর্জ্য ব্যবস্থাপনার নিয়মাবলী সম্পর্কে জনসচেতনতা বাড়াতে গত বৃহস্পতিবার বিলুনিয়া পৌর পরিষদের উদ্যোগে স্থানীয় সচিন দেববর্মন অডিটোরিয়ামে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে শান্তিরবাজার পৌর পরিষদের সহায়তায় গত সোমবার শান্তিরবাজারের মুকুট অডিটোরিয়ামে মহকুমা ভিত্তিক ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন অনুষ্ঠান হয়। অনুষ্ঠানের সূচনা করেন বিধায়ক প্রমোদ রিয়াং। কেন্দ্রীয় সরকারের মিশন শক্তি প্রকল্পে সাবরুমে চালু হল কর্মরত মহিলাদের আবাস সখী নিবাস। শুক্রবার এক অনুষ্ঠানের মাধ্যমে সাবরুমের শেল্টার হাউসে 15 সজ্জা বিশিষ্ট এই সখী নিবাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত। জনগণনা কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে গত শুক্রবার সাবরুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে এবং শান্তিরবাজার পৌর পরিষদের অফিসে জনগণনা কার্যক্রমের সঙ্গে যুক্ত এনুমেটার এবং সুপারভাইজারদের প্রশিক্ষণ প্রদান করা হয়। জনগণনার কাজ সঠিক ও স্বচ্ছভাবে কার্যকর করা, নির্ভুল তথ্য সংগ্রহের মাধ্যমে পরিকল্পিত উন্নয়ন এবং প্রশাসনিক কাজকর্মকে আরও শক্তিশালী করার লক্ষ্যেই এই উদ্যোগ বলে জানান দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি। আগরতলা সাবরুম রেল লাইনে গত 14 জুন পরীক্ষামূলকভাবে চালানো হল বিদ্যুৎ চালিত মেমো ট্রেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানান, 12 কোচ বিশিষ্ট এই অত্যাধুনিক মেমো ট্রেনটি উত্তর পূর্ব সীমান্ত রেলের আগরতলা সাবরুম লাইনের প্রথম চালানো হচ্ছে। যাত্রী সাধারণ অল্প সময়ের মধ্যেই গন্তব্যে পৌঁছে যেতে পারবেন বলেও তিনি জানান। সাবরুম মহকুমায় বর্ষার মরশুমে বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে গত বৃহস্পতিবার সাবরুম মহকুমা শাসকের অফিসে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। বিশ্ব মাদক বিরোধী দিবস উপলক্ষে টিএসআরের নবম বাহিনীর উদ্যোগে গত 27 জুন জোলাইবাড়ি ব্লকের আভাংছড়া উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের স্কুল মাঠে নেশামুক্ত অভিযান সফল করতে খেলাধুলা করতে আসা যুবকদের নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। দক্ষিণ জেলার সড়ক নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তি

0: শক্তিশালী ও কার্যকর করার লক্ষ্যে গত 29 জুন বিলোনিয়ায় দক্ষিণ জেলা শাসকের কনফারেন্স হলের সম্মেলন কক্ষে জেলা সড়ক নিরাপত্তা কমিটির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। এডিসির ভিলেজ কমিটির নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকায় জোলাইবাড়ি ব্লকের 10টি ভিলেজের 48টি নির্বাচন কেন্দ্রের মোট ভোটার 21,209 জন বলে জানান জোলাইবাড়ি ব্লকের ভিডিও রিটার্নিং অফিসার নবব্রত দত্ত। সাতচাঁদ ব্লকের 15টি ভিলেজের 64টি নির্বাচন কেন্দ্রের মোট ভোটার 22,068 জন বলে জানান ব্লকের ভিডিও রিটার্নিং অফিসার সৌরদীপ দেবনাথ। এতক্ষণ শুনলেন জেলার চিঠি, আজ শুনলেন দক্ষিণ জেলার চিঠি। এটি লিখেছেন শ্যাম সুন্দর দত্ত।
1: আকাশবাণী আগরতলা, এখন শুনবেন ভক্তিগীতি, শিল্পী ভবানী দাশ।

এতক্ষণ শুনলেন ভক্তিগীতি, শিল্পী ছিলেন ভবানী দাস। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1269 কিলোহার্জে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে।

0: আকাশবাণী আগরতলা। নমস্কার শ্রোতা বন্ধু, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের সংবাদ বিভাগের সাপ্তাহিক আলোচনামূলক অনুষ্ঠান আজকের প্রসঙ্গতে। শ্রোতা বন্ধু, আমি আপনারা প্রত্যেকে আমরা জানি যে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার বিভিন্ন প্রকল্পের মাধ্যমে জনগণকে বিভিন্নভাবে সুবিধা দিয়ে আসছে। তেমনি এক অন্যতম সুবিধা হল আয়ুষ্মান ভারত। যে আয়ুষ্মান ভারত বর্তমান কেন্দ্রীয় সরকারের ১২ বছরে অনেক দূর এগিয়ে গেছে। তো এই আয়ুষ্মান ভারত নিয়ে আজ কথা বলবো, যে আয়ুষ্মান ভারত কিভাবে মানুষকে সহায়তা করছে, বিশেষ করে আমাদের রাজ্যের মানুষ কিভাবে সহায়তা ভোগ করতে পারছেন, কতজনই বা পারছেন এবং কি কিভাবে সেগুলো গ্রহণ করতে পারছেন তারা, এই সমস্ত নানান বিষয় নিয়ে আজ আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আজ আলোচনায় রয়েছেন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর আয়ুষ্মান ভারত ডক্টর দেবাজ্যোতি ঘোষ। ম্যাডাম, ম্যাডাম স্বাগত আমাদের আজকের আলোচনায়।
1: নমস্কার। নমস্কার আপনাকে।
0: ম্যাডাম, প্রথমেই তো বলছিলাম যে আমরা আয়ুষ্মান ভারত নিয়ে কথা বলবো, যে কেন্দ্রীয় সরকারের আমরা প্রত্যেকেই জানি যে ১২ বছর পূর্ণ হয়েছে বর্তমান কেন্দ্রীয় সরকারের। তো এই ১২ বছরে বিভিন্ন প্রকল্পের উন্নয়ন বিভিন্নভাবে হয়েছে, বিভিন্নভাবে মানুষ সেইগুলো গ্রহণ করতে পেরেছেন। তার মধ্যে অন্যতম একটি প্রকল্প হল আয়ুষ্মান ভারত, যেটা স্বাস্থ্যক্ষেত্রে আমূল পরিবর্তন এনেছে। তো ম্যাডাম, প্রথমেই আয়ুষ্মান ভারত যোজনাকে আপনি একজন ডাক্তার হিসেবে কিভাবে ব্যাখ্যা দেবেন?
1: দেখুন, প্রথমেই যেটা বলতে হয়, আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা যেটা, সেটা কিন্তু ওয়ার্ল্ডের

0: adjust government funded একটা insurance cum assurance scheme, health insurance cum assurance scheme. সারা বিশ্বে অনেক মানে হেলথ ইন্স্যুরেন্স আছে, যার মধ্যে আয়ুষ্মান ভারত হলো সবচেয়ে লার্জেস্ট পপুলেশন কভার করে। আমাদের দেশে প্রায় 50 কোটি মানুষ আমাদের এই আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনার অন্তর্ভুক্ত। এটি নট মানে এমন নয় যে শুধুমাত্র গরিব শ্রেণীর লোক আছেন এটার মধ্যে, মধ্যবিত্ত পরিবারের অনেকেও এই তালিকার মধ্যে রয়েছেন। তো সরকারি বেসরকারি অনেকগুলো হাসপাতালেই এরা চিকিৎসা পেতে পারে, বছরে 5 লাখ টাকা পর্যন্ত ক্যাশলেস ট্রিটমেন্ট পায়।
1: তো ম্যাডাম, এই ক্ষেত্রে বলবো, এই যোজনার বা এই প্রকল্পের মূল উদ্দেশ্যটা কি নিয়ে শুরু হয়েছিল?
0: মূল উদ্দেশ্য তো হলো, যেমন আমরা আয়ুষ্মান ভারত জন আরোগ্য যোজনা যে বললাম, এরকম 50 কোটি লোক এর আওতাভুক্ত আছে। এর মধ্যে বেশিরভাগই হলো আমাদের সেন্সাস যেটা হয়েছিল, সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাস, ওইখানে ইকোনমিক্যালি যারা পুয়ার সেকশনের আছেন ওদেরকে এই আওতায় আনা হয়েছে। তো মেইন হলো কি, ওই পরিবারগুলোর মানে স্বাস্থ্যের সুরক্ষা দেওয়া, চিকিৎসার জন্য যেন ওদের কোনো মানে অনেক অর্থ কি হয় ওদেরকে মানে ধার নিতে হয় বা বাড়ি ঘর বিক্রি করে অনেকে ট্রিটমেন্ট করে, তো ওই জিনিসগুলোকে যেন না করা হয় আর কি, ওদেরকে যেন মানে ঋণগ্রস্ত হতে না হয় বা পয়সার অভাবে কেউ চিকিৎসা পেলো না, চিকিৎসা না পেয়ে মারা যাওয়া, কষ্ট ভোগ করা, ওইগুলো যেন না হয়, ওই জন্যেই বেসিক্যালি এই মানে স্কিমটা চালু করা হয়েছে।
1: সত্যি তাই, সত্যি তাই। ভারতবর্ষের অর্থাৎ আমাদের দেশের কোনো রোগী যেন বিনা চিকিৎসায় মৃত্যু না হয় বা কিংবা অর্থের অভাবে মৃত্যু না হয়, সেই জন্য কিন্তু কেন্দ্রীয় সরকারের এই বিশেষ প্রকল্প আয়ুষ্মান ভারত, তাই তো ম্যাডাম? ম্যাডাম, আমরা 2047 কে বিকশিত ভারতে পরিণত করার লক্ষ্য নিয়েছি, তো এই বিকশিত ভারত গড়ার লক্ষ্যে এগিয়ে চলছি আমরা। আয়ুষ্মান ভারত স্বাস্থ্য প্রকল্প কতটা গুরুত্বপূর্ণ বর্তমান সময়ে দাঁড়িয়ে?
0: খুবই গুরুত্বপূর্ণ এটা, কারণ আয়ুষ্মান ভারত প্রকল্প দিয়ে অনেক লোক মানে চিকিৎসা করছে এবং অনেক প্রত্যেক দিন প্রচুর পরিমাণের লোক এখানে বিনা পয়সায় চিকিৎসা করাতে পারছে। তো এটা তো অবশ্যই মানে বিকশিত ভারতের একটা পার্ট আমরা বলতে পারি এটা।
1: সত্যি সত্যি তাই। কি কি চিকিৎসার পরিষেবা পাচ্ছেন জনগণ?
0: আমি বলি, প্রথমে হলো আয়ুষ্মান ভারত দিয়ে যখন আমরা চিকিৎসা করব, পেশেন্টকে হসপিটালে ভর্তি হতে হয়, সেকেন্ডারি বা টারশিয়ারি কেয়ার, এটা এরকম মানে ওপিডি বেসিসে যেমন আমরা ট্রিটমেন্ট পাই, ওইগুলো কিন্তু আয়ুষ্মান ভারতের আওতায় আসবে না। তো ধরুন অ্যাডমিশনের পরে, যেমন ধরুন কোনো হার্টের রোগ, ক্যান্সার, কিডনির রোগ, নিউরোসার্জারি, অর্থোপেডিক্স বা মাতৃত্বজনিত কোনো জটিলতা, শিশু চিকিৎসা, ওই রকম বিভিন্ন ধরনের প্যাকেজ আয়ুষ্মান ভারতের অন্তর্ভুক্ত রয়েছে। না মানে হসপিটালে ভর্তি হতে হবে এরকম না, মানে ওপিডি বেসিস হয় না আর কি ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট তো জেনারেলি ওপিডি আর আইপিডি এরকম হয় না, ওপিডি বেসিসে কি হয়, যেমন আমরা গেলাম, ডাক্তার দেখালাম, দেখিয়ে আমরা প্রেসক্রিপশন করে আমাদের অ্যাডভাইস দেয়, মেডিকেল অ্যাডভাইস নিয়ে আমরা আসি। এই ক্ষেত্রে আমাদের ইন পেশেন্ট হতে হবে, ভর্তি হতে হবে, কারণ প্রকল্পটাই মেইনলি সেকেন্ডারি এবং টারশিয়ারি কেয়ারের জন্য। তো যেই ট্রিটমেন্টগুলো ওপিডি বেসিস হয় এখানে তার অ্যাডমিশনের প্রয়োজন হয় না, ডাক্তারবাবু বুঝেই ওনাদেরকে ওপিডি অ্যাডভাইস দেয়। কোনো পেশেন্ট যদি ওপিডিতে আসে, দেখেন যে ওনার অ্যাডমিশনের প্রয়োজন আছে, তখন ওইখান থেকেই উনি অ্যাডভাইস করবেন, ট্রিটিং ডক্টর অ্যাডভাইস করবে যে ওনার অ্যাডমিশনের প্রয়োজন আছে, তখন ওনারটা আবার আয়ুষ্মানে হয়ে যায়। কিন্তু ওপিডি থেকে দেখে যে পেশেন্টকে আমরা ওপিডি অ্যাডভাইস দেই, ওইগুলো আয়ুষ্মানের আওতায় পড়ে না।
1: হাসপাতালে ভর্তি হলেই যদি আয়ুষ্মান কার্ডের অন্তর্ভুক্ত থাকে তবে সেটা পরিষেবা পেয়ে যাবে। একজন মানুষ ধরুন হাসপাতালে গেল, আয়ুষ্মান তার করা নেই বা আধার লিংক নেই, সেক্ষেত্রে সে কি করবে?
0: আধার লিংক যদি না থাকে, মানে আধার লিংক নেই মানে আধার লিংক ফোনে, ধরুন আধার লিংক ফোন নেই, ওই ক্ষেত্রে আমরা মানে ফিঙ্গারপ্রিন্টস কিংবা আইরিস স্ক্যানার ওইগুলো দিয়ে মানে কার্ড করাতে পারি। কিন্তু আধার অথেন্টিকেশন ম্যান্ডেটরি কার্ড করানোর জন্য, নতুবা অনেক ভুয়ো কার্ড হয়, এক একজনের দুটো তিনটে করেও হতে পারে, মানে ওই রকম লোক আমরা, যার আধার কার্ড নেই ওর কিন্তু আয়ুষ্মান কার্ড আমরা বানাতে পারবো না। কারণ আয়ুষ্মান কার্ডের মেইন ক্রাইটেরিয়াই হলো যে আমার আধার অথেন্টিকেশন করতে হবে। এবার আধারের সঙ্গে ফোন নাম্বার লিংক নাই থাকতে পারে, ওই ক্ষেত্রে ধরুন ফিঙ্গারপ্রিন্টস বা আইরিস স্ক্যানার দিয়ে আমরা করতে পারি। বাচ্চাদের ক্ষেত্রে যেগুলো প্রবলেম হয়, ওদের ফিঙ্গারপ্রিন্টস অনেক সময় ম্যাচ করে না, ওই 5 বছর পর আধার আপডেট করতে হয়, যেটা ওইটা যদি কারোর ক্ষেত্রে না হয়ে থাকে, ওদের ফিঙ্গারপ্রিন্টস চেঞ্জ হয় বাচ্চাদের, তখন আমরা ওই আইরিস দিয়ে করি, তখন একটু প্রবলেম হয় আমাদের জন্য, একটু চ্যালেঞ্জ হয়ে যায় ওইটা করা। তো ওই জন্য আমরা সবাইকে বলি আর কি, আধারটা আপডেট থাকলে ভালো, আধারের সঙ্গে ফোন নাম্বার লিংক থাকলে ফোনে ওটিপি আসে, এটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, আদারওয়াইজ তো ওই ফিঙ্গারপ্রিন্টস আইরিস স্ক্যানার ওইভাবে করতে হয় বা ফেস স্ক্যান করে। বাচ্চাদেরই মেইনলি প্রবলেম হয়, ওদের ফেসও চেঞ্জ হয়ে যায়, ফিঙ্গারপ্রিন্টস ম্যাচ করে না, ওই জন্য আধার আপডেট থাকলে ভালো আর কি।
1: অনেক ক্ষেত্রে তো দেখা যায় যে দুর্ঘটনার কবলে পড়ে কোনো না

0: কোনোভাবে আহত হয়েছেন বা বিশেষভাবে আহত হয়েছেন, তো সেই ক্ষেত্রে আধার লিংক করানোটা অনেকটা কষ্টসাধ্য হয়,
1: হ্যাঁ,
0: তখন আপনারা কি করেন?
1: ওই জন্য আমরা আগে থেকেই বলি যে কখন এই কার্ডটার প্রয়োজন হবে এটা আমরা কেউ জানি না। ওই
0: ঠিক,
1: জন্য সবাইকে বলি যে সময় যেহেতু আছে এখন আমাদের হাতে, যাদের এরকম হয়নি, আমি মানে বলি কাউরেই দরকার না হোক এরকম, কিন্তু বলতে তো পারি না, ওই রকম অ্যাক্সিডেন্ট হতে পারে বা কিছু একটা হলো যে কার্ড করার সুযোগ থাকে না। অনেক পেশেন্টের ক্ষেত্রে এরকম হয়েছে আমাদের যে কার্ড করার আমরা সুযোগ পাইনি। একটা তো মানে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা পেশেন্টের, যার ফোনও ক্র্যাশ হয়ে গেছে ওই অ্যাক্সিডেন্টে, ছেলেটার হাত নষ্ট হয়ে গেছে, মুখ থেতলে গেছে, ওই ক্ষেত্রে আমাদের খুব কষ্ট হয়েছে। মানে ওর আধার অথেন্টিকেশন, কার্ড করাতে যেমন আধার অথেন্টিকেশন দরকার হয়, তেমনি অ্যাডমিশনের সময়ও আধার অথেন্টিকেশন দরকার হয়। পুরো সিস্টেমটাই আধার বেসড, তো যার জন্য মানে সবাইকে ওই জন্য বলি আর কি যে কার্ড করিয়ে নাও, আর আধারটা আপডেট থাকলে ভালো, কি কার্ড করাতেও সুবিধা হয় প্লাস অ্যাডমিশনের সময় আধার অথেন্টিকেশনটা হয়ে যায়।
0: আমাদের রাজ্যে এখনো পর্যন্ত কতজন আয়ুষ্মানের অন্তর্ভুক্ত রয়েছেন?
1: আমাদের তো দেখুন মানে আমরা যদি PMJY বলি, আমরা যেটা বলছি আজকে আয়ুষ্মান ভারত PMJY, এটাতে আমাদের যেরকম টার্গেট ছিল আমাদের ফ্যামিলি কভারেজ হয়ে গেছে মোটামুটি। ধরুন আপনার ফ্যামিলিতে 5 জন লোক রয়েছে, 4 জনেরই কার্ড হয়ে গেছে বা 1 জনের কার্ড হয়েছে, আমরা কভার ধরি এই ফ্যামিলিটাকে, তো আমাদের ওরকম মানে ফ্যামিলি কভারেজ হয়ে গেছে। তার মধ্যে বিক্ষিপ্তভাবে হয়তো ধরুন কোনো কোনো ফ্যামিলিতে 1-2 জন করায়নি, ওনাদেরকে আমরা বলছি যে কার্ডটা যেন করিয়ে নেয়।
0: ম্যাডাম, কোন ধরনের পরিবারকে এই প্রকল্পের আওতায় সহায়তা করা হচ্ছে?
1: মেইনলি তো বললাম যেটা ওই সোশিও ইকোনমিক কাস্ট সেন্সাসে 2011-এ যারা সোশিও ইকোনমিক্যালি পুয়ার কাস্ট যাদের ডিনোট করা হয়েছে, ওই ফ্যামিলিগুলো প্রত্যেকটাই আমাদের আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অন্তর্ভুক্ত। কিন্তু এর বাইরেও আমাদের যেটা স্কিম রয়েছে CMJAY, চিফ মিনিস্টার জন আরোগ্য যোজনা, এই স্কিমের মধ্যে যারা মানে PMJY কার্ড পায়নি ওদেরকেও ইনক্লুড করা হয়েছে, ওদেরকে ইনক্লুড করা হয়েছে মেইনলি CMJY। তো PMJY তো প্রথম আমাদের এটাই ছিল যে ওই সেন্সাস অনুযায়ী যারা সোশিও ইকোনমিক্যালি পুয়ার কাস্টে আছে, তারপর আমাদের যতজন হেলথে আশাকর্মী রয়েছেন আশাদের ফ্যামিলিকে ইনক্লুড করা হয়েছে PMJY, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অঙ্গনওয়াড়ি হেল্পার যারা রয়েছেন ওই ফ্যামিলিগুলোকে PMJY ইনক্লুড করা হয়েছে, তারপর BOCW মানে ওই বিল্ডিং এন্ড আদার কনস্ট্রাকশন ওয়ার্কার যারা লেবার কার্ড যাদের রয়েছে ওদেরকে ইনক্লুড করা হয়েছে, তারপর এখন আপনারা PM জানমান শুনেছেন রিয়াং কমিউনিটিদের ইনক্লুড করা হয়েছে এটাতে। তো এরপরও আবার আরেকটা মানে PMJY-এর এটা এক্সটেনশন মোড, যেটা সাফাই কর্মচারী যারা রয়েছেন ওদেরকেও PMJY কার্ড দেওয়া হচ্ছে।
0: বাহ বাহ ম্যাডাম,
1: এর বাইরে যারা রয়েছে মানে এর মধ্যে আমাদের 50%-এর উপর পপুলেশন কভার হয়ে গেছে, এর বাইরে যারা রয়েছেন ওনাদেরকে আমরা CMJY কার্ড দিচ্ছি।
0: এর মধ্যে তফাৎটা কোথায় PMJY এবং CMJY?
1: কোনো তফাৎ নেই, একটা গভর্নমেন্ট মানে স্টেট গভর্নমেন্ট ফান্ডিং করছে আর একটা মানে সেন্ট্রাল গভর্নমেন্ট ফান্ডিং করছে, এটাই। আর CMJY যেটা সেটা PMJY এর প্ল্যাটফর্মেই কাজ করছে আমাদের,
0: মানে বছরে 5 লাখ টাকার
1: বছরে
0: চিকিৎসার
1: 5 লাখ টাকা প্রত্যেক মানে ফ্যামিলি ওয়াইজ আর কি, 5 লাখস পার ফ্যামিলি।
0: তো এক্ষেত্রে বলবো একটা পরিবারের মধ্যে ধরুন 5 জন বা 4 জন রয়েছে, তো সেই ক্ষেত্রে একজনের চিকিৎসা করতে বছরে ধরুন 5 লাখ টাকা খরচ হয়ে গেছে, দ্বিতীয় জন যদি অসুস্থ হয় তখন কি সেই পরিষেবা পাবে?
1: ওই ক্ষেত্রে দেখুন সরকারি হাসপাতালে তো সরকারি হাসপাতালের মতন চিকিৎসা পাবে, কিন্তু কোনো প্রাইভেট হসপিটালে গেলে ওই ক্ষেত্রে ফ্যামিলি মেম্বারকেই বিয়ার করতে হবে, কার্ডের 5 লাখ শেষ হয়ে গেলে তো আর কিছু করা যাবে না।
0: বেসরকারি হাসপাতালগুলো কতটা সক্রিয় বা কিভাবে কাজ করে এই যোজনায়?
1: বেসরকারি হসপিটালগুলোতেও আয়ুষ্মানের চিকিৎসা পাওয়া যায়, কিন্তু কি বলুন তো মানে প্রত্যেকটা হসপিটালে প্রত্যেকটা রোগের ট্রিটমেন্ট হবে এই ধারণাটা আমাদের ভুল। বেসরকারি হসপিটাল এটা তো ওদের একটা বিজনেস না,
0: ঠিক,
1: গভর্নমেন্ট এডেড, ওর মানে গভর্নমেন্টের পারমিশন নিয়েই ওরা এখানে হসপিটাল খুলেছে, গভর্নমেন্ট ওনাদেরকে জায়গাও দিয়েছেন হসপিটাল করার জন্য। এই জায়গায় আমি এখন আমার PMJY কিংবা CMJY কোনোটা না কোনো মানে কোনো না কোনো কার্ড ধরুন একটা ফ্যামিলিতে কেউ না কেউ আছেই। এবার যত পেশেন্ট আছে সবাই যদি কার্ড নিয়ে যায়, আমার আজকে জ্বর হয়েছে ভর্তি থাকবো, পেট খারাপ হয়েছে অ্যাডমিশন, তো প্রত্যেকটা জিনিসের জন্য যদি ওরা আছে ভর্তি থাকে তাহলে তার ক্যাশ পেশেন্ট পাবে না। ওই জন্য কি হয় মানে বেসরকারি হাসপাতালগুলো কোনো কোনো স্কিম মানে সিলেক্টেড ওরা কোনো প্যাকেজ নেয়, কোনো কোনো যেমন হার্টের অপারেশন হতে পারে, জেনারেল সার্জারি হতে পারে এরকম, কিন্তু তাই বলে ধরুন জেনারেল মেডিসিনে যেমন হয় জ্বর সর্দি কাশি নিয়ে ভর্তি হওয়া বা লুজ মোশন ভমিটিং নিয়ে অ্যাডমিশন হওয়া, এই জিনিসগুলো ILS এখন অ্যাডমিট করাচ্ছে না।
0: ম্যাডাম, এই ক্ষেত্রে বলবো IGM বলুন জিবিপি হাসপাতাল বলুন কিংবা হাঁপানিয়া হাসপাতাল, এছাড়াও গ্রামাঞ্চলে যে

0: প্রকল হাসপাতালগুলো রয়েছে বা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রগুলো রয়েছে, সেইগুলো কতটা সক্রিয় এই পরিষেবায়?
1: আমাদের প্রত্যেকটা PHC, প্রাইমারি হেলথ সেন্টার এবং কমিউনিটি হেলথ সেন্টার যেগুলো আছে, বা SDH, ডিস্ট্রিক্ট হসপিটাল, প্রত্যেকটাই আয়ুষ্মানের এম্পেনাল্ড হসপিটাল। ওই হসপিটালগুলোতে সব ধরনের চিকিৎসা, মানে হসপিটালে যেই রোগের চিকিৎসা করা যায়, গভর্নমেন্ট হসপিটালগুলো সবকটাই আয়ুষ্মানের চিকিৎসা পরিষেবা দিচ্ছে ক্যাশলেস।
0: সর্বশেষ আয়ুষ্মান ভারত এই প্রকল্প নিয়ে বা এই যোজনা নিয়ে আপনি একজন ডাক্তার হিসেবে এবং প্রোগ্রাম কোঅর্ডিনেটর হিসেবে কি বলবেন?
1: মানুষের মধ্যে সচেতনতা যেটা রয়েছে ভালোই, মানে বলবো না যে সচেতনতা নেই, কিন্তু আমাদের আরো বেশি সচেতন হতে হবে, আমাদের ডিজিটাল প্ল্যাটফর্মকে আরো স্ট্রেংথেন করতে হবে, তারপর আমাদের যত হেলথ কেয়ার প্রোভাইডার যারা রয়েছেন আমাদের, যেমন হসপিটালে বা সাব সেন্টারে CHO, MPW বা ওইখানকার যে ডক্টররা, ওনারাও যদি প্রত্যেককে মানে বলে যে আয়ুষ্মান কার্ড আছে কিনা তুমি করিয়ে নাও, ওইটাতে কি হয়, মানে আমি ধরুন এখানে বলছি, আমার কথা তো সবাই শুনবে কি না আমি জানি না, কিন্তু আমি যে এরিয়াতে জব করছি, আমি যে এরিয়াতে রয়েছি, ওই এরিয়ার মানুষ আমাকে অনেকদিন ধরে দেখছে, ওনাদের আমার প্রতি একটা আস্থা রয়েছে, বা ওই এরিয়ার যারা PRI মেম্বার রয়েছেন, সমাজসেবী রয়েছেন, ওনাদেরকেও বলবো মানে এগিয়ে এসে যেন প্রত্যেকের কার্ড করিয়ে নেয়, সবার মধ্যে একটা মানে কি বলবো, এটার একটা গুড অ্যাওয়ারনেস যেন করে। এবার যেমন আপনি বললেন না যে ওষুধ কিনতে হয় অনেক সময়, প্রত্যেকটা মানে স্কিম যখন লঞ্চ হয় মোটিভ যথেষ্ট ভালো থাকে, লোকের যেন কিছু প্রবলেম না হয়, কিন্তু দেখা যায় যে কাজ করতে গিয়ে কোথাও একটু গ্যাপিংস বেরিয়ে আসছে, তো লোকে গ্যাপিংসটাকে ফলো করে প্রচার করছে, এই ব্যাপারটা যেন না করেন, কারণ কি যারা বোঝেন ওনারা ওদেরকে বোঝাতে পারেন, তাহলে ওদের কথাটা ওনারা বুঝবেন গ্রামের লোকেরা যারা মানে, কিন্তু সহজ সাধারণ মানুষকে যদি আমি উল্টো পাল্টা কথা বলি তাহলে তো ওরা ওইটাকেই সত্যি মনে করবে। তো মিথ্যে প্রচার না করে যেন যেটা হচ্ছে লোকে ট্রিটমেন্ট পাচ্ছে, বেনিফিটস পাচ্ছে, এটার মানে উদাহরণ দেখিয়ে আরো চারটে লোক যেন এগিয়ে এসে কার্ড করিয়ে নেয়, ওই রকম হলে ভালো আর কি।
0: অনেক অনেক ধন্যবাদ ম্যাডাম।
1: ধন্যবাদ আপনাকেও।
0: শ্রোতা বন্ধু, এতক্ষণ আমরা কথা বলছিলাম আয়ুষ্মান ভারত যোজনায় রাজ্যের মানুষ কিভাবে উপকৃত হচ্ছেন এবং কি কি পরিষেবা মিলছে, কোথায় পরিষেবা মিলছে এবং কি কি পরিষেবা দেওয়া হচ্ছে, এই সমস্ত গোটা বিষয় নিয়ে আমরা কথা বললাম। আমাদের সঙ্গে আজ আলোচনায় ছিলেন ডিস্ট্রিক্ট প্রোগ্রাম কোঅর্ডিনেটর আয়ুষ্মান ভারত ডক্টর দেবাজ্যোতি ঘোষ ম্যাডাম। ম্যাডামকে আরও একবার ধন্যবাদ। শ্রোতা বন্ধু, ধন্যবাদ আপনাদের প্রত্যেককে। আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি, নমস্কার।
2: এতক্ষণ শুনলেন অনুষ্ঠান আজকের প্রসঙ্গ, আকাশবাণী আগরতলা। এখন শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ।

গানটি শুনলেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে। আপনারা শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠানে রজনীকান্তের গান। এবারেই শিল্পী

গানটি শুনলেন রবীন বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। এখন শুনছেন নানা রঙের গানের অনুষ্ঠানে দ্বিজেন্দ্র গীতি, শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়।

গানটি শুনলেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে। আপনারা শুনছেন নজরুল গীতি নানা রঙের গানের অনুষ্ঠানে। এবারে শিল্পী মহেশ রঞ্জন সোম।

এতক্ষণ শুনলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে নানা রঙের গানের অনুষ্ঠান আকাশবাণী আগরতলা।

এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 236.4 মিটারে, অর্থাৎ 1,270 কিলোহার্জে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আর কিছুক্ষণের মধ্যেই দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত আকাশবাণী সঙ্গীত সম্মেলন অনুষ্ঠানের রেকর্ডিং রিলে করে শোনানো হচ্ছে।

0: संगीत के अखिल भारतीय कार्यक्रम में अभी तक आप डॉक्टर रामवरपु माधुरी देवी का कर्नाटक शैली में वीणा वादन सुन रहे थे। आपकी संगत कर रहे थे मृदंगम पर श्री महादासु येडुकोंडलु और घटम पर श्री मावडूरु सूर्य प्रसाद। इसी के साथ आज का संगीत का अखिल भारतीय कार्यक्रम यही सम्पन्न होता है। यह कार्यक्रम
1: आकाशवाणी अगरतला এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। সকাল 6:10 সুভাষিত অনুষ্ঠানে শুনবেন মাইকেল মধুসূদন দত্তের রচনা থেকে পাঠ, 6:15 ভক্তিমূলক গানের অনুষ্ঠান অঞ্জলি, 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুংনে খরাং, সকাল 7:05 রবিকিরণ অনুষ্ঠানের শিল্পী চিন্ময় চট্টোপাধ্যায়, সকাল 7:45 অভিজ্ঞাপন, 8:40 কচি কাঁচাদের অনুষ্ঠান কাকুলি, 9:10 দেশাত্মবোধক গানের অনুষ্ঠান দেশবন্দনা, 9:30 বাংলা আধুনিক গান শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে, সকাল 10:00 শুনবেন ককবরক সংযোজনায় হিন্দি ছায়াছবির গান, সকাল 11:00 বাংলা ছায়াছবির গান, বেলা 12:00 বুখরি বদল, 12:30 খানিমারি, বেলা 1:05 অঙ্গনা, 1:40 লোকগীতির শিল্পী তাপসী রায় চৌধুরী, 1:50 রবীন্দ্রসঙ্গীতের শিল্পী নিবেদিতা মজুমদার, বিকেল 5:10 হিন্দি ছায়াছবির গানের অনুষ্ঠান চিত্রগীতি, 5:45 শুনবেন ভক্তিগীতি শিল্পী নারায়ণ চট্টোপাধ্যায়, সন্ধে 6:05 কল্যাণী অনুষ্ঠান, 6:30 ঘর গৃহস্থের আসর, সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, রাত 8:05 শুনবেন অনুষ্ঠান জানা অজানা, রাত 8:15 হিন্দি ছায়াছবির গান, 8:30 হাস্য রসাত্মক অনুষ্ঠান রসে বসে, রাত 9:00 যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠানে শুনবেন গিটার শিল্পী প্রবীর কর, রাত 9:30 শুনবেন রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন শিল্পীর কণ্ঠে, রাত 10:00 অখিল ভারতীয় রবিবাসরীয় সঙ্গীত সভার অনুষ্ঠান দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। আবহাওয়া দপ্তর থেকে আগরতলা তার পার্শ্ববর্তী অঞ্চলসমূহের আগামী 24 ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে ভারতীয় আবহাওয়া বিভাগ রাজ্যের বিভিন্ন জেলায় আগামী 17 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.9 ডিগ্রি এবং সর্বনিম্ন 26.4 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। আকাশবাণী আগরতলা আমাদের দ্বিতীয় অধিবেশনের এখানে সমাপ্তি। আগামীকাল আমাদের প্রথম অধিবেশন শুরু হবে সকাল 5:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় রাত 11:02। জয় হিন্দ।